বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শনিবার 21 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 22 রবিউল আওয়াল 1448 হিজরি, 5 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। সুপ্রিয় শ্রোতা, শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শ্রোতা বন্ধুরা, প্রথমে ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. All citizens will enjoy equal rights based on citizenship, says Home Minister. Every government hospital will be freed from brokers, informs Health and Family Welfare Minister after visiting hospitals in Sylhet. New model underway to resolve Port City Chattogram's water crisis, says Finance and Planning Minister. Government believes in full freedom of media, comments State Minister for Information and Broadcasting. Donald Trump warns of strikes on Iran's Pikax Mountain very soon. Russia hits Ukrainian security headquarters in drone attack, claims Kyiv. And United Arab Emirates beat Indonesia in Women's Asia Cup T20 cricket tournament in Dubai. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar.
2: Assalamualaikum.
1: Bangladesh Betar Khulna. Khobor porchi Muhammad Jahidul Islam. দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদযাপন করে। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই উপলক্ষে পৃথক বাণী দেন। খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ নগরীর স্যার ইকবাল রোডের গোলকমণি শিশু পার্কে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজন করে। এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
3: নগরীর স্যার ইকবাল রোডের গোলকমণি শিশু পার্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব 2026 উদযাপনের আয়োজন করা হয়। পূজা উদযাপন পরিষদের মহানগর শাখার সভাপতি শ্রী শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার কুণ্ডু এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
4: বাংলাদেশ হচ্ছে হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে মন্দিরে যেমন ঘণ্টা বাজে, মসজিদে আজান হয়, প্রত্যেকটি অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে প্রত্যেকেই অংশগ্রহণ করে, প্রত্যেকেই প্রত্যেকের সাথে মত বিনিময় করে এবং একে অপরের কাছে শুভেচ্ছা বিনিময় করে। এই বাংলাদেশে তারেক রহমান ইতিমধ্যে বলেছেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কোন কথা নাই। যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তারা সবাই বাংলাদেশি।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিধান কুমার মণ্ডল, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: এদিকে জেলার পাইকগাছা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়। এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
5: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি
6: বলেন, সবাই এই দেশের মানুষ, সবাই এই দেশের অধিকার, সবার অধিকার, সংখ্যালঘু হবে। তিনি সম্প্রতি করেছেন কয়েক কিছুদিন আগে, সংখ্যালঘু বলে কোন শব্দ ইউজ করবেন না। এই দেশ আপনার দেশ, আপনার জন্মভূমি, আপনার মাতৃভূমি।
5: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলার আহ্বায়ক শ্রী প্রাণকৃষ্ণ দাসের সভাপতিত্বে ও উপজেলা শাখার সদস্য সচিব হিমাদ্রি শেখর দের সঞ্চালনায় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সাধন কুমার ভদ্র, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা বিএনপির আহ্বায়ক, থানা অফিসার ইনচার্জ সহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মোহাম্মদ কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্যে দিয়ে গতকাল শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে ধনী দরিদ্রের বৈষম্য কমবে, দরিদ্র মানুষের দুঃখ কষ্ট লাঘব হবে এবং নারী ও শিশুসহ সকল মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। তিনি গতরাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে। জনগণ যদি এদেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা সেই দায়িত্ব পালন করব, আর জনগণ দায়িত্ব না দিলে আমরা জোর করে কোনোদিনই সেই দায়িত্ব গ্রহণ করিনি। বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অতীতের সরকার সৌর বিদ্যুতের কথা মুখে বলেছে কিন্তু এমন কোন নীতিমালা করেনি যাতে বিনিয়োগকারী ও উদ্যোক্তারা আকৃষ্ট হতে পারেন। বর্তমান সরকার এমন নীতিমালা তৈরি করেছে যাতে বড় মাঝারি ছোট সকল উদ্যোক্তা বিনিয়োগ করতে পারবেন। তিনি গতকাল যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনা সংক্রান্ত ল্যাবরেটরি উদ্বোধন ও এ বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার ও বিনিয়োগকারী যৌথভাবে কাজ করলে দ্রুত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের কাজ সম্পন্ন হবে। বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে তরুণ যুবকদের কর্মসংস্থান হবে। পরে প্রতিমন্ত্রী যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনা সংক্রান্ত ল্যাবরেটরি উদ্বোধন করেন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাদে স্থাপিত সৌর বিদ্যুৎ প্যানেল পরিদর্শন করেন। যশোর খুলনা মহাসড়কের অভয়নগরে চেঙ্গুটিয়া উড়তলা এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গতকাল একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, খুলনাগামী দ্রুতগতির গড়াই পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত গুরুতর আহত দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। খেলার খবর ক্রিকেট। খুলনার রূপসা সেভেন রিংস সিমেন্ট মাঠে ষোলদলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় ফ্রেন্ডস ফাইটার 6 উইকেটে ক্রিকেট লাভার্স ক্লাবকে পরাজিত করেছে। ক্রিকেট লাভার্স ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত 15 ওভার 3 উইকেটে হারিয়ে 222 রান সংগ্রহ করে। জবাবে ফ্রেন্ডস ফাইটার 13 ওভারে 4 উইকেটে 225 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফুটবল। চুয়াডাঙ্গা সদর উপজেলার ভীমরুল্লাহ স্কুল মাঠে আফসার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় হাটকালুগঞ্জ 11-0 গোলে ফকিরপাড়া 11-কে করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা পরিষদের প্রশাসক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে যশোর সদর উপজেলার আয়শা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তরিকুল ইসলাম স্মৃতি 4-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সাদা দল টাইব্রেকারে 5-4 গোলে সবুজ দলকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 মিনিটে বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন ও আবু জাফর। গানের কথা লিখেছেন আবু জাফর।

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম, কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশের গান শুনলেন।
2: সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা। আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শোনার জন্য। অনুষ্ঠানের প্রথম গান শুনব রূপা রানী সাহার কণ্ঠে। গানটি গীতিকার মোহাম্মদ রেজাউল করিম এবং সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

মোহাম্মদ সালাউদ্দিন খানের কণ্ঠে শুনবেন বনেল অনুষ্ঠানের এবারে গানটি। গানটির গীতিকার মুস্তফা সরোয়ার এবং সুরকার শাহ আলম বাদল।

বলাল অনুষ্ঠানের এবারে শিল্পী অম্বিকা রানী সাহা। গানের রচয়িতা শাহিন আনোয়ার এবং সুর কেটেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের আধুনিক গান শুনছেন। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারে শিল্পী আহমেদ শাতিল আলম, গানটির গীতিকা রফিকুর রশিদ এবং সুর করেছেন অপূর্ব রায়।

0: সুপ্রশ্রোতা, এই গানটি শেষ করছি আজকের মতো বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শোয়াইব আহমদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে। তিনি গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট 250 সজ্য বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি ক্লিনিক সিলগালা করা হচ্ছে বলেও জানান তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা যাবতীয় সমস্যা 7 দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক MOU স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় পরিষ্কার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এর অংশ হিসেবে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গায় একটি নতুন পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোন বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত বই পড়া কর্মসূচির 12 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি গতকাল নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে বিএনপি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয় ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি গতকাল নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। মাদক সংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে 22টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয় গতরাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 60 দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর অধীনে ন্যূনতম 5 বছর এবং ততোধিক শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাসমূহ বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালসমূহে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী স্থানান্তরিত হবে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত 6 উইকেটে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। আজ একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8:30 ভারত পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামবে। আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন

0: সকাল 9:05
1: বাংলাদেশ বেতার খুলনা।
0: শরতের এই মিষ্টি সকালে শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি রূপালীর ভুবনে। আজ রূপালীতে আপনাদের সাথে রয়েছে আমি আসমাউল হুসনা
1: এবং আমি আছি ফাল্গুনী আক্তার।
0: প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুভ সকাল।
1: শুভ সকাল।
0: শ্রোতা বন্ধুরা, রূপালীতে আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, আমাদের কাছে চিঠি লিখতে পারেন, পাশাপাশি যদি আজই আপনি আপনার অনুরোধের কথা আমাদেরকে জানাতে চান ফোন করতে পারেন। তো একে একে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো আমরা বন্ধুদেরকে জানিয়ে দেই।
1: বন্ধুরা চিঠি লিখতে পারেন রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানা, এবং ফোনে কথা বলতে পারেন 01974121970 এই নম্বরে। আপনাদের সাথে আমরা কথা বলবো সরাসরি, আপনাদের অনুরোধ এবং কোনো মানে মতামত থাকলে আমাদেরকে
0: জানাতে পারবেন। তো ফাল্গুনী, তোমার হাতে কিন্তু দেখতে পাচ্ছি খুব চমৎকার একটি চিঠি। কে পাঠিয়েছেন চিঠিটি?
1: অনেক রঙের আসলে কলমের কালিতে চিঠিটি লেখা। লিখেছেন মোহাম্মদ কাশিম সর্দার ডুমুরিয়া খুলনা থেকে, আর শুভেচ্ছা জানিয়েছেন লুৎফার জর্দার, রবিউল খান, আফজাল মোল্লা, সালাউদ্দিন লালন এবং মিলন বাবুকে। আর শুনতেছে অনুরোধ করেছেন প্রেমের চালা ছায়াছবি থেকে কনক চাপার কণ্ঠে গান।
0: তো বন্ধু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের কাছে লেখার জন্য, এবং সব বন্ধুদের জন্য রইল আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি, প্রেমের জ্বালা ছায়াছবি থেকে কনক চাপার কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। রূপালী প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বন্ধুরা, এবারে চলে যাব আমরা সেই গানগুলোর কাছে যে গানগুলো আপনারা আমাদের কাছে ফোন ইন পর্বে অনুরোধ করেছিলেন। বেশ চমৎকার চমৎকার গান রয়েছে কিন্তু তালিকায়, আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন।
1: জি বন্ধু, আপনাদের পছন্দের গান এবারে শুনবো আমরা তোমাকে চাই ছায়াছবি থেকে। দ্বৈত কণ্ঠে গিয়েছেন অ্যান্ড্রু কিশোর ও কনক চাপা, আর শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন লুৎফর জর্দার পাংশা বড়খোলা থেকে। তো বন্ধু, শুনতে থাকুন আপনার পছন্দের গানটি।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী রায়জুনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। আবারও আমরা গানের কাছে চলে যাব আর এই গানটির পরেই ফিরে আসব ফোন ইন পর্ব নিয়ে। তো এবারে আমাদের বন্ধুদের জন্য কোন গানটি রয়েছে?
3: এবারে গানটি অনুরোধ করেছেন মোহাম্মদ ইব্রাহিম মোড়লগঞ্জ থেকে। শুনতে চেয়েছেন ও প্রিয়া তুমি কোথায় ছায়াছবি থেকে আসিফের কণ্ঠে গান,
2: সেই জনপ্রিয় গানটি। তো চলুন আমরা সবাই মিলে শুনে আসি।

0: প্রিয় বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী রায়জনী। আর বলেছিলাম যে সরাসরি ফোন ইন পর্বে কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নেব। তো প্রথমেই আমাদের সাথে কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল বন্ধু, পছন্দের গান শুনেছেন? ঠিক আছে বন্ধু, আজকের অনুরোধের কথা বলুন।
1: হ্যাঁ আপু, আজকে অনুরোধ করবো গানটা শোনাবেন, এর আগেও করছি এই গানটা শোনান না।
0: আচ্ছা, কোন গানটি?
1: সবার উপরে প্রেম।
0: সবার উপরে প্রেম,
1: মনির খান, গানের কলি।
0: ঠিক আছে, ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য। সাথেই থাকুন, নিশ্চয়ই পছন্দের গানটি শোনাতে চেষ্টা করব। 01974121970 এই নম্বরটিতে সরাসরি কথা হচ্ছে আপনাদের সাথে। এবারে কে রয়েছেন?
2: ওয়ালাইকুম আসসালাম।
3: আপামনি ভালো আছেন?
2: জি ভালো আছি ভাই, কে বলছেন?
3: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ঘরামারা থেকে আপু।
2: আচ্ছা বুলবুল ভাই বলুন।
3: ছায়াছবির নাম যত প্রেম তত জ্বালা। এই যত প্রেম তত জ্বালা ছায়াছবি থেকে কনক সাফা এন্ড কনক সাফা কুমার বিশ্বজিতের কণ্ঠে গানের কথা। ভালোবাসা ছাড়া তো হয় না জীবন, সুখ ছাড়া হয় না তো সুখের মিলন। অবশ্যই শোনাবেন আপু।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য। সাথেই থাকুন, নিশ্চয়ই আপনার পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, সরাসরি ফোন ইন পর্বে আপনাদের সাথে আমাদের কথা হচ্ছে। নিচ্ছি এবারের বন্ধু ফোন কল, কে রয়েছেন?
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: আমি এস এম আশরাফুজ্জামান আশরাফ, কাজীপাড়া দশের সরোবর দশক থেকে বলছিলাম।
0: জি আশরাফ,
4: গান শুনতে চাই রানী কুটি বাকি ইতিহাস ছবি থেকে শামিলা চৌধুরী আসিফের কণ্ঠে স্বপ্ন তুমি সত্য তুমি, এই গানটি শোনাবে।
0: রানী কুঠির বাকি ইতিহাস, এই ছায়াছবির গান, তাই তো? ঠিক আছে, আজকে কিন্তু পছন্দের গানটি রয়েছে, যদিও অন্য বন্ধু অনুরোধ করেছিলেন, তো আমরা সবাই মিলে শুনবো নিশ্চয়ই, সাথে থাকবেন। এবারে কে রয়েছেন আমাদের সাথে?
2: ওয়ালাইকুম আসসালাম।
5: উজ্জ্বল ভাই, বাগেরহাট বদ্রপাড়া।
0: উজ্জ্বল?
5: হ্যাঁ
0: উজ্জ্বল, বাগেরহাট
5: বদ্রপাড়া,
0: বদ্রপাড়া থেকে। জি বন্ধু, কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান?
5: আমার ছবির নাম জীবন সঙ্গী।
0: জি জীবন সঙ্গী ছায়াছবির কোন গানটি?
5: না না চলে যেও না, একা থাকতে পারবো না।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। তবে আপনার কাছে একটি অনুরোধ থাকবে, এরপরে যখন ফোন করবেন অবশ্যই রেডিও সেট বা যেখান থেকে আমাদেরকে শুনছেন তার থেকে একটু দূরে সরে গিয়ে ফোন ইনে অংশগ্রহণ করবেন, তাহলে আপনার কথা কিন্তু আমরা স্পষ্টভাবে শুনতে পাবো। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কলটি, কে রয়েছেন? শুভ সকাল। দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে। অনেক ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য। কোন গানটি শুনতে চান?
1: আমাকে গান শোনাবেন? স্বপ্নের নাচ ছায়াছবি থেকে নিশিদিন প্রতিদিন, এই সিনেমার গানটি শোনাবেন।
0: চমৎকার একটি গানের অনুরোধ করেছেন বন্ধু, ধন্যবাদ সাথে থাকার জন্য, নিশ্চয়ই আপনার পছন্দের গানটি শোনাবো। 01974121970 এই প্রিয় নম্বরটিতে আপনাদের সাথে সরাসরি কথা হচ্ছে। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কলটি, কে রয়েছেন?
2: হ্যালো,
6: ওয়ালাইকুম
2: আসসালাম ভাইয়া,
6: ভালো আছেন আপনি?
2: জি আমরা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন।
6: জি ভালো আছি। জি আমি মোহাম্মদ হাফিজুর রহমান বরাটিয়া ডুমুরিয়া খুলনা থেকে বলছি।
2: জি
6: গান শুনতে চাই সাবিনা ইয়াসমিন ও অ্যাঙ্গেল কিশোরের গাওয়া স্ত্রী হত্যা ছায়া ছবি থেকে
0: অনেক ধন্যবাদ হাফিজ ভাই ফোন করার জন্য। আমাদের সংগ্রহে থাকলে নিশ্চয়ই শোনাবো, আর আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা, প্রায়ই আপনার গান আমরা কিন্তু প্রচার করে থাকি, আশা করছি আবারও প্রচার হবে। তো এবারে কে রয়েছেন আমাদের সাথে?
7: নমস্কার।
0: জি আদাব,
7: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি, ফতেপুর থেকে মহেশপুর এনআইড।
0: জি
7: দিদি আপনারা ভালো আছেন তো?
0: আমরা তো সবাই অনেক ভালো আছি।
7: নাম হইল পাগল মন, মন কেন এত কথা বলে, ওই ছবি থেকে একটি গান শোনাবেন। আর আপনারা ভালো থাকুন দিদি।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন সেই প্রত্যাশা রইল, আর আপনার পছন্দের গান নিশ্চয় আমরা শোনাতে চেষ্টা করব। 01974121970 এই নম্বরটিতে বন্ধুদের সাথে আমাদের কথা হচ্ছে। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কল, কে রয়েছেন?
2: হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম ভাইয়া,
8: আপু কথা বলছি মিলন কুমার মন্ডল পাংশা থেকে।
0: জি পাংশা কোথা থেকে?
8: উত্তরপাড়া পাংশা।
0: আচ্ছা
2: ন্যায় বিচার
8: তোমার বিশ্ববিদ্যালয়।
2: আচ্ছা আচ্ছা ধন্যবাদ ফোন করার জন্য।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব বন্ধুরাই তো আমাদের সাথে আছেন আমরা জানি, আর আশা করছি সবসময় এভাবেই আমাদের সাথে থাকবেন পুরোটা আয়োজন জুড়ে আর সবসময় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। তো রূপালীর আয়োজনে শেষ ফোনটি নেব, এবারে কে রয়েছেন আমাদের সাথে?
2: হ্যালো
0: বন্ধু শুনতে পাচ্ছেন? হ্যালো, যাই হোক আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি পরবর্তী বন্ধুর ফোন কলের কাছে। আমাদের সাথে এবারে কে রয়েছেন শেষ ফোনটিতে?
2: ওয়ালাইকুম আসসালাম,
9: লাবণী একটা মিষ্টি মঠবাড়িয়া পিরোজপুর থেকে।
2: জি লাবণী আপু বলুন।
0: ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের গান দিয়েই গানের তালিকা সাজানোর, তো আপনারা যদি নিয়মিত আমাদের সাথে থাকেন নিশ্চয়ই পছন্দের গানগুলো শুনতে পাবেন। বন্ধুরা এই ফোনটির সাথে আজকের মতো রূপালীর আয়োজনের ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফোন ইন পর্বে অংশগ্রহণ করে আপনাদের অনুরোধগুলো জানানোর জন্য। যাদের সাথে কথা হয়নি মন খারাপ করার কিছুই নেই, আগামী আয়োজন নিশ্চয়ই আবারও কথা হয়ে যাবে, সেই প্রত্যাশায় চলো আমরা গানের কাছে চলে যাই।
2: শুনবো এবারে গান ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে কনক চাপাও এন্ড্রু কিশোরের কণ্ঠে, আর শুনতে চাই অনুরোধ করেছেন শেখ রেজাউল গোলখালি কয়রা থেকে।
0: তো চলো আমরা সবাই মিলে শুনে আসি।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশির সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক দুই হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: বন্ধুরা, আসুন আমরা আমাদের বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তাদের প্রতি একটু বিশেষ নজর দেই, বিশেষ করে তারা যেন পানিতে না যায় বা তাদেরকে সাঁতার শেখানোর প্রতি একটু মনোযোগী হই। আর যে সতর্ক বার্তাগুলো শুনলেন সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব নিশ্চয়ই। তো আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। চলে যাব আয়োজনের সব শেষ গানটির কাছে। কে রয়েছে, মানে কোন গানটি এবারে রয়েছে?
2: শুনবে এবারে গান রানী কুঠির বাকি ইতিহাস ছায়াছবি থেকে আসিফ ও
1: সামিনা চৌধুরীর কণ্ঠে স্বপ্ন তুমি সত্যি তুমি, এই শিরোনামের গানটি। আর শুনতে চনট করেছেন গিয়াসউদ্দিন বাসখালী চট্টগ্রাম থেকে।
2: আরো একজন বন্ধু আমাদের কাছে ফোন ইন পর্বে অনুরোধ করেছিলেন, আশরাফ যশোর কাজীপাড়া থেকে। তো চলুন বন্ধুরা আপনাদের পছন্দের গানটি শুনে আসি।

0: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে কিন্তু আজকের রূপালীর আয়োজনের একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আমরা। আজকের মতো বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসমাউল হুসনা
1: এবং আমি ফাল্গুনী আক্তার।
0: প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন এবং মোহাম্মদ সাইফুজ্জামান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফাহাদ হোসেন মোল্লা। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও আগামী আয়োজনে কথা হবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ ভাইরোরাগে খেয়াল শুনবেন শিল্পী মুজিবুর রহমান।

এতক্ষণ রাগরং অনুষ্ঠানে ভাইরোর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মুজিবুর রহমান। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি ফাল্গুনী আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

থাকতেন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি ফাল্গুনী আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রওশন কবির। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে। তিনি গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। মন্ত্রী বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি ক্লিনিক সিলগালা করা হচ্ছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত বই পড়া কর্মসূচির ১২ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি গতকাল নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি গতকাল সিলেট জেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। শুধু চিঠি কিংবা প্যাকেট নয়, ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্য। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত দুই মাসে পরিবহন হয়েছে প্রায় ৪০০ মেট্রিক টন পণ্য। প্রথম কেজিতে ১০ টাকা, এরপর প্রতি কেজিতে আরও ৫ টাকা। এই মাসুলেই চলছে স্পিড পোস্ট। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। মহাপরিচালক বলেন, দেশের আইনে অবৈধ নয় এমন যে কোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায়। তিনি বলেন, গ্রাহকদের সুবিধার জন্য চালু করা হয়েছে অনলাইন মাশুল ক্যালকুলেটর। এর মাধ্যমে আগে থেকেই পণ্য পরিবহনের খরচ জেনে নেওয়া যায়। কাজী আসাদুল ইসলাম আরও বলেন, স্পিড পোস্টে ইস্যুকৃত পণ্য জেলা শহর থেকে ঢাকায় সর্বোচ্চ ২৪ ঘণ্টা, এক জেলা থেকে অন্য জেলায় সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আর প্রত্যন্ত দুর্গম অঞ্চলে সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে বিলি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকাক্স পর্বতে খুব শীঘ্রই হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্প জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই পর্বতে হামলার জন্য প্রথমবারের মতো হুমকি দিয়েছিলেন। তখন ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা ইলহামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান যে কোনো প্রকার সংঘাতের জবাব দিতে প্রস্তুত। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টে আজ ভারত পাকিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০ খেলাটি শুরু হবে। আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রে থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সম্প্রচারিত হবে বেলা ২:৪০। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান।

না সুলতানা বিউটির কণ্ঠে দুপুর 12:15। এছাড়া দেশের গান শুনতে পাবেন বিকেল 4:50। আধুনিক গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনবেন দুপুর 12:30। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 4:05। দুর্গাপদ চক্রবর্তীর কণ্ঠে নজরুল সঙ্গীত শুনতে পাবেন দুপুর 12:20। রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন শাহনাজ সুলতানার কণ্ঠে বেলা 2:30। লালন গীতি শুনতে পাবেন মোহাম্মদ হাফিজুর রহমান সুজনের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আগামী 6 ও 7 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ তারিখ ঠাকুরগাঁও জেলা সফর করবেন। 6 সেপ্টেম্বর 2026 রবিবার বিকাল 3:30 ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন এবং 7 সেপ্টেম্বর 2026 সোমবার বেলা 11:00 ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামওয়ে 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সঞ্জিদা হক। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভা জন্মাষ্টমী উদযাপিত হয়। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দেন। গতকাল ছিল সরকারি ছুটি। খুলনা মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদ এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরীর স্যার ইকবাল রোডের গোলকলমি শিশু পার্কে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদ্বোধন করা হয়। কেডিএ চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি SM শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শ্যামল হালদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। পরে গোলকলমি শিশু পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরীর শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়। কেডিএর চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি SM শফিকুল আলম মনা এর উদ্বোধন করেন এবং ধর্মীয় কল্যাণ ট্রাস্টের

0: শাস্তি প্রকৌশলী সত্যানন্দ দত্ত প্রধান অতিথি ছিলেন। জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রতন কুমার মিত্রের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিমান সাহা সহ ভক্তবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে এক নগর সংকীর্তন শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এদিকে ঝিনাইদহের শৈলকুপার রামগোপাল মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে ধর্ম পালনের সুন্দর পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। আইনমন্ত্রী বলেন, ধর্ম পালন কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বিপত্তি বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হবেন, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে। পরে তিনি জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মাগুরা সাতদোহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এতে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, মানবতা ও শান্তির বার্তা বহন করে। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে শ্রীকৃষ্ণের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর আগে উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের নিজ নান্দুয়ালি এলাকায় শ্রী শ্রী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে সাধ্যহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। এছাড়া যশোর টাউন হল ময়দানে শুভ জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনন্ত ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশে আজ গণতান্ত্রিক ধারা সূচিত হয়েছে। সব ধর্মের মানুষ শান্তি এবং নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করছে। প্রতিমন্ত্রী বলেন, ধর্ম হল চেতনা ও বিশ্বাস, এটিকে রাজনীতিতে ব্যবহার করা যাবে না। এক শ্রেণীর মানুষ ধর্মকে পুঁজি করে, রাজনীতি করে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতনের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান খোকন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে টাউন হল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেচপাড়া সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা ও চান্দুরিয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 3,04,500 টাকার মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মাদকদ্রব্য আটক করেছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ফুটবল। শহর যশোরের ঝিকরগাছা উপজেলার বিএম হাইস্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় শিমুলিয়া ফুটবল একাদশ 2-1 গোলে মাগুরা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার তল্লাবাড়িয়া এস এন টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় মনোয়ার জামান কৃষি কলেজ একাদশ 1-0 গোলে মোহাম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ একাদশকে পরাজিত করেছে। এর আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এছাড়া খুলনার কয়রা মহারাজপুর ইউনিয়নে গাজী আব্দুর জব্বার মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল এক প্রীতি ফুটবল খেলায় গোবিন্দপুর প্রগতি যুব সংঘ 2-1 গোলে দেয়ারা তরুণ সংঘকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। শিল্পী শাহনা সুলতানা বিউটি এবং গানটির গীতিকা মোহাম্মদ রফিকুল ইসলাম।

দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, আমাদের আজকের শিল্পী দুর্গাপদ চক্রবর্তী।

এই গানটির সাথে শেষ হচ্ছে আজকের মতো নজরুল সঙ্গীতের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। আজকের শিল্পী সাবিনা ইয়াসমিন, প্রথম গানটির গীতিকার তনিমা রায়,

এতক্ষণ সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন লালন গীতি। আজকের শিল্পী মোহাম্মদ হাফিজুর রহমান সুজন।

0: মোহাম্মদ হাফিজুর রহমান সুজনের কণ্ঠে লালন গীতি শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। শিল্পী সৈয়দা নিগার সুলতানা, কথা লিখেছেন শেখ আবুল কাশেম মিঠু।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল। আল্লাহ তালার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: तरंगो
1: বিজ্ঞাপন তরঙ্গে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। আমাদের অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন বিশ্বনাথ রায় পলক এবং প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং উপস্থাপনায় আমি শিল্পী সিংহ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের পছন্দ করা গানের সাথে সাথে আমরা মোবাইলে আপনাদের সঙ্গে যুক্ত হব। 01974121970 এই নম্বরটিতে আপনারা ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। যদিও পুরনো বন্ধুরা সবকিছু জানেনি, নতুন বন্ধুদের জন্য আমি ফোন নম্বরটি জানিয়ে দিলাম। তাহলে চলে যাই গানে। প্রথমে রয়েছে প্রেম শক্তি ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন রুবেল খালিশপুর খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন গার্ডিয়াল ভাই ছায়া ছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন মিলনবাবু বয়রা আওয়াজার খুলনা থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: এবারে কনক চাপা ও মনির খানের কণ্ঠে ভালোবাসা ভালোবাসা ছায়াছবির গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন রেজাউল গোলখালি বয়রা দুঃখিত।

0: শ্রোতা বন্ধুরা, সময় হয়েছে আপনাদের সাথে ফোন ইন পর্বে যুক্ত হওয়া। আপনারা আমাদেরকে ফোন করে একাত্মতা ঘোষণা করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। দেখি প্রথম বন্ধু কে রয়েছেন।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: কথা বলছি মোল্লাহাট থেকে, মিষ্টির দোকানদার সুনীল। আমাকে গান শোনাবেন লক্ষ্মী বধু, এই ছায়াছবি থেকে এন্ড্র কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। কখনো যদি আমি হারিয়ে যাই তুমি কি আমায় মনে রাখবে, এই গানটি শোনাবেন আর আপনারা ভালো থাকবেন।
0: অনেক ধন্যবাদ সংক্ষিপ্ত অনুরোধ করার জন্য। শুভ দুপুর।
2: আপু কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: দীপঙ্কর বাবু, হ্যাঁ বলুন।
2: আপনাদের সাথে আসি এবং থাকবো, আর আমাকে গান শোনাবেন বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবি থেকে রতনদ্রব রায়ের কণ্ঠে। দেশে দেশে যায় রে সে, এই শিরোনামে গানটি শোনাবেন।
0: ধন্যবাদ। হ্যালো,
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন?
3: তপন চন্দ্র, যুগরাজ পাখার আজ থেকে বলছি।
0: নামটি আরেকবার বলুন।
3: খোকন চন্দ্র।
0: খোকন বাবু, হ্যাঁ হ্যাঁ,
3: যুগরাজ পাখার আজ বাড়ি। আমার সাথে জন্তু ভাই আছে, ইসলামউদ্দিন, আর্মি জলদা, আর আব্দুল সালাম। আর সবাইকে শুভেচ্ছা দেবেন আর আমাকে শোনাবেন ছবির নাম রাখাল রাজা। রাখাল রাজা ছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন আমার সাথে।
0: সাথে রয়েছেন যারা তাদেরকে, তাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। হ্যালো, শুভ দুপুর।
4: রায়ের মহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম আপু।
0: হ্যাঁ সুফল দা,
4: আমাকে গান শোনাবেন রাজা বাংলাদেশের ছায়াছবি থেকে এন্ড কিশোরের কণ্ঠে। নয়নে আছো বলে রেখেছি তোমাকে, এই শিরোনামের গানটি শোনাবেন।
0: ছায়াছবির নামটি আরেকবার বলুন।
4: রাজা বাংলাদেশি।
0: রাজা বাংলাদেশি, আচ্ছা। এবারে বন্ধু কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
5: কথা বলছি মোহাম্মদ আব্দুর জয়ন্তী, সালানপুর বগুড়া হতে।
0: মোহাম্মদ আব্দুর
5: রউফ।
0: রউফ, আচ্ছা।
5: ছবির নাম হলো শিবের অহংকার, আর গানের কথা হলো ভালোবাসার পাঠশালা নাই, নাইরে বই খাতে নাই, ভালোবাসা বুঝতে হলে এটা মন থাকে, তাই গানটা শুনবেন আর আপনারা ভালো থাকবেন।
0: ধন্যবাদ, আজকে খুব সুন্দর ভাবে অনুরোধ করছেন সংক্ষিপ্ত ভাবে। এবারে কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, শুভ দুপুর। অনুবিশ্বাস, হ্যাঁ। অনেক ধন্যবাদ অনুদি। এবার কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে না বন্ধু, একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। ধন্যবাদ। আচ্ছা ঝন্টুদা, ঠিক আছে। হ্যালো হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, এই অভিযোগটা সকলেরই, কিন্তু আমরা আসলে এখানে খুব বেশি সহযোগিতা করতে পারি না। এই বলুন,
5: আমাকে গান শোনাবেন হঠাৎ বৃষ্টি ছবি থেকে
3: হ্যালো
0: হ্যালো, সালাম আলাইকুম।
6: বড় কষ্ট করে লাইনটি কাটিয়ে দিন।
0: প্রবাল বিশ্বাস,
6: সবিনা বলে স্বপ্নের পৃথিবী শিল্পী রুনাময়লা গানের কথা জ্যোতিষী কর জ্যোতিষী হাত গুজে কাউ দেখি মনে মনে যারা চাই তারা পাবো কি এই গানটি শোনাবেন।
0: আচ্ছা, ধন্যবাদ। পরবর্তী বন্ধুর কাছে চলে যেতে চাই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
7: ওয়ালাইকুম
0: আসসালাম।
7: কথা বলছি আনোয়ার হোসেন, গ্রাম ফাজিলপুর, থানা মাদারগঞ্জ, জেলা জামালপুর।
0: নামটি আরেকবার বলুন।
7: অঙ্গিলা ছবির থেকে শোনো শোনো শাহজাদা, সাবিন ইয়াসমিন ও ইন্দ্র কিশোর।
0: আপনার নামটি আরেকবার বলুন।
7: আকবর হোসেন।
0: আকবর হোসেন।
8: দিদি নমস্কার।
0: নমস্কার,
8: আমি শ্যামনগর কুলতলি থেকে কাকলি বলছি।
0: হ্যাঁ কাকলি দি, বলুন।
8: এই মন সাইজে ছবির নাম, এই মন সাইজে ক্যান্ডিডেটরা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে রাত মেঘে লুকালো তোমাকে দেখে টিয়া।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা
9: দিদি নমস্কার।
0: নমস্কার,
9: আমি ঘনন্ত বলছি ফতেপুর থেকে, মহেশপুর ঝিনাইদহ। আমাদের কাকলি দিদি অনেকদিন পরে লাইনে আসলো, কোথায় ছিল এতদিন কাকলি দিদি? যাক, কাকলি দিদি ধন্যবাদ দিলাম।
0: আপনার গানের অনুরোধটি বলুন।
9: দিদি ছায়াছবির নাম হইলো আনন্দ অশ্রু। এই আনন্দ অশ্রু এই ছবি থেকে একটি গান শোনাবেন আর আপনি ভালো থাকুন দিদি।
0: ধন্যবাদ। এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আবারও ফোন কলে যুক্ত হব। আপনারা 01974121970 এই নম্বরটিতে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আবারও গানে চলে যাই। এবারে উছিলা ছায়াছবির গান শুনবেন শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন টনি মনিরামপুর যশোর থেকে।

সত্য মিথ্যা ঝাঁ ছবির গান শুনবেন সাবিনা ইয়াসমিন ও ইন্দু কিশোরের কণ্ঠে। অনুরোধ জানিয়েছেন শামীম রেজা ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

শ্রেষ্ঠ সন্তান। আচ্ছা আচ্ছা, ওই গান শুনবেন শিল্পী মনির খানের কণ্ঠে। অনুরোধ জানিয়েছেন বুলবুল ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

সুপ্রিয় শ্রোতা, এবারে শুনবেন লাল বাদশাহ ছায়াছবির গান। শিল্পী আয়ুব বাচ্চু ও কনক চাপা। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন খোকনচন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রবিউল মাশরাফি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর আগামীকাল প্রথমবারের মতো ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমিন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। তিনি আগামীকাল বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় দিন সোমবার রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে চলছে উৎসবের আমেজ। তাকে বরণ করে নিতে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, সাজানো হয়েছে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বেলা 3টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আলোচনা সভায় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ দেশের বরণ্য বুদ্ধিজীবীগণ অংশ নেবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। কারাগারে চার দেয়ালের বন্দী জীবনে স্বজনদের সরাসরি দেখার আকুলতা দূর করতে চালু হচ্ছে ভিডিও কলের বিশেষ সুবিধা। ইতোমধ্যে মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে এই সুবিধা চালু হয়েছে। শিগগিরই সারা দেশে এ সুবিধা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। ঢাকা কারা অধিদপ্তরের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, এই আধুনিক ও মানবিক উদ্যোগের ফলে নির্দিষ্ট নিয়ম মেনে কয়েদি ও হাজতিরা সপ্তাহে একবার 10 মিনিট ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন। শুধু চিঠি কিংবা প্যাকেট নয়, ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্য। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত 2 মাসে পরিবহন হয়েছে প্রায় 400 মেট্রিক টন পণ্য। প্রথম কেজিতে 10 টাকা, এরপর প্রতি কেজিতে আরও 5 টাকা, এই মাসুলেই চলছে স্পিড পোস্ট। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই তথ্য জানান ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। মহাপরিচালক বলেন, দেশের আইনে অবৈধ নয় এমন যে কোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায়। তিনি বলেন, গ্রাহকদের সুবিধার জন্য চালু করা হয়েছে অনলাইন মাশুল ক্যালকুলেটর। এর মাধ্যমে আগে থেকেই পণ্য পরিবহনের খরচ জেনে নেওয়া যায়। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পেন্টাগনের তদন্ত কর্মকর্তারা ইরান যুদ্ধসহ প্রয়োজনীয় গোলাবারুদের ঘাটতি নিয়ে তথ্য ফাঁসের বিষয়ে তদন্ত করতে প্রায় 50 জন কর্মীর উপর মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের পিক অ্যাপ পর্বতে খুব শীঘ্রই হামলা হতে পারে বলে হুমকি দিয়েছেন। ইরানের পিক এক্স পর্বত সুরক্ষিত ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা রয়েছে বলে ধারণা করা হয়। পাহাড়ের গভীরে অবস্থিত এই স্থাপনাটি যে কোনো হামলার জন্য কঠিন লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত। ইরানের আকাশ প্রতিরক্ষা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি বলেন, ইরান ভবিষ্যতে যে কোনো হামলার জন্য প্রস্তুত রয়েছে। এ সময় তিনি বলেন, আসন্ন হুমকি এখনও শেষ হয়ে যায়নি। বলিভিয়ার ভিয়াচায় একটি সামরিক স্থাপনায় 2টি বিস্ফোরণে অন্তত 10 জন নিহত ও 62 জন আহত হয়েছে। লাপাস থেকে প্রায় 30 কিলোমিটার দূরে শুক্রবার এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানান, বিস্ফোরণে 10 থেকে 15 জনের মতো মানুষ মারা গেছে এবং 62 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ তদন্ত করছে। আফ্রিকার আকার সঠিকভাবে দৃশ্যমান হয় এমন একটি বিশ্ব মানচিত্র প্রণয়ন করার পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। টোগোর সৌজন্যে আফ্রিকা ইউনিয়নভুক্ত দেশগুলো সমর্থিত প্রস্তাবের পক্ষে যুক্তরাজ্য এবং ফ্রান্স সহ 164টি দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। অপরদিকে 6টি দেশ ভোটদানে বিরত থাকে। খেলার খবর হকি। আজ চীনের মকপোতে অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপে চাইনিজ তাইপেকে 7-0 গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে অধিনায়ক সারিকা রিমান ইমা ও আইরিন আক্তার রিয়া 2টি করে এবং কনা আক্তার 1টি গোল করেন। অসাধারণ নৈপুণ্যের জন্য আইরিন আক্তার রিয়া ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে আজ ভারত পাকিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলাটি শুরু হবে। আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3:00।
1: শুনলেন দুপুর 2:00 বাংলা খবর, ঢাকা থেকে রেলে করে শোনানো হল। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। আমরা এবারে শোনাব লাল বাদশাহ ছ্যাছবির গান, শিল্পী আয়ুব বাচ্চু ও কনক চাপা। অনুরোধ জানিয়েছেন খোকন চন্দ্র দিঘলহাট পাংশা থেকে।

শুনলেন লাল গোলাপ ছায়াছবির গান, শিল্পী ছিলেন সুবীর নন্দী। অনুরোধ জানিয়েছেন প্রকাশ বিশ্বাস ট্যাংরাখালী মাগুরা থেকে। প্রিয় শ্রোতা, আমরা আবারও আপনাদের সাথে ফোনে যুক্ত হতে যাচ্ছি। 01974-1219-70 এই নম্বরটিতে ফোন করে আপনারা আমাদের সাথে থাকতে পারেন।

0: দিদি নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: দিদি কথা বলছি পলাশ কুমার সরকার, ঠিকানা কাঞ্চনগর ডুমুরিয়া। দিদি আপনি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, বলুন দাদা।
0: দিদি আপনার কথা এবং বসনা খুবই ভালো আছে দিদি,
1: অনেক ধন্যবাদ, সাথে থাকবেন এমনি করে।
0: অনেক ধন্যবাদ এত সুন্দর বসনা আমাদের ভুয়া দেওয়ার জন্য।
1: হ্যাঁ বলুন
0: দিদি। জান আমার জান এই ছবি থেকে
1: পরে শ্রোতা কি রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
0: হ্যালো, ভালো আছেন?
1: জি ভালো আছি, নাম বলুন। ধন্যবাদ, সাথে থাকবেন। এবারে কি রয়েছেন বন্ধু? ওয়ালাইকুম আসসালাম।
2: কথা বলছি সুমাইল হোসেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে।
1: বলুন,
2: আমাকে গান শোনাবেন জান আমার জান ছবি থেকে আসিফের কণ্ঠে পিয়ারে পিয়ারে হারিয়েছি মন, এই গানটি অবশ্যই শোনাবেন।
1: অনেক ধন্যবাদ বন্ধু, সাথে থাকবেন। এবারে কি রয়েছেন বন্ধু? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন।
3: নমস্কার, কথা বলছি বিজন গোমস্তা।
1: বিজন বাবু বলুন।
3: কাকসিদার বর্মা থেকে।
1: অনেক ধন্যবাদ বন্ধু, সাথে থাকবেন। হ্যালো, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম।
4: আপনি কথা বলছেন মোহাম্মদ উসমান খান, ফতেপুর মহেশপুর জেনারে থেকে।
1: জি বলুন।
4: আমাকে শোনাবেন ছায়াছবি সত্তা, সত্তা ছায়াছবি থেকে মমতাজের কণ্ঠে আকাশিরণ হওয়াছে না জানি কোন অপরাধে দিলায় এমন সাজা।
1: অনেক ধন্যবাদ বন্ধু, সাথে থাকবেন। এবারে কে রয়েছেন বন্ধু? হ্যালো আসসালামু আলাইকুম।
5: নমস্কার।
1: জি কে বলছেন?
5: কথা বলছি সোলগাতিয়া ডুমুরিয়া থেকে কানাই দাস।
1: জি বলুন।
5: আমি গান শুনতে চাই ভালোবাসার ঘর ছায়াছবি থেকে ডলি শান্তনি ও প্রজাশন মিলু। তোমাকে নিয়ে আমি বাপ বসুকের ঘর, তুমি হবে বদুয়ার আমি হব ঘর।
1: অনেক ধন্যবাদ বন্ধু, সাথে থাকবেন। আমরা আর একটি ফোন কল নিতে পারবো, দেখি কে রয়েছেন শেষ সৌভাগ্যবান বন্ধু। ও আলাইকুম আসসালাম, কে বন্ধু?
5: ভালো আছেন আপনি?
1: আমরা সকলে ভালো।
5: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফর জব্দার, বড়খোলা পাংশা থেকে বলছি।
1: জি বলুন।
5: আপনি গান শোনাবেন, ছবির নাম হলো মন এখানে, গানের শিল্পী হলো এন্ড অফিসার, এক বিন্দু ভালোবাসা দাও এক সিন্দুরি দাও, এন্ড অফিসারও কনক চাপা।
1: অনেক ধন্যবাদ বন্ধু, আপনি ছিলেন শেষ সৌভাগ্যবান বন্ধু ছিলেন, ধন্যবাদ, সকলের সাথে থাকবেন। আমরা আবার গানে চলে যেতে চাই। এবারে মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে বাদল ছায়াছবির গান শুনবেন, শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন আব্দুল মজিদ শোলমারি কুষ্টিয়া থেকে।

সুপ্রিয় শ্রোতা, এবারে শুনবেন ত্যাগ ছায়াছবির গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও তার সঙ্গীরা। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন লিটন জীবননগর চুয়াডাঙ্গা থেকে।

সুপ্রিয় শ্রোতা, গানে গানে অনেকটা সময় পেরিয়ে গেল আপনাদের সাথে। কিছু গান শুধু সুরে নয়, অনুভূতিতেও বেঁচে থাকে। তেমনি কিছু বিদায় কখনো শেষ হয় না, তারা থেকে যায় মনের গভীরে, অশ্রুর আড়ালে, স্মৃতির পাতায়। শেষ গান তেমনই এক চিরন্তন অনন্য অনুভূতির গান, যেখানে না বলা কথার দীর্ঘশ্বাস, অপূর্ণ প্রেমের আকুতি আর হৃদয়ের নীরব অভিমান একাকার হয়ে যায়। মোর আরও কথা ছিল বাকি, আরও প্রেম, আরও গান। এর সাথে সাথে বিদায় নিচ্ছি বাণিজ্যিকের গানের।

শেষ হল বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা সুলতানা।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী শাহনাজ সুলতানার কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কিছুক্ষণের মধ্যে এ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। অনুষ্ঠান শুনবেন মিডিয়াম ওয়েব 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন দেশের গান শুনবেন। অনুষ্ঠান শুরু হলে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে।

0: কেন্দ্রের FM ব্যান্ডে, এছাড়াও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনস বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ থেকে
0: সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ থেকে স্বাগত জানাচ্ছি আমি ফাতিমা আফরোজ সোহেলি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের হাত ধরে যাত্রা শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এরপর দীর্ঘদিন দলটির নেতৃত্ব দিয়েছিলেন আপসের নেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বের ছেলে জনাব তারেক রহমানের নেতৃত্বে দলটি সরকার পরিচালনা করছে। 2026 সালের 9 জানুয়ারি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পরের মাসের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়লাভ করে গঠিত হয় বিএনপি সরকার। প্রিয় শ্রোতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যেই এই মিলনায়তনে এসে উপস্থিত হবেন। তখন আমরা আপনাদেরকে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করছি।
1: আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এখন আজকের এই আলোচনা সভা সঞ্চালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকুকে আজকের এই আলোচনা সভা সঞ্চালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকের সবার প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করছেন, সভাপতিত্ব করছেন বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এই স্লোগান বন্ধ করো, বসো বসো। এই বাবলু বসো বসো বসো বসো। সবাই দয়া করে স্লোগান বন্ধ করবেন। সবাই দয়া করে স্লোগান বন্ধ করবেন। সদস্য সচিব মাওলানা আবুল হোসেনকে
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। তবা

0: সম্মানিত উপস্থিতি, আজকে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। আসুন আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ে আমরা দোয়া অংশন করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালীন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমীন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে গায়জিত বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভাকে তুমি কবুল মঞ্জুর করে লাও। রব্বুল আলামিন, আজ থেকে 48 বছর পূর্বে ক্ষণজন্মা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করে দেশ এবং জাতির খেদমতে আল্লাহ নিজের শেষ দিন পর্যন্ত দেশের জন্য কাজ করেছেন। আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত দেশ এবং জাতির জন্য কাজ করেছেন। আল্লাহ বিএনপি নেতা কর্মীদেরকে নিয়ে আজকে যে আলোচনা সভা হচ্ছে, মেহরবানি করে তুমি তোমার দরবারে কবুল মঞ্জুর করে লাও। রব্বুল আলামিন ভালো কাজগুলোকে নাজাদের জানিয়ে করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া, শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে চিরনির্দেশিত আছে, মেহরবানি করে আমাদের প্রিয় নেতা এবং নেত্রীর অভাবকে হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন, 47 বছর মাকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি, এবার আমাদের মা আমাদের মাঝে উপস্থিত নাই, মেহরবানি করে মায়ের কবর কি তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, আরাফাত রহমান কুকুবাইকে তুমি জান্নাতের উত্তম খান দান করে দাও। আল্লাহ, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ বিএনপির যেই সমস্ত নেতা কর্মী দেশের জন্য জীবন দিয়েছে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, যারা জাতীয়তাবাদী দলের জন্য দেশের জন্য কাজ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের সকলকে জান্নাতের বাসী করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে বরিয়াত। আল্লাহ, বিএনপি কর্তৃক আজকে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমাদের সাংগঠনিক অভিভাবকের হিম্মত তুমি বাড়িয়ে দাও, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ এবং জাতির কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, বাবা মার রেখে যাওয়া আদর্শ বুকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন, আখিরি পরিয়াদ, আমাদের কারগানি কখন মৃত্যুর ডাক এসে যায়, মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: প্রিয় ভাইরা, বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে অবিরাম সংগ্রাম করেছেন, মাদার অব ডেমোক্রেসি, যার নেতৃত্বে এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের এই দিনে। বিএনপি প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা আত্মহুতি দিয়েছেন, সকল শহীদদের আমরা স্মরণ করছি। সকল শহীদদের স্মরণে আমি সকলকেই দয়া করে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করার জন্য দাঁড়িয়ে অনুরোধ করছি।

ধন্যবাদ সকলকে। শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, আমি জাতীয় সঙ্গীতটি পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি।

ধন্যবাদ। এ পর্যায়ে দলীয় সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি।

0: বিএনপির 48 বছরের প্রতিষ্ঠার উপরে একটি ডকুমেন্টারি এখন পরিবেশিত হবে।
1: ৭ নভেম্বর ১৯৭৫, স্বাধীনতার চার বছর পার হতে না হতেই সিপাহী জনতার এক প্রতিবাদী বিপ্লব আবশ্যিক হয়ে পড়েছিল আওয়ামী বাকশালী দুঃশাসনে। লক্ষ মানুষের রক্ত দিয়ে ৭১ স্বাধীনতার সাথে জড়িয়ে থাকা স্বপ্ন আর প্রত্যাশার মৃত্যু হতে সময় লাগেনি। দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেছে। রক্ষী বাহিনী নির্যাতনে প্রাণ হারিয়েছে ৫০ হাজারের বেশি তরুণ। প্রতিদিনই বন্ধ হয়েছে শত শত কলকারখানা। কর্মহীন বেকার তরুণদের খবর নেওয়ার কেউ নেই। কথা বলার স্বাধীনতা দূরে থাক, মিছিল মানেই গুলি। রিলিফ নির্ভর অর্থনীতি আর পররাষ্ট্র নীতিতে সম্পূর্ণ একঘরে বাংলাদেশ। এমনই অন্ধকারে এই দেশের দায়িত্ব এলো ৭১ স্বাধীনতা ঘোষণা করা সেই তরুণ মেজর জিয়াউর রহমানের কাঁধে।

75 যে যুবক সেদিন দেশের অবহেলিত সেনাবাহিনীর প্রধান, কাঁধে সহস্র সমস্যা নিয়ে যাত্রা শুরু করলেন। উপলব্ধি করলেন সাধারণ প্রান্তিক মানুষগুলোই তার প্রধান শক্তি। দিন রাতের হিসাব তখন 24 ঘন্টায় সীমাবদ্ধ থাকল না, হাটে মাঠে উঠোনে সর্বত্রই একই মুখ জিয়াউর রহমান। তার জাদুর স্পর্শে দুর্ভিক্ষ পীড়িত শীর্ণ হাতগুলো হয়ে উঠল বলিষ্ঠ কর্মী আর কৃষকের হাত, বদলে গেল ফসলের মাঠের চেহারা। চারিদিকে সবুজের সমারোহ, রুক্ষ মাটি সেচ আর খালের সুবিধায় পরিণত হল সোনালি ফসলের ভান্ডারে। বিদ্যুৎ আর সড়ক বিস্তৃত হল গ্রাম থেকে গ্রামান্তরে। ছোট্ট মাঝারি আর বড় শিল্প অর্থনীতিকে করল সচল, সৃষ্টি হল কর্মসংস্থান। নারীরাও বসে রইল না ঘরে, গড়ে উঠল কুঠির শিল্প, সূচনা হল বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন ক্ষেত্র গার্মেন্ট শিল্প। শিক্ষাখাতে এলো পরিবর্তন, নিরক্ষরতা গেল নির্বাসনে। স্বাস্থ্য ব্যবস্থা এলো দৌড়গোড়ায়, সৃষ্টি হল 31 শয্যার থানা স্বাস্থ্য কমপ্লেক্স আর অগণিত বিশেষায়িত হাসপাতালের। শিশু, চক্ষু, হৃদরোগ, হাড় জোর চিকিৎসা এলো নতুন সম্ভাবনা। হাটে মাঠে অলস আড্ডা দেয়া তরুণদের কর্মসংস্থানের নতুন গন্তব্য সৃষ্টি হল সৌদি আরব, ইরাক, কুয়েত আর মধ্যপ্রাচ্যে। বাস্কেট কেস আর তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ পরিণত হল স্বয়ং সম্পূর্ণ এক সম্ভাবনার দেশে। জিয়াউর রহমান বাংলাদেশকে পৌঁছে দিলেন মর্যাদার আন্তর্জাতিক অঙ্গনে। ওআইসির নেতৃত্ব, আল কুদস কমিটির সদস্য, নিরাপত্তা পরিষদের সদস্য, সমমর্যাদার গঙ্গা পানি চুক্তি, সফল রোহিঙ্গা প্রত্যাবর্তন, বাংলাদেশকে বিশ্ব চিনল অন্যরূপে। আরাফার উষর বালুময় মরু প্রান্তর জিয়া ট্রির সুশীতল ছায়ায় হজযাত্রীদের জন্য পরিণত হল প্রশান্তির মরুত্তানে। শিশু কিশোরদের প্রতিভার স্ফুরণ হল নতুন কুড়ির প্রতিযোগিতায়। ক্রীড়াঙ্গন হল মুখরিত, স্থবির মাঠগুলো জনাকীর্ণ হল দর্শক আর প্রতিযোগীদের প্রাণোচ্ছল উপস্থিতিতে। মেধাবীরা হিজবুল বহরে চিনল বিস্তীর্ণ সমুদ্র সীমার নতুন বাংলাদেশকে। এত সবকিছুর পরেও একটা অসম্পূর্ণতা তিনি অনুভব করতেন অন্তর দিয়ে। বহুদলীয় গণতন্ত্রের পথ রোধ করা বাকশাল ছিল এদেশের রাজনীতির কালিমা। সবার জন্য রাজনীতি অবাধিত করার পাশাপাশি 1977 সালে তিনি দেশ গড়ার পরিকল্পনায় 19 দফা কর্মসূচি ঘোষণা করলেন। তারপর জাগদল, জাতীয়তাবাদী ফ্রন্ট হয়ে 1978 সালের 1 সেপ্টেম্বর রমনা রেস্টুরেন্টে যাত্রা শুরুর ঘোষণা আসে।

দল বিএনপির, যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সফল নেতৃত্বের সাফল্য ঈর্ষার জন্ম দেবে, সেটাই স্বাভাবিক। আর সেই ঈর্ষা যখন পরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরিণত হয়, তখন সেই আঘাত শুধু পরিবারে সীমাবদ্ধ থাকে না, ক্ষত বিক্ষত করে দেশ আর জাতিকে। 1981 সালের 30 মে সেই ঈর্ষাকাতর রাজনৈতিক ষড়যন্ত্র কেড়ে নিল দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ জিয়াকে। উপনির্বাচনে জয়ী প্রেসিডেন্ট, বিচারপতি সত্তার, সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদের বন্দুকের নলের সামনে ক্ষমতাহীন হলেন। শুরু হল স্বৈরাচারের দীর্ঘ যাত্রা। গৃহবধূ বেগম খালেদা জিয়াকে আসতে হল রাজনীতির মাঠে। একদিকে ভঙ্গুর দল গোছানো, অন্যদিকে স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনে জনগণের পাশে থাকার চ্যালেঞ্জ সামলালেন শক্ত হাতে। শত নির্যাতন আর প্রলোভনের সামনে রইলেন অবিচল। প্রলোভনের সামনে নতজানু জাতীয় বেইমানদের বিপরীতে রইলেন আপোষহীন। জনগণও দিলেন তাদের উদার সমর্থন। বেগম জিয়ার নেতৃত্বে পতন হল এরশাদ স্বৈরাচারের। জাতীয় নির্বাচনে পেলেন প্রত্যাশিত বিজয়, শপথ নিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে, জাতিকে উপহার দিলেন দুটি ঐতিহাসিক মাইল স্টোন, সংসদীয় গণতন্ত্র আর নিরপেক্ষ নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার। প্রাথমিক চিকিৎসার উৎকর্ষতা, নারী শিক্ষার উন্নয়ন, অভূতপূর্ব কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন, বিশেষায়িত চিকিৎসায় আধুনিকতা, যোগাযোগ অবকাঠামোর নতুন ধারার সূচনা, উন্নয়ন আর গণতন্ত্রের সেই অগ্রযাত্রাকে প্রতিহত করতে এল কুখ্যাত 1/11। অন্তরীণ হলেন বেগম জিয়া, নির্যাতনে নিষ্পেষিত হল জিয়া পরিবার। চিকিৎসার জন্য দেশান্তরে বাধ্য হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান। 1/11 ধারাবাহিকতায় এল আওয়ামী দুঃশাসনের নিদারুণ 1.5 দশক। সেই দুঃশাসনের বিরুদ্ধে চিরায়ত আপোষহীন বেগম জিয়া লড়াই চালিয়ে গেলেন সামনে থেকে। তাকে নিবৃত করতে এল প্রহসনের বিচারের কলঙ্কিত রায়। কারারুদ্ধ হলেন বেগম জিয়া, বিশাল পরিত্যক্ত কারাগারের একমাত্র বন্দী। সুস্থ নেত্রী আক্রান্ত হলেন পরিকল্পিত দুরারোগ্য ব্যাধিতে। এমনই দুঃসময়ে দলে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। নিজের কাঁধে নিলেন 8,000 কিলোমিটার দূর থেকে নির্যাতন কবলিত একটি দলের নেতৃত্ব। ইতিহাসের জঘন্যতম রাজনৈতিক হিংসার শিকার তখন বিএনপি। প্রতিদিনই বাড়ছে মিথ্যা মামলা আর কারাবন্দীর সংখ্যা। 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে 1,35,000 মিথ্যা মামলার ভয়াবহ সংখ্যা। নিরাপত্তা হেফাজতে অস্বাভাবিক মৃত্যু, পায়ে তখনও ডান্ডা বেড়িয়ার হাতে হাত করা। প্রিয়জনের জানা যায় হাত করা আর ডান্ডা বেড়ির ছবি যেন নিত্যকার ঘটনা। এমনই দুর্যোগকালে যে কণ্ঠস্বর জাতীয়তাবাদী দলের লক্ষ নেতাকর্মীর মনোবল অটুট রেখেছে, তিনি আর কেউ নন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় নেতার সেই কণ্ঠস্বর কখনো বিস্ময়ে বাকরুদ্ধ করেছে পাটগ্রামের ছাত্র দলের তরুণ সদস্যকে, আবার কখনো বা সাতকানিয়ার স্বেচ্ছাসেবক দলের মাঝারি সারির নেতা নিজের কানকে বিশ্বাস করাতে পারেননি যখন তার হোয়াটসঅ্যাপে ভেসে এসেছে আমি তারেক বলছি। এই আন্তরিক সম্ভাষণ ভুলিয়ে দিয়েছে সকল ব্যথা আর যন্ত্রণা, সৃষ্টি করেছে সুদৃঢ় সাংগঠনিক বন্ধন। কর্মসূচি বিস্তৃত হয়েছে দেশব্যাপী, বিভাগীয় সাংগঠনিক সমাবেশ, তারুণ্যের সমাবেশ, 31 দফার জনসম্পৃক্তির সিরিজ অনুষ্ঠান। দলের চেয়ারম্যান জড়তাহীনভাবে নেতাকর্মীর সকল প্রশ্নের উত্তর দিয়েছেন অবলীলায়। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন আর স্বৈরতন্ত্রের থাবা বিস্তৃত হয়েছে নাগিনীর বিষ নিঃশ্বাসের মতো। 2014-এর ভোটবিহীন নির্বাচন তাদের সাহসী করেছে। 2018-এর নিশিরাতের নির্বাচন অনুষ্ঠানের যার নির্লজ্জ সমাপ্তি ঘটেছে 2024-এর জানুয়ারিতে আমি গামীর প্রহসনের নির্বাচনে, যার সবগুলোই চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যাত হয়েছে তারেক রহমানের বর্জনের আহ্বানে। 1.5 যুগের অনাচারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ প্রতীক্ষমান ছিল এক ভয়ঙ্কর অগ্নুৎপাত আর বিস্ফোরণে। জুলাই 2024 এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, স্বৈরাচারের হাত থেকে মুক্তির এক দীর্ঘ প্রতীক্ষিত ক্ষণ। নেহায়েতি সাদামাটা কোটা সংস্কারের আন্দোলন ক্যাম্পাস থেকে রাজপথে গড়ালেও জুলাইয়ের মাঝামাঝি সেটা

জীবনটা স্তিমিত হওয়ার মুহূর্তে। ১৬ জুলাই একই দিন শহীদ হলেন আবু সাইদ ওয়াসিম আকরাম। ৮০০০ কিলোমিটার দূর থেকে সঠিক সিদ্ধান্তে জাতীয়তাবাদী শক্তিকে সরাসরি এই আন্দোলনে সম্পৃক্ত করলেন তারেক রহমান। ৫ আগস্ট এল বহু প্রতীক্ষিত মুক্তি, আনন্দের বাঁধ ভাঙা স্রোত পরম বিনয়ে তার কণ্ঠে উচ্চারিত হল ছাত্র জনতা এই আন্দোলনের মাস্টার মাইন্ড। আগস্ট বিজয়ের পর জনতার তখন একটি মাত্র প্রতীক্ষা, কবে আসবেন নেতা। দীর্ঘ প্রতীক্ষার ঘড়ি অবশেষে স্থির হল ২৫শে ডিসেম্বর ২০২৫। এমন রাজসিক প্রত্যাবর্তন এর আগে কখনোই দেখেনি পৃথিবী। জনতার মহাসমুদ্রে তখন পুরোপুরি হারিয়ে গেছে রাজধানী আর আশেপাশের সর্বত্র। সকৃতজ্ঞ ঘোষণায় তিনি জানিয়ে দিলেন, আই হ্যাভ এ প্ল্যান। ভালোবাসা অন্তহীন আবেগে নেতার আগমন বার্তায় জনস্রোত বিস্তৃত হল দেশের প্রত্যন্ত সর্বত্র। এরই মাঝে সবাইকে শোকের মহাসাগরে ভাসিয়ে জনতার অকৃত্রিম ভালোবাসা সিক্ত আর কৃতজ্ঞতার ঋণ অপরিশোধিত রেখে চলে গেলেন দেশনেত্রী। শোককে কিভাবে শক্তিতে পরিণত করতে হয় সেটা তো কৈশোরেই শিখেছেন তারেক রহমান, তাই আর পেছনে তাকানো নয়। সিলেট থেকে শুরু হওয়া নির্বাচনী জনস্রোতের প্রবাহ চট্টগ্রাম ছাড়িয়ে বিস্তৃত হল রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, যশোর, সর্বত্র। সবার দৃষ্টিতে আপাত সহজ নির্বাচন, সেটা যে সহজ হবে না সেটা সবচাইতে গভীরভাবে বিশ্বাস করতেন বলেই নির্বাচনের আগে এক মুহূর্তের বিশ্রামও তিনি বরাদ্দ রাখেননি নিজের জন্য। নির্বাচনী প্রচারের কৌশলই তিনি বদলে দিলেন। জনতার কাতারে বিশ্বে যাওয়া, তাদের সাথে কথোপকথন, মুক্তিযোদ্ধার জুলাই যোদ্ধাদের সম্মান প্রদর্শন, সম্পূর্ণ নতুন ধাঁচের প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, সবার জন্য স্বাস্থ্য, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, যুগান্তকারী খাল খনন, কোটি কর্মহীনের কর্মসংস্থান আর সম্পূর্ণ স্বনির্ভর আত্মমর্যাদার পররাষ্ট্রনীতি, সবার আগে বাংলাদেশ। মুহূর্তেই বদলে গেল নির্বাচনের হিসেব নিকেশ। দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী বিএনপি। নির্বাচনের বিজয় তাকে আরো সহনশীল আর পরিশীলিত করল। ক্ষমতার আস্ফলন নয়, পরম বিনয়ে ক্ষমতা শব্দকে বদলে দিলেন দেশ পরিচালনার দায়িত্বের মতো দায়িত্বশীল শব্দে। জনতা দেখল এক আটপৌরে নতুন প্রধানমন্ত্রীকে। নেই বিরক্তিকর লম্বা গাড়িবহর, নেই জনভোগান্তির নিরাপত্তা, বিমানবন্দরের প্রোটোকল হল সংক্ষিপ্ত। প্রধানমন্ত্রী এলেন জনতার হাত ছোঁয়া দূরত্বে। নতুন আবিষ্কার, তারুণ্যের ভাবনা, খাল খনন, খেলার মাঠ, নির্যাতিত পরিবারের সান্নিধ্য, সংবাদকর্মী, দলের সর্বস্তরের নেতাকর্মী, প্রতিদিনই হাজারো ব্যস্ততায় তার কর্মঘণ্টা বাড়ছেই প্রতিনিয়ত। বিশ্ববাসীর কাছে তারেক রহমান এখন নেতৃত্বের নতুন নাম। মালয়েশিয়া হয়ে সফল চীন সফর রাজনীতিতে দিল নতুন বার্তা। বাংলাদেশ আজ আর কোনো তাবেদার রাষ্ট্র নয়, সময় এখন বাস্তবতা অনুধাবনের। আর সে দায়িত্ব আজ দলের নেতাকর্মীর সকলের। বৈশ্বিক রাজনীতি আর অর্থনীতিতে প্রতিদিনে যুক্ত হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট এগুলো আমাদের সৃষ্ট নয়, এগুলো গত দেড় যুগের অনাচারের ফসল। সবকিছু আজ নতুন করে শুরু করবার চ্যালেঞ্জ। এই সত্যগুলো সামনে আনার দায়িত্ব দলের তৃণমূলের নেতাকর্মীর। ঘরের খুঁটি শক্ত না হলে ঘর মজবুত হতে পারে না। সময় এখন তৃণমূলের ঐক্যের। দল এবং সরকারের স্বতন্ত্র অবস্থান আর শৃঙ্খলা অপরিহার্য আগামীর সকল নির্বাচনে সাফল্যের জন্য। কোন উস্কানি আর প্ররোচনাই বিভ্রান্তি বা ধৈর্যচ্যুতি নয়। ত্যাগীদের সম্মানজনক অবস্থান প্রয়োজনীয়, কিন্তু তা অনাচার অনিয়ম নয়। প্রয়োজন জনকল্যাণে সরকারের সদিচ্ছার অঙ্গীকার সবার কাছে পৌঁছে দেয়া আর সর্বোচ্চ সতর্কতা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। সকল অন্তদ্বন্দ্ব আলোচনার মাধ্যমে নিরসন করে ইস্পাত কঠিন ঐক্যই একমাত্র প্রত্যাশা। একটা সুসংহত দল থাকলেই থাকবে একটা নিরাপদ সরকার। ২০ কোটি মানুষের ইস্পাত কঠিন ঐক্য আর দেশ হিসাবে আমাদের অস্তিত্ব একান্তভাবে জড়িয়ে আছে একে অপরের সাথে। আর এই ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের সেই গর্বিত পরিচয়, শহীদ জিয়ার হাতে যে ঐক্য আর সম্ভাবনার সূচনা হয়েছে। সেই সাফল্যের আলোকবর্তিকা আরো উজ্জ্বলতর হয়েছে দেশনেত্রীর হাতে।
তার প্রশ্নহীন দেশপ্রেম আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে সেই ঐক্যের আলোকবর্তিকা এখন চেয়ারম্যান তারেক রহমানের হাতেই। যে সম্ভাবনা আর উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি তিনি দেশের তারুণ্য আর জনগণকে দিয়েছেন, সেই প্রত্যয়ের বার্তাবাহক আমরা সবাই। সাতক্ষীরার বনাঞ্চল থেকে সিলেটের চা বাগান হয়ে টেকনাফ সাগরের নীল জল রাশির প্রত্যয়ী ঢেউ উদ্বেলিত করুণ হিমালয় ছোঁয়া পঞ্চগড়কে উচ্চারিত হোক একই প্রত্যয়, বাংলাদেশ আজ কারো আঙুলি হেলনে চলে না। জিয়াউদ্দানের শেষ শয্যায় শায়িত আমাদের রাজনৈতিক অভিভাবকদের কাছে আমাদের প্রত্যয়ী প্রতিশ্রুতি, এক আর অভিন্ন আমাদের জাতিসত্তা, আমরা বাংলাদেশী, আর আমাদের হৃদয়ের উচ্চারণ একটাই, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।

ধন্যবাদ বক্তব্যের পালা। যারা বক্তব্য রাখবেন দয়া করে সময়ের দিকে খেয়াল রাখবেন। প্রথমেই বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দেবতা দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সভাপতিত্ব করছেন। বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, তার অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় দেবতা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ ও সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দেবতা ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে আজ আমরা এই পরিবেশে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছি এবং যেখানে দুই তৃতীয়াংশ আসনের জয়ী হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি আজ সরকার গঠন করতে সক্ষম হয়েছে এবং আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার সেই মুহূর্ত যে আমাদের সকলের যিনি প্রত্যাশা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী পদে দেখব, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। সেজন্য মহান রাব্বুল আলমের নিকট শুক্রিয়া আদায় করছি। বহু লড়াই সংগ্রাম আমি আমার বক্তব্যের এ পর্যায়ে গভীর শ্রদ্ধা অবসরণ করছি মহান স্বাধীনতার মহান কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে, বিএনপি এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা। সেই সাথে স্মরণ করছি আপসীন নেত্রী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার নামের সাথে জড়িয়ে রয়েছে সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। স্মৃতির প্রতি আজকের দিনে স্মরণ করছি বিগত 15.5 বছর বাংলাদেশ জাতীয় ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। অসংখ্য নেতাকর্মী তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি, তাদের সকলের ত্যাগ আর শ্রদ্ধা অবসরণ করছি, স্মরণ করছি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের 142 জন নেতাকর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে সহ 1400 ছাত্র জনতাকে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আজকে আর বক্তব্য রাখবো না, বক্তব্য শোনার জন্য এসেছি। শুধুমাত্র আমাদের অনুরোধ থাকবে যেহেতু আমরা আল্লাহর রহমতে জনগণের ভোটে সরকার গঠন করতে সক্ষম হয়েছি, সেহেতু জনগণের সেই পথেই বিএনপি এগিয়ে চলেছে এবং আমরা আশা রাখছি, প্রত্যাশা রাখছি আগামী যে প্রতিষ্ঠাবার্ষিকী সেদিন এই বাংলাদেশে ইনশাআল্লাহ জ্বালানি বিদ্যুৎ সংকট সহ সব সংকটের অধিকাংশ ইনশাআল্লাহ সফলভাবে নেতৃত্ব দেবে বিএনপি এবং এই সংকট অবসান করবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমি একটি বিষয় বলে আমি বক্তব্য শেষ করছি। বিগত সময়ে বিগত 15.5 বছর বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ যারা তৃণমূলের সাথে আমাদের সাথে মিলেমিশে ছিলেন আজ সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, সেহেতু আপনার অনেক ব্যস্ততা রয়েছে, এটি স্বাভাবিক। সরকারকে সফল করতে হবে, আপনাদের দায়িত্বে আপনাদের অবশ্যই সফল হতে হবে, তাহলেই বিএনপি তথা বিএনপির সরকার সফল হবে। কিন্তু একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে কোন সভা সমাবেশে কিংবা তার অফিস ত্যাগ করার পূর্বে বাসায় তার শতক্রান্তি সত্ত্বেও তার বাসায় প্রবেশ করার পূর্বে একজন কর্মীর সাথে যিনি হাসি মুখে তার কুশল বিনিময় করার চেষ্টা করেন, আপনারাও যতই ব্যস্ত থাকুন না কেন দয়া করে আপনারাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দেখানো পথে ঠিক একইভাবে কর্মীদের সাথে সেভাবে আপনারা আচরণ করবেন। এবং শুধু তাই নয়, কোন পিএফ এটিএস কে দ্বারা আমাদের কোন নেতাকর্মীকে কল দেওয়াবেন না, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ এখানে আমাদের হাইকমান্ড রয়েছে, আজকের প্রতিষ্ঠাবার্ষিকী শপথ হবে, আমরা আগামীতে তাদেরকে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে প্রত্যাশা রাখি যারা বিগত 15.5 বছরের ন্যায় যাদের অফুরন্ত সময় রয়েছে সংগঠনকে দেওয়ার জন্য, যারা নয় পর্যন্ত পার্টি অফিস জেলা এবং মহানগর সকল পার্টি অফিসে নেতাকর্মীদের নিয়ে অফুরন্ত সময় দেবে, সংগঠন কুশল হবে, তাদের নেতৃত্বের প্রত্যাশায় আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যাশায় রেখে গেলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি বীরোত্তম অমর হোক, বা মাটি ও মানুষের আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের গর্ব ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।
1: এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব মোস্তফা জামানকে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার মাননীয় সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের সভার সভাপতি অ্যাডভোকেট রিজভী আহমেদ ভাই, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান, উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ এবং বিএনপির হাজারো নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, সাথে সাথে স্মরণ করছি গণতন্ত্রের মানসকন্যা আমাদের নেত্রী বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয় অবগত আছেন আমরা ঢাকা মহানগর সহ পুরো বাংলাদেশের নেতৃবৃন্দ, আপনার নেতৃত্বে আমরা দীর্ঘ 70 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বিনিময়ে আল্লাহ রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা এটা ভুলব না। আমরা বিশ্বাস করি আগামীতে আমরা ইনশাআল্লাহ আপনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা বিএনপির দুঃসময় যারা ছিল তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, আপনি একটি সুন্দর দেশ গড়তে চান। এই যে এখানে যারা আছে আমাদের নেতাকর্মীরা, তারা হচ্ছে বিএনপির প্রকৃত কর্মী, তারা বিএনপির দুঃসময় তারা ছিল। আমি দোয়া করি বিএনপি অনেকদিন ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। আবার আমি এটাও বলতে চাই, যদি কোনো সময় বিএনপি কোনো সময় দুঃসময় আসে, এই নেতাকর্মীরা এই দুঃসময়ে আমাদের সেই সময় বিএনপির পাশে থাকবে। আমি কথা বাড়াইতে চাই না, দুঃসময়ের কর্মী আমি সবসময় বক্তব্য বলে থাকি, দুঃসময়ের একটা কর্মী বর্তমানে হাজার কর্মীর চেয়ে অনেক উত্তম। তাই আমরা দুঃসময়ের কর্মীদেরকে মূল্যায়ন করতে চাই, আমরা দুঃসময়ের কর্মীদেরকে মূল্যায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে এবং আমিনুল হক সাহেবকে দায়িত্ব দিয়েছেন ঢাকা মহানগর উত্তর করার জন্য, আমরা ইমানি দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি এবং আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি থানায়, প্রতিটি এলাকায় কাজ করে যাচ্ছি। আপনাকে বিব্রত করার জন্য মতো কোনো কাজ আমরা করি না। আমি নেতাকর্মীর কাছে আহ্বান থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছেন, আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো ভুল করব না, এমন কোনো অন্যায় করব না যাতে আমার মাননীয় প্রধানমন্ত্রী বিব্রত বোধ করে। আমরা সব সময় যেভাবে চাচ্ছেন সবাইকে নিয়ে দেশটা করার জন্য, আমরা চাই সবাইকে নিয়ে এই দেশটাকে সুন্দর করতে এবং গ্রহণ করতে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশে এসে বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিম, আপনার সেই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে বলতে চাই। আমি একটা আমার একটা আইডিয়া আছে, আমি আরেকদিন আপনাকে বলেছিলাম সংসদ ভবনে, আমরা যদি সোনারগাঁও হোটেল থেকে উত্তরা পর্যন্ত একটা নৌ রুট করতে পারি, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। এটা অনেক সুযোগ আছে, সোনারগাঁও হোটেল থেকে পিছনে গোলসান 1 নম্বর, 1 নম্বর থেকে 2 নম্বর, 2 হাতিঝিল সহ মাঝে 1 কিলোমিটার একর করলে আমরা উত্তরা যেতে পারবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ঢাকা মহানগর উত্তর পক্ষ থেকে আপনাকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।
1: প্রিয় নেতৃবৃন্দ, যারা বক্তব্য রাখবেন দয়া করে সময়ের দিকে খেয়াল রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় নেতা জনাব তারেক রহমান, আজকের এই আলোচনার সভায় সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মাতুল্য বিএনপির সাবেক চেয়ারপারসন, বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই পোডিয়াম থেকে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ লড়াই সংগ্রামের পর আমাদের এই দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অগণিত নেতা কর্মীদের ত্যাগ তিতিক্ষার পরে আজকে আমাদের দল আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। বিশেষ করে বিগত 17 বছর যে কঠিন আন্দোলন, যেখানে আমাদের শত শত নেতাকর্মীরা গুম হয়েছেন, খুন হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি আজকে এই পোডিয়াম থেকে তাদেরকেও শ্রদ্ধা জানাতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দর্শন, যে আদর্শ আমরা বুকে লালন পালন করে আজকে আমরা দলের কাজ করে যাচ্ছি, আজকে সেটার প্রতিফলন আসলে মানুষের কাছে আমরা কি পৌঁছাতে পারছি কিনা সেই প্রশ্নটা আমাদেরকে আজকে করতে হবে। আজকে বিভিন্নভাবে যারা জান্নাতকে বিক্রি করার চেষ্টা করেছে, তারা আজকে 6 মাস হলো আমাদের বিএনপির দেশের রাষ্ট্র পরিচালনার জন্য সেখানে বিভিন্নভাবে আমাদের দল এবং আমাদের এই রাষ্ট্রকে বিপদে ফেলার জন্য বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি মূলত আমি আজকে বলতে চাচ্ছি, আজকে আমাদের চরিত্রে, আমাদের চালচলনে, আমাদের কথাবার্তায়, আমাদের কর্মকাণ্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেদিন থেকে দেশে উনি পাড়া দিয়েছেন, ওনার কথাবার্তা, চালচলন, মানুষের জন্য যে জীবন, তার জীবন বাজি রেখে যে কাজগুলি করছেন, সেই একই কাজ আজকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। একটি সমসাময়িক বিষয়ে বক্তব্য না দিলে আমি পারছি না। আজকে প্রতিবাদের ভাষা যদি আমরা দেখি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মানহানিকর বক্তব্য দিয়ে আজকে তরুণরা যেইভাবে কথা বলছে, আমি মনে করি যে বাংলাদেশের একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ তার এটি করছে এবং তাদের পিছনে ফ্যাসিস্ট সরকারের লোকজন এবং এই জান্নাতি বিক্রি করা দলের লোকজন জড়িত আছে। তাই আজকে সেখানে যেই কথাটাই আমি বলতে চাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ, আজকে সেখানে আমাদের করণীয় কি, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি তাকে আমরা স্মরণ করি, আপনারা দেখবেন কোনোদিন তার মুখে উনি প্রতিবাদ করলেও সেই প্রতিবাদের মধ্যে সম্মান ছিলেন, ওনার প্রতিবাদে ভালোবাসা ছিলেন, ওনার প্রতিবাদে ভদ্রভাষা ছিলেন। আজকে জনাব তারেক রহমান আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে আজকে যে আমাদের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক যে অপসংস্কৃতি চালু হয়েছে সেটা পরিবর্তনের জন্য উনি কথা বলে যাচ্ছেন। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সঠিক কাজ করতে হবে, কারণ এই জান্নাতি টিকিট বিক্রি করার দলের লোকেরা কিন্তু বাংলাদেশের মানুষ আস্থা রাখেনি, আস্থা রেখেছে জনাব তারেক রহমানের উপরে, আস্থা রেখেছে বিএনপির উপরে। তাই বাংলাদেশের মানুষ মনে করে যে এই বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ে যে সঠিক পথে আনার জন্য বিএনপিকে কাজ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে, আমাদের সংগঠনের উপরে নজর দিতে হবে। আমাদের অনেক সংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা এখনো পর্যন্ত অনেক জায়গায় কোনো পদ পদবি পায়নি। তাই আমি মনে করি যে দলের সংগঠনকে সচল করতে হবে, সময় মতো নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে হবে, কারণ আমাদের এই ত্যাগী নেতাকর্মী ছাড়া আমাদের দল কিন্তু এগিয়ে যেতে পারবে না। যাই হোক, আমি অনেক কথা বলেছি, আজকের এই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ এবং সেতু প্রতিমন্ত্রী, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব আহসান এমপিকে।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশের 20 কোটি মানুষের ভবিষ্যতের জন্য যিনি দিন রাত কাজ করে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমরা একটি দুটি কথা বলি, বক্তব্য শেষ করব। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, আমাদের আদর্শের যিনি জনক, তাকে স্মরণ করছি। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠাবার্ষিকী, কারণ দীর্ঘ বছর আমরা যারা লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছি, একজন মানুষকে সাথে নিয়েই আমরা পথ চলেছি। আমাদের সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই, এই প্রথমবার আমরা তাকে ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং তার যে কর্ম, সেই কর্মকে অনুসরণ করার জন্য তার যে পথ চলা, দেশের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তার জীবন উৎসর্গ করার যে মানসিকতা, সেই মানসিকতা আমাদের প্রত্যেকটি কর্মীর মাঝে যেন থাকে, সেই আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদেরকে যা কিছু দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো আমাদেরকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে, বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদেরকে সব সময় বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছে এবং বাংলাদেশের মানুষকে সব সময় কথা বলার স্বাধীনতা দিয়েছে। এই তিনটি জিনিস, আমাদের স্বতন্ত্র পরিচয়, গণতন্ত্র এবং কথা বলার স্বাধীনতা, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় যখন ক্ষমতায় ছিল তখন নিশ্চিত করার চেষ্টা করেছে, এবং যখন গণতন্ত্রহীনতা ছিল তখন এই গণতন্ত্রহীনতা এবং কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেক বছর লড়াই সংগ্রাম করেছি, আমাদের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। আজকে দেশের জনগণের যেমন আমাদের কাছে অনেক প্রত্যাশা, আমাদের নেতাকর্মীদেরও আমাদের কাছে প্রত্যাশা অনেক। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই, যে মানুষটির সাথে রাজনীতি করেছেন, যে মানুষটির আহ্বানে রাজনীতি করেছেন, বেগম খালেদা জিয়া চলে গেছেন, কিন্তু একজন তো এখনো আছেন যিনি আমাদের প্রধানমন্ত্রী। আপনারা বিশ্বাস রাখবেন, উনি কথা দিয়েছেন প্রত্যেকটি ত্যাগী কর্মীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করবেন। আমরা বিশ্বাস করতে চাই প্রত্যেকটি কর্মীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা হবে, এবং যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, সেই মানুষগুলোর পাশে যেমন উনি দাঁড়াচ্ছেন, পাশাপাশি যারা পঙ্গু হয়েছেন তাদের পাশে যেমন দাঁড়াচ্ছেন, যারা মানবতার জীবনযাপন করছেন তাদের পাশে যেমন দাঁড়াচ্ছেন, প্রত্যেকটি কর্মীর পাশে উনি দাঁড়াচ্ছেন। আমরা যারা তার সাথে কাজ করছি সরকারের মধ্যে এবং দলের নেতাকর্মীরা, আমরাও যেন তার পথ অনুসরণ করে নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যে আমরা যেন কাজ করতে পারি, এই এই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আমি শেষ কথাটি বলে শেষ করব, জনাব তারেক রহমান যে কথা দিয়েছেন সেই কথা উনি সবসময় জনগণের জন্য রেখেছেন, আর আমরা যারা তার সাথে কাজ করছি, আপনারা যারা কাজ করছেন আমাদের জন্য, তো নিশ্চয়ই আপনারা সময় দিবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যারা কাজ করেছেন, তারা আমাদের নেতাকে যেভাবে অমর করে রেখেছেন, বেগম খালেদা জিয়ার সাথে যারা কাজ করেছেন, তারা যেভাবে তাকে সব কিছুতে সহযোগিতা করে বাংলাদেশের মানুষের কাছে একটি অবিস্মরণীয় চরিত্র হিসাবে, আজকে স্মরণীয় মানুষ হিসাবে দাঁড় করিয়েছেন, আজকে তারেক রহমানের নেতৃত্বে আপনারা যারা কাজ করছেন এই মানুষটিকে আপনারা সহযোগিতা করবেন, আমরা সে যেভাবে চায় নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করতে সেই বাংলাদেশ বিনির্মাণে তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন, ওনার প্রতি আস্থা রাখবেন, নিশ্চয়ই আমরা বাংলাদেশের মানুষের স্বপ্ন যেমন পূরণ করতে পারবো আমাদের নেতাকর্মীদের প্রত্যাশাও আমরা পূরণ করতে পারবো। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এমপিকে।
4: প্লিজ, বিসমিল্লাহ রহমান রাহিম। এই এই রাখা রাখা রাখো কৃষক দল। এই বিসমিল্লাহ রহমান রাহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মজলুম জননেতা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জননেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি মানুষের নির্ভরতা ঠিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ সমবেত ভাই এবং বন্ধুরা, বলা হয় যে মানুষ তার স্বপ্নের সমান বড়, স্বপ্নহীন মানুষ মৃত মানুষ। তো স্বপ্নটা কি, যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে তা তো নয়, বরং স্বপ্ন সেটাই যা পূরণের তাগিদ মানুষকে ঘুমোতে দেয় না। এমনই যে একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মাদার অব ডেমোক্রেসি, দীর্ঘ লড়াই সংগ্রামের এক অবিস্মরণীয় নাম দেশনেত্রী খালেদা জিয়াকে। প্রিয় বন্ধুরা, বিএনপি এবং জিয়াউর রহমান এক এবং অভিন্ন সত্তা। জিয়াউর রহমান ইতিহাসের সন্তান নয়, বরং ইতিহাসকে জিয়াউর রহমান নিয়ন্ত্রণ করেছেন, ইতিহাসের গতিপথকে জিয়াউর রহমান বদলে দিয়েছেন। ধূমকেতুর মতো তার আবির্ভাব, এলেন, দেখলেন, জয় করলেন এবং রেখে গেলেন বিশাল এক কর্মযজ্ঞ, বিস্তৃত এক স্বপ্নের প্রবাহ, যেই স্বপ্ন এখনো বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এবং উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর যেখানে বাংলাদেশে আছে, এই স্বপ্ন বাংলাদেশের মানুষকে লালিত করে, তাড়িত করে, উদ্দীপ্ত করে এবং এই স্বপ্ন নিয়েই আমরা বেঁচে আছে, বাংলাদেশের মানুষ বেঁচে আছে। প্রিয় বন্ধুরা, শহীদ জিয়ার অসংখ্য অবদান, কেউ কেউ বলেন যে গণতন্ত্র উত্তরণ তার সর্বশ্রেষ্ঠ অবদান, কেউ কেউ বলেন যে দুর্ভিক্ষ পীড়িত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে ফলে ফুলে ফলে সুশোভিত করে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে একটি একটি অর্থনৈতিক সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করায় তার উৎকৃষ্ট অবদান। আবার অনেকেই বলেন যে মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের একটি মর্যাদাবান ভাবমূর্তি প্রতিষ্ঠা করাই ছিল জিয়াউর রহমানের উৎকৃষ্ট অবদান। অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমরা বলি যে জিয়াউর রহমানের সবচাইতে অবদান এই বাংলাদেশের মাটি, মানুষ, এই বাংলাদেশ থেকে নিয়ে এই নির্যাস নিয়ে তিনি একটি অবিস্মরণীয় দর্শন আমাদের মাঝে উপহার দিয়েছিলেন, যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রিয় বন্ধুরা, শহীদ জিয়ার আরো অবদান আছে। খেমকারান রণাঙ্গনেই তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনীর হেলালি জুরত পদক লাভ করেছিলেন। আমি অনেক কথা বলবো না, আসলে মানুষ তো নশ্বর জীব। আমাদের কোরআন শরীফের সূরা আন-নিসার 78 নম্বর আয়াতে বলা হয়েছে যে তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করে আনবেই। যেহেতু মানুষকে চলে যেতে হয়, তাহলে মৃত্যুর পূর্বে যে জীবন, সেই জীবনকে আমরা কিভাবে তৈরি করলাম, কি নিয়ে করলাম। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছিলেন যে মানুষের মধ্যে যিনি ভালোবাসা রেখে যান তার কবরেও ফুল ফুটে। জিয়াউর রহমানের কবরে ফুল ফুটবে, বেগম খালেদা জিয়ার কবরে নিশ্চয়ই ফুল ফুটবে। আমি শেষ করি, উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি এবং হিন্দি সাহিত্যের তিনি কবি ছিলেন সিরাজ গোরখপুরি, তিনি বলেছিলেন যে নিদ আয়াত খোয়াবায়া, খোয়াবায়া তো তুম আয়া পর তুম হারিয়াদমে নিদায় না খোয়াবায়। মানে ঘুম এলেই স্বপ্ন আসে, স্বপ্নে এলেই তুমি আসো, আর যেই তুমি আসো তখন না আসে ঘুম, না আসে স্বপ্ন। আমাদের কাছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এমনই নাম, ভালোবাসার নাম। আমরা ঘুমালেও বিএনপি, আমরা জেগে উঠলেও বিএনপি, আমরা আন্দোলনে বিএনপি, আমরা দেশ গঠনে বিএনপি। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্নাকে।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আজকের বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধ বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, আজকে যিনি অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন, বাংলাদেশের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে যিনি বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিনিয়ত দিন রাত চেষ্টা করছেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে উনি বক্তব্য দেবেন, যুব দলের সভাপতি হিসেবে আমি দু একটি কথা বলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের মানুষকে উনি একটি পরিচয় দিয়ে গিয়েছিলেন, যিনি স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, একমাত্র সেক্টর কমান্ডার যার কমান্ডিং অফিস ছিল বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে, ভূখণ্ডের ভিতর, অন্যান্য সেক্টর কমান্ডারদের অফিস ছিল কিন্তু ভারতীয় ভূখণ্ডে, একজন অমিত সাহসী যোদ্ধা যিনি বাংলাদেশের স্বপ্ন দেখেন নাই, বাংলাদেশকে যুদ্ধ করে যিনি স্বাধীনতা লাভ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশের মানুষকে জাতীয়তাবাদ, বাংলাদেশী জাতীয়তাবাদে পরিচিতি দেওয়ার জন্য উনি কাজ করেছেন। এই যে বাংলাদেশী জাতীয়তাবাদ, আমরা অনেকেই কিন্তু জানি না, আমি অনেকের সাথে কথা বলেছি, বর্তমানে যারা রাজনীতি করছেন, এই জাতীয়তাবাদ যেটা উনি চিন্তা করেছেন, পৃথিবীর কোনো রাষ্ট্রের ভাষা ভিত্তিক কিন্তু জাতীয়তাবাদ হয় না, ভূখণ্ড ভিত্তিক কিন্তু জাতীয়তাবাদ, বাংলাদেশের মানুষ বাংলাদেশের নামে পরিচিত হবে, উনি এই কারণেই করেছিলেন। আমি একটু সংক্ষেপে বলি, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি তারপরে বলি যুবদলের ভাইদের প্রতি, এই বাংলাদেশের জাতীয়তাবাদটা কি? আজকে যদি আমি পৃথিবীর অন্য দেশে গিয়ে বলি আমি বাঙালি, তাহলে প্রশ্ন আসবে, আপনি কি ভারতীয় বাঙালি নাকি বাংলাদেশের বাঙালি? এই জন্যই প্রয়োজন ছিল ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদ, যেটা বাংলাদেশের জাতীয়তাবাদ, যেটা উনি আমাদেরকে পরিচয় দিয়ে গেছিলেন। ওনার অনেক কর্মকাণ্ডের মধ্যে ছিল, এখানে একজন বলেছিলেন আলকুদস কমিটির সদস্য ছিলেন, আমার জানা মতে ইরাক ইরান যুদ্ধ প্রায় সমাপ্তির পথে ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধবন্ধের জন্য যে আলকুদস কমিটি ছিলেন, উনি খুব সম্ভবত ওই কমিটির সহসভাপতি ছিলেন, এবং একজন বুদ্ধিমান, একজন স্টেটসম্যান ছিলেন, প্রকৃত স্টেটসম্যান ছিলেন জিয়াউর রহমান, যার মধ্যে কোনো নিরহ অহংকার ছিল না, একজন সাদাসিধে জীবনযাপন করা একজন রাষ্ট্রনায়ক ছিলেন, আমি তাকে আমার অন্তরে ধারণ করি, তারই যোগ্য উত্তরসূরি হিসাবে বাংলাদেশকে একসময় নেতৃত্ব দিয়েছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি অত্যন্ত সৎ এবং সাহসী নেত্রী ছিলেন, দীর্ঘ এরশাদ বিরোধী আন্দোলনের 9 বছর উনি নেতৃত্ব দিয়েছিলেন, আমার সুযোগ হয়েছিল তখন থানা ছাত্রদলের অভিভক্ত মতিঝিল থানার সভাপতি হিসাবে, অনেক কাছাকাছি দেশ নেত্রীর কাছে থাকার সুযোগ হয়েছিল, তখন এত প্রোটোকলের মধ্যে উনি চলতেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং এখন বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা যিনি বাংলাদেশে এসেছেন কোটি মানুষের ভালোবাসা নিয়ে, জনাব তারেক রহমান, আমি বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে। উনি যেমন বলেছেন উনি বাংলাদেশকে আমেরিকা কিংবা সিঙ্গাপুর করবেন না, উনি সমৃদ্ধ বাংলাদেশ করবেন। আমরা যদি প্রত্যেকেই আমাদের অন্তরে হৃদয়ে ধারণ করি, সততাকে ধারণ করতে পারি, আমরা যদি ওনার চেতনাকে ধারণ করতে পারি, তাহলেই সম্ভব আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা। আমি শুধু একটি কথা বলবো, যুব দলের নেতা কর্মীদের প্রতি একটি বৃহৎ অঙ্গ সংগঠনের দায়িত্ব উনি আমাদেরকে দিয়েছেন, আমরা বুকে ধারণ করে এই সংগঠন নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ। একটি কথা বলতে চাই, বাক স্বাধীনতা মানেই কিন্তু যা ইচ্ছা তা বলা। আমরা প্রতিবাদ জানাই জিয়া পরিবারকে নিয়ে যারা অকথ্য ভাষায় কথা বলছেন, আমরা কঠিনভাবে আমরা মনে করি, কেউ যদি মনে করে যে সরকার দুর্বল তাহলে এটা আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর হবে। আমি মনে করি কঠোরভাবে দেশকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে বলছি না, কিন্তু বেয়াদবদের কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য প্রকৃত আইনকে প্রয়োগ করতে হবে। আজকে দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে হই হই গেল কই, যুবদল গেল কই, ছাত্রদল গেল কই, এটার তো কোনো আমি স্টাইল বুঝতে পারলাম না রাজনীতির। এই ধরনের রাজনীতিকে মোকাবেলা করার জন্য আমরা রাজনৈতিকভাবেই মাঠে থাকবো ইনশাল্লাহ। জনাব তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে মাঠে রেখেই আমরা সমস্ত অন্যায়ের প্রতিবাদ করব। ধন্যবাদ সকলকে। মাননীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি ওনাদেরকে মেনশন করতে পারি নাই, আমি দুঃখ প্রকাশ করছি সকলের কাছে। আমি সকলের কাছে আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইসমাইল জবিউল্লাহকে। জনাব ইসমাইল জবিউল্লাহ।

0: Ты что? Бисмиллахир рахманир рахим. BNP chairman ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জনাব রুহুল কবির রিজভী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবর্গ, বিভিন্ন পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্র প্রিয় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। মহান স্বাধীনতা যুদ্ধ, 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির যে সমস্ত নেতা গুম হয়েছেন, যারা সর্বস্ব ত্যাগ করেছেন, পঙ্গু হয়েছেন, কারাবরণ করেছেন এবং যারা কঠিন সময়ে সংগঠনের পাশেই থেকেছেন, সে সকল নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলটি 48 বছরের দীর্ঘ পথ পরিক্রমায় গৌরব সংগ্রামের নানা চলায় উত্তরায় পেরিয়ে আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। 70-এর দশকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ছিল গভীর অনিশ্চয়তায় ভরা। সে সময় বাংলাদেশের প্রয়োজন ছিল এমন একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি, যে শক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে, সম্মান করবে জনগণের গণতান্ত্রিক অধিকারকে এবং সাধারণ মানুষকে রাষ্ট্র পরিচালনা ও রাষ্ট্র উন্নয়নের অংশীদার করবে। স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক ময়দানের সম্মুখভাবে দাঁড়িয়ে সেই প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করেছিলেন এবং সৃষ্টি হয় বিএনপির। প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র। তিনি বিশ্বাস করতেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী না হলে একটি রাষ্ট্র প্রকৃত অর্থে এগিয়ে যেতে পারে না। তার সবচেয়ে সিগনিফিক্যান্ট দিক হল তিনি ছিলেন সোলজার টার্ন পলিটিশিয়ান। সামরিক পোশাক ঝেড়ে ফেলে তিনি দেশকে প্রকৃত গণতন্ত্রায়নের পথে এগিয়ে নিয়েছেন। তিনি সাধারণ মানুষের মন জয় করেছিলেন। তারই সৃষ্ট মিশ্র অর্থনীতির পথ ধরে দেশ দ্রুত এগিয়েছে মুক্ত অর্থনীতির পথে। তার হাত ধরে এদেশে এসছে গার্মেন্টস শিল্প এবং বিদেশি বাংলাদেশি শ্রমিক প্রেরণ ও রিমিটেন্স প্রবাহ, যা আজকের অর্থনীতির প্রাণশক্তি। সম্মানিত উপস্থিতি, 80-এর দশক থেকে দলটিকে 21শ শতাব্দীতে পৌঁছে দিয়েছেন মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর পার্লামেন্টারি শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কঠিন সময়ে দলের নেতৃত্ব দিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বিএনপিকে একটি শক্তিশালী গণভিত্তিক রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন। আমি খুব কাছে থেকে তার উপর হওয়া অন্যায়, অত্যাচার ও নিপীড়নের সাক্ষী হয়েছি। আমাদের মনে রাখতে হবে শহীদ জিয়ার 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের 27 দফা এবং পরবর্তীতে রূপান্তরিত 31 দফা আমাদের দলের জীবনী শক্তি বা লাইফ ব্লাড। একটি দলের প্রকৃত শক্তি শুধু নির্বাচনের ফলাফল নয়, বরং তা নির্ভর করে দলের নেতাকর্মীদের বৃহত্তর জনগোষ্ঠীর গ্রহণযোগ্যতায়। মানুষের অধিকার আদায়ে কর্মীদের আত্মত্যাগ এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রাজ্ঞতা, ধী শক্তি, অক্লান্ত পরিশ্রম ও অকৃত্রিম দেশপ্রেম এ দলের প্রাণশক্তি। আমাদের আত্মত্যাগ, কর্মীদের আত্মত্যাগ, বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো অকুতোভয় নেতাকর্মী এবং দেশপ্রেমিক জনগণই এ দলের মূল ভিত্তি। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং রাষ্ট্র পরিচালনার ধরন বদলে যাচ্ছে। আগামী দিনের রাজনীতি শুধু বক্তব্য বা প্রচারণার রাজনীতি নয়, আগামী দিনের রাজনীতি হবে গবেষণা, দক্ষতা, জ্ঞান, প্রযুক্তি এবং মানুষের সমস্যার বাস্তব সমাধানের রাজনীতি। এই পরিবর্তিত বিশ্বের বাস্তবতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের অন্যতম লক্ষ্য হল একটি আধুনিক, গণতান্ত্রিক, প্রযুক্তি নির্ভর, ইনসাফ ভিত্তিক, জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে তরুণদের জন্য পর্যাপ্ত সুযোগ থাকবে, মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রাষ্ট্র হবে জনগণের সেবার জন্য। সিদ্ধান্ত হবে জীবনধর্মী, ডেটা ড্রিভেন, এভিডেন্স বেসড, ইনফর্মড এবং সিটিজেন সেন্ট্রিক। সম্মানিত উপস্থিতি, বিএনপিকে সত্যিকার অর্থে জনগণের দল হিসেবে আরো শক্তিশালী করতে হলে আমাদের সব সময় মানুষের পাশে থাকতে হবে, শুধু নির্বাচনের সময় নয়, প্রতিটি সময়ে মানুষের সুখ দুঃখের অংশীদার হতে হবে। এভরিডে ডেমোক্রেসি, যেটা বেগম খালেদা জিয়া বলেছেন, সেই এভরিডে ডেমোক্রেসি আমাদের প্র্যাকটিস করতে হবে। মানুষের কথা শুনতে হবে, মানুষের সমস্যা বুঝতে হবে এবং সেই সমস্যার বাস্তব সমাধানের রাজনীতি করতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে সামনে আনতে হবে, নতুন চিন্তা, নতুন নেতৃত্ব এবং নতুন দক্ষতাকে গুরুত্ব দিতে হবে, কারণ আগামী বাংলাদেশের নেতৃত্ব তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে। আজকের তরুণরা প্রমাণ চায়, ক্ষমতাকে প্রশ্ন করতে চায়, চায় কর্মসংস্থান, জীবনমানের উন্নয়ন, রাষ্ট্রের সম্পদের যথাযথ ব্যবহার এবং মন খুলে কথা বলার স্বাধীনতা। তাই নতুন প্রজন্মকে শুধু মিছিলের কর্মী হিসেবে নয়, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, দর্শন, প্রশাসন ও সমাজকে বুঝে এমন একটি কর্মী বান্ধব দিতে হবে। আজ দলের 48 বছর বয়সে এসে আমাদের অতীতের গৌরব স্মরণ করার দিন, একই সঙ্গে আগামী 48 বছরের জন্য নিজেদের প্রস্তুত করার দিনও বটে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তাই আমাদের প্রত্যয় হোক, ইতিহাস জানব, সহযোদ্ধাকে ভুলব না, নিজে সৎ থাকব এবং নতুন প্রজন্মকে প্রস্তুত করব। মনে রাখতে হবে, আমরা কেউ একা বিএনপি নই, আমরা সবাই মিলে এই বিএনপি। আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের চেতনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভবিষ্যৎমুখী নেতৃত্বকে ধারণ করে আমরা একটি আধুনিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ। আমি সকল বক্তাদের সবিনয়ে অনুরোধ করছি, দয়া করে সময়ের দিকে সবাই খেয়াল করে বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডাক্তার ফরাদ হালিম ডোনারবাইকে, তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির 48 প্রতিবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, যিনি এই 17 বছর না তার আগে থেকে সবসময় মাঠে আছেন এবং বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রুল কবির রিজভী ভাই, মঞ্চে উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি, যিনি মনে হয় কখন যে ঘুমান আর কখন কাজ করে কেউ জানে না, সবসময় উনি ব্যস্ত আছেন। আমি এই সময় বলবো এবং আমাদের বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত সিনিয়র স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মন্ত্রীবর্গ, এমপিবর্গ এবং স্থায়ী কমিটির যারা নেতৃবৃন্দ সকলকে এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আমি বক্তব্য শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। 48 বছর পার হয়ে গেছে। 48 এই বছরের মধ্যে বিএনপির দায়িত্বে যে তিনজন মূল ছিলেন, এক জিয়া রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান, আপনার যে তিনজনকে অ্যানালাইসিস করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এখানে বহু ধরনের গণতন্ত্র আছে, সংবাদ স্বাধীনতা দিচ্ছেন, একটু আগে যে বলে গেলেন গার্মেন্ট শিল্প বলেন
3: আমাদের বলেন এই বিদেশের ম্যান পাওয়ার, এই মানে সবকিছু পজিটিভ জিনিস, আন্তর্জাতিক অন্তর বলেন, যে কোনো জায়গায় বলেন, ওনার 3.5 বছরের মধ্যে উনি করেন নাই এমন কিছু নাই। তারপর আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, চিনিও দেশের ফর্ম থেকে সংসদের ফর্মে এসে বললেন, এবং উনিও কিন্তু নারীদের উন্নয়ন বলে এটা বলে, ওনার সবচেয়ে বড় দশা 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে করতে করতে উনি আপোষের নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেন, এবং এই 17 বছর উনি কোন আপোষ না করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে করতে শেষ পর্যন্ত উনিও গণতন্ত্রের মাতা হিসেবে উপাধি গ্রহণ করলেন। আসেন তৃতীয় জন, ওনার দুজনেরই রক্ত অনুপ্রব। আমার ওনার কতগুলো কথা মনে পড়ে, ছোটখাটো কথা গল্প বলে আমি শেষ করে দেব। আমাকে যখন ঢাকা মহানগর আগে ওনার সাথে আমার আগে অনেক অনেকভাবে অনেকভাবে পরিচিত, করোনার সময় আমি অনেকগুলো কাজ করতেছি বিভিন্ন ধরনের কাজ, ওনার কাজের ওনার এবং ওনার সহধর্মিনী দুজন যখন তখন বলতেছেন এটা করতে হবে এটা করতে হবে, আমি দেখতেছি। আমাকে যখন ওই ঢাকা মহানগর আহ্বায়ক করা হলো তখন যে চরম অবস্থা, 19 সালের পরে আপনি বুঝতেছেন অবস্থা কি। আমি তো একটু প্রথমে ঘাবড়ে গেলাম, কিভাবে আমি এই কাজগুলো করব। উনি আমি উনি সকাল 9টা কি 10টা দেখে আমাকে ফোন করছেন, আমার যদি ঘুমের ব্যাঘাত না ঘটে উনি করছেন 10টা, কিন্তু উনার পাঠা উনাকে তো ধরুন আমার রাত 4টা উনি ফোন করে, আমি তো ঘাবড়ে গেলাম, কি ব্যাপার ডাক্তার সাহেব ওখানে অমুক আহত হয়েছে আপনি একটু খবর দিয়েন, ওখানে একটু এই এই ফান্ডিং দিতে হবে, ওখানে ওদের একটা সমস্যা হচ্ছে। আমি জানি না সঠিকভাবে, কিন্তু উনি জানে। একদিন আজকে অনেককে আমাকে ফোন করে বলছে ডাক্তার সাহেব আপনি দেখেন তো জেলখানায় যারা আমাদের আছে তাদেরকে কিছু জ্যাকেট ট্যাকেট দেওয়া যায় নাকি। আমি তো কেন ভাইয়া বল না, ওখানে এখন খুব বেশি শীত পড়ছে, আপনি একটু দেখেন এখানে জ্যাকেটের ব্যবস্থা করা যায় কিনা, এবং ওই যে জেলখানা যারা আছেন তাদেরকে প্রত্যেকটা কিভাবে পেশি দেওয়া যায় না দেওয়া যায় সেটা। পাশাপাশি উনি আমাকে আরেকদিন ফোন করে বললেন এখানে দেখেন তো যারা জেলখানা দীর্ঘদিন যাবৎ আছে তাদের পরিবারের কাছে লোক পাঠান যায় নাকি। আমি তো মহাপের সাথে বসছি 2019 সাল, কিভাবে লোক পাঠাবো, কাকে পাঠাবো, কোথাও মাথায় বুদ্ধি আসলো যে ঠিক আছে আমি পেশাজীবী যারা নেতৃবৃন্দ আছে, যারা পলিটিক্যাল না ডাইরেক্ট, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, ইঞ্জিনিয়ারিং এ আছে, এখানে আছে ওখানে, এদেরকে আমি তাদের বাসা বাসা পাঠানো শুরু করলাম। আমার এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, একটা নেতা যদি তার কর্মীর প্রতি এত খেয়াল রাখে তাহলে আপনারা কারো খেয়াল রাখবেন না। আপনারা যারা মন্ত্রী এসেন এমপি এসেন তারা এই 17 বছর যারা মাঠে আছিল তাদের প্রতি খেয়াল রাখবেন না কেন? আমার অনুরোধ আপনাদেরকে এদের প্রতি খেয়াল রাখেন, এদেরকে কিভাবে এই 17 বছর বনে রাখবেন। অবস্থার পরিবর্তন যদি হয় কোন কারণে আসে আমার মনে হয় আসার সময় না পাম, তারপরেও দল যদি সংগঠিত না থাকে যতই বড় নেতা হন কেন কাজে আসবে না। অতএব এই নেতাদেরকে যারা মাঠে ছিল এতদিন তাদেরকে কিভাবে মূল্যায়ন, উনি ওনার মতো চেষ্টা করেছে, ওনার পক্ষে সম্ভব না একটা ইউনিয়ন পর্যায়ের নেতাকে খেয়াল করা। আপনাকে বানাইছে ইউনিয়ন দায়িত্বে, আপনার দায়িত্ব হয়েছে আপনি দেখেন উনি একটা কথা বলছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যান অনুযায়ী উনি দিন রাত কাজ করে যাচ্ছেন এখনো। আপনারা কেন করেন, উনি তো বলছেন আসেন আমরা সবাই মিলে দেশ গড়ি, আপনারা কেন দেশ গড়তে, আপনার প্রত্যেকটা কর্মী। আমার কথা হচ্ছে আমরা 17 বছর এত আন্দোলন করছি অত্যাচার, আমি জানি আমার মৃত্যু হবে, অনেকে জানে আমি গুমখুম হব, তারপরে কিন্তু আমরা রাস্তা আসেন এই সবাই মিলে আবার নামেই না একসাথে দেশ গড়ার জন্য, আমরা ইনশাল্লাহ দেশকে গড়ে তুলতে পারবো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
4: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমানুল্লাহ আমান এমপি কে।
5: বিসমিল্লাহির রহমানির রহিম।

চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি রাকসুর সাবেক ভিপি বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আজকের প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, কোটি জনতা যাকে বাংলাদেশে তাদের মণিকোঠায় স্থান দিয়ে গ্রহণ করেছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির অন্য সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, ভাইয়েরা বোনেরা সালামু আলাইকুম। আজকে আমি প্রথমেই স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা, আমাদের আদর্শ মহান স্বাধীনতার ঘোষক বীরোত্তম সেক্টর কমান্ডার, প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি গণতন্ত্রের মা, যিনি আমাদের অনুপ্রেরণা যুগিয়ে এ পর্যন্ত এনেছিলেন, সেই বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে স্মরণ করছি যারা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত অবদান রেখে গেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরে চার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে, এবং বিশেষ করে আমাদের সাবেক এমপি সাবেক ছাত্রনেতা ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, তাদেরকে স্মরণ করে আমি দুই চারটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথমেই আমি যে কথাটি বলতে চাচ্ছি, একটি কথা মনে পড়ছে আমার, আমার সামনে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি, একজন দুষ্ট সন্তান তার মায়ের সাথে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল এবং যা বলার না তা বলেছিল। তো সে মা তার সন্তানকে বললেন, যার জন্যে দুনিয়া দেখলা তাকে চিনলা না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিএস ছিল, বেগম খালেদা জিয়া ফ্ল্যাগ দিয়েছিল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছিল। আজকে সে কি বলছে তথাকথিত লং মার্চে গিয়ে সেই মুনাফেক বেইমানদের সম্পর্কে সতর্ক থাকবেন, কর্নেল অলি সম্পর্কে তার মতো আর কেউ না হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে যাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যাদের কথা বলার অধিকার দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া যাদেরকে ফ্ল্যাগ দিয়েছিলেন, তারা আজকে কি করছে, আন্দোলনের নামে কৃত্রিম উপায়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে শপথ নিতে হবে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এ কথাটি আমার না, আমার মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা, এটা আমাদের মনে রাখতে হবে। যুগে যুগে এরশাদ হাসিনা জিয়াউর রহমানের নাম, খালেদা জিয়ার নাম, তারেক রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল, পেরেছে। আমি একজন ছোট গানের যে গায়িকা তার ভাষাই যদি বলি, কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর খুয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। জিয়া খালেদা জিয়া তারেক রহমানের নাম জনগণের হৃদয়ে লিখে রয়েছে, যার জন্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় লক্ষ জনতার উপস্থিতি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় কোটি জনতার উপস্থিতি এবং

0: মিস্টার তারেক রহমান দীর্ঘ 18 বছর নির্বাসনে থেকে বাংলাদেশে আসার পরে কোটি জনতা তাকে বরণ করে নিয়েছে, সেই তারেক রহমান নাম মুসা সম্ভব না, এ নাম তো আল্লাহ তাআলা রেখেছে, রেখেছে কিনা? হাসিনা হাসিনা বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া করেছে, 40 বছরের স্মৃতি বিজড়িত যে ঘর যে বাসা সেই বাসা ছাড়া করেছে, আল্লাহ তাআলা কি করল? হাসিনাকে দেশ ছাড়া করল, পালিয়ে যেতে বাধ্য করল। যে ফ্যাসিস্ট পালিয়েছে ইতিহাস বলে সেই ফ্যাসিস্ট আর কোনোদিন ফিরে আসে না, মনে করে দুর্বলতা রাখবেন না, আত্মবিশ্বাস নিয়ে সাহসিকতার সাথে এগিয়ে যাবেন, ফ্যাসিস্টের প্রেতাত্মাদের যে যেখানে দেখতে পাবেন নিজের হাতে আইন তুলে না নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারীদেরকে বলবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ তারা খুনি, তারা ফ্যাসিস্ট, হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে। ইলিয়াস আলীর ছেলে আবরার যদি আজকে বলে আমার বাবার কবরটা জিয়ারত করব, কি পারবে? আছে কবর? যদি বলে চৌধুরী আলমের ছেলে মেয়েরা তার বাবার কবরটা জিয়ারত করবে, সুমনের বোন এখানে বসে আছে তুলি, যদি বলে এমপি মাননীয় এমপি যদি বলে আমার ভাইয়ের কবরটা জিয়ারত করব, পারবে? পারবে না, কেড়ে নিয়েছে। এই কেড়ে নেওয়ার বিচার তো হবে, অতএব এই বাংলাদেশের মাটিতে এই ফ্যাসিস্টের আর জায়গা হবে না। আর নতুন করে যারা আসতে যাচ্ছে, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি সম্ভব না, বাংলাদেশের জনগণ কখনোই তাদেরকে গ্রহণ করবে না, গ্রহণ করতে পারে না। আমরা বলি, রাস্তায় বলে, জনগণ বলে, যেদিন আজকে প্রতিষ্ঠাবার্ষিকী 1 তারিখে কোথায় যাচ্ছ, বলে জিয়ার মাজারে, খালেদা জিয়ার মাজারে, কেউ তো বলে না কবরে যাই, আর শেখ মুজিবের ওখানে যখন যায় কি বলে, কবরে যাই, কবর জিয়াত করতে। আর জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার কবরে যখন যায় যদি জিজ্ঞেস করেন একজনকে কোথায় যাচ্ছেন, জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার মাজারে যাচ্ছি, এটা কোত্থেকে হলো? কোত্থেকে হলো? আল্লাহর তরফ থেকে। কোরআন শরীফের সূরা আল ইমরানের একটি আয়াতের অর্থ, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ, রাজ্য দান করে রাজ্য কেড়ে নেন, সম্মান দান করে সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, কে করেন? একমাত্র আল্লাহ। আল্লাহ কি করে দিয়েছে না? অতএব আল্লাহর নাম নিয়ে, বুকে ঈমান নিয়ে এগিয়ে যান। আমাদের আস্থা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দেখছেন, তিনি দেখবেন, যারা ত্যাগী নেতাদের দেখছেন দেখবেন, অনেক সময় আছে, মাত্র 6 মাস। অতএব বুকে ঈমান নিয়ে দৃঢ়তার সাথে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। জনাব তারেক রহমান নির্বাসন থেকে যেমন আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এখনো দিচ্ছেন, আগামীতেও দেবেন। জেলখানায় ছিলাম একসঙ্গে, টুকু 1 মিনিট আমার সময় দাও, পাশাপাশি রুমে ছিলাম, ভালো মানুষ রিমান্ডে নিয়ে গেল, আমাদের 2টা রুম পরে তিনি যখন আসলে আমরা বিদায় দিলাম গেটে, যখন তিনি আসলেন তিনি আর হেঁটে আসতে পারলেন না। কেন? তারেক রহমানের উপরে অত্যাচার, কেন তার কোমর ভেঙে দেওয়া হলো, কেন চোখ বেঁধে তাকে উপর থেকে ফেলে দেওয়া হলো? জিয়া পরিবার, সে জিয়া পরিবারের সদস্য, নির্মূল করতে চেয়েছিল আরাফাত রহমান কুকুকে নির্যাতন করে হত্যা করল, জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করল, কিন্তু এই বাংলাদেশের সকল ক্রান্তিকালে জিয়া পরিবার ছিল জনগণের পাশে, ঠিক না? 71-এর মুক্তিযুদ্ধে 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী ঢাকায় আক্রমণ করল, জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিলেন, আর তো কেউ দেননি, 90 সালে তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ 9 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র ফিরিয়ে আনলেন। তারেক রহমান 18 বছর সেই লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে উৎসাহ যুগিয়েছেন, আপনাদের উৎসাহ যুগিয়েছেন। একটি ঘটনা শুধু বলি, আমাকে যখন ঢাকা মহানগরীর দায়িত্ব দেওয়া হলো, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কর্মী সভা করব। একটা ওয়ার্ড আমরা মহানগর অফিসে করছি, হঠাৎ করে টেলিফোন আসলো, হবে না, এখান থেকে উঠে যেতে হবে, ওই ওয়ার্ডে গিয়ে কর্মী সভা করতে হবে। আমাদের চেয়ে আগে জানে আমরা কি করছি, অতএব তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়ে ওই ওয়ার্ডে গিয়ে কর্মী সভা করেছি আমরা। সরজমিনে যেতে হবে, আমাদের নেতা পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে বলেছেন যার যার এলাকায় যান, যার যার এলাকায় নেতা কর্মীদের সাথে মিশেন, তাদেরকে নিয়ে কাজ করেন, ত্যাগী জাতি কর্মীদের দেখেন, তার নির্দেশনা রয়েছে। অবশ্যই সেই নির্দেশনা নিয়ে আমরা চলব। জিয়া পরিবার জনগণের ক্রান্তিকারী ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ।
1: এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক জনাব ডক্টর মাহবুবুল্লাহকে, তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আমাদের ভালোবাসার মানুষ জনাব তারেক রহমান। আজকের সভার সভাপতি, সংগ্রামী নেতা, জননেতা জনাব রুহুল কবির রিজভী। মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুব সংক্ষেপে দু চারটি কথা বলব। প্রথম কথা হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে রাজনীতিবিহীন এই দেশে রাজনীতি নিয়ে এসেছিলেন। আপনারা জানেন বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় নেশা এবং প্যাশন হচ্ছে রাজনীতি। তারা সর্বক্ষণ রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসে। কিন্তু 1971-এর 16ই ডিসেম্বরের পর এই দেশে যখন আওয়ামী দুঃশাসন প্রতিষ্ঠিত হয়, তখন রাজনীতিকে এক অর্থে নিষিদ্ধ করা হয়। সেই সময় এমনই এক দুঃসময় ছিল, এমনই এক অন্ধকারময় সময় ছিল যখন কথা বলা যেত না, যখন সন্ধ্যা ঘনিয়ে আসলে বাংলাদেশের গ্রামগুলোকে মনে হতো মৃত্যুপুরী, মনে হতো সেখানে কবরের নিস্তব্ধতা বিরাজ করছে, মানুষ প্রাণের ভয়ে কথা বলতো না, ঘুমাতে পারত না, কখন কাকে রক্ষী বাহিনী এসে তুলে নিয়ে যাবে। এইভাবে একটি কথা প্রিয় জাতি, একটি রাজনীতি প্রিয় জাতি, একটি গল্প প্রিয় জাতি, সেই জাতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, ভাষাহীন করে দেওয়া হয়েছিল, মৌন এবং মূক করে দেওয়া হয়েছিল। সেটা করেছিল কে? শেখ মুজিবুর রহমান। একথা যেন আমরা কখনো ভুলে না যাই। তারপর চূড়ান্তভাবে মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতার অধিকার, সব কিছুকে কেড়ে নিয়ে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে এবং এর মধ্য দিয়েই এই গণতন্ত্রের দেশে, এই গণতন্ত্র প্রিয় মানুষের দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সেই অবস্থা থেকে মানুষ মুক্ত হয়েছিল 75-এর আগস্টে এবং নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে, জাতীয় বিপ্লবের মধ্য দিয়ে। রাষ্ট্রের এবং দেশের দায়িত্ব নিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একজন সৈনিক ছিলেন, কোন সেনা শাসক দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে এমন দৃষ্টান্ত পৃথিবীতে ইতিহাসে বিরল। জিয়াউর রহমান হলেন সেই নেতা যিনি একদলীয় বাকশাল ব্যবস্থার পতন ঘটিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিলেন, ভোটাধিকার ফিরিয়ে দিলেন, এই কাজটি তিনি করেছিলেন। এবং রাজনীতিহীন দেশে, রাজনীতির কবর দেওয়া দেশে তিনি আবার রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমান সাহেব বেশি দিন বেঁচে থাকতে পারেননি। কুচক্রি মহল, আধিপত্যবাদের সেবাদাসরা তাকে হত্যা করেছিল, আমরা যেন সে কথা ভুলে না যাই। এবং তাকে হত্যা করলেও তিনি যে চেতনার সঞ্চার করেছিলেন সেই চেতনার মৃত্যু ঘটেনি। বাংলাদেশ সম্পদের দিক থেকে অত্যন্ত দরিদ্র একটা দেশ, কিন্তু একটি দরিদ্র দেশও যে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে, সেই সাহস, সেই শক্তি, সেই উদ্দীপনা সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সম্পদ কি? এক সময় বলা হতো বাংলাদেশের সম্পদ পাট, সেই পাট আজকাল আর নাই। এক সময় বলা হতো বাংলাদেশ সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাও আজ আর নেই। কিন্তু এই দেশের মানুষ পারে আবারও তার গৌরব, তার ঐশ্বর্য, তার সম্পদ, তার সচ্ছলতা ফিরিয়ে আনতে। এবং সেটা কিভাবে পারে, সেটা হচ্ছে যদি মানুষের মধ্যে কর্মোদ্দীপনা সৃষ্টি করা যায়। জিয়াউর রহমান সেই কর্মোদ্দীপনা সৃষ্টি করেছিলেন, মানুষকে কাজ করে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি গ্রামে গ্রামে গিয়ে উৎসাহ জাগিয়েছেন। তাই আমি বলবো আমাদের দেশের জন্য কি খনিজ সম্পদ আছে বা কি অন্য সম্পদ আছে, সেটা সবচেয়ে বড় সম্পদ নয়। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের কর্মোদ্দীপনা, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের দেশপ্রেম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ধরনের সম্পদ সৃষ্টিতে, এই ধরনের সম্পদের সঞ্চয়নে বিশ্বাস করে এবং এর মধ্য দিয়েই এই দেশটি গড়ে তুলতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জন্মলগ্নের পর থেকে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়েছে। এই দলটির বিরুদ্ধে বলা হয়েছে ক্যান্টনমেন্টে এই দলের সৃষ্টি। আমার বক্তব্য, একটি দল কোথায় জন্মগ্রহণ করে তা দিয়ে এই দলের বা এই গোষ্ঠীর সততা, দেশপ্রেম, নিষ্ঠা, একাগ্রতা, এগুলোর বিচার করা যায় না। দেখুন, এই যে ক্যান্টনমেন্টের মধ্যে জন্মগ্রহণ করা দল, এই দলই আবার ক্যান্টনমেন্টের একটা গোষ্ঠীর কাছে বারবার নির্যাতিত, নিপীড়িত হয়েছে। সেটা এরশাদের স্বৈর শাসনের সময়, সেটা শেখ হাসিনার শাসনের সময় এবং এক এগারোর শাসনের সময়। কাজেই এই দলটি চরিত্রগতভাবে, অন্তর্গতভাবে একটি গণতান্ত্রিক দল, এটা সমরবাদী দল নয়, সেটা কিন্তু আজকে সুপ্রতিষ্ঠিত। আপনাদেরকে সেই জন্য গর্ব করতে হবে, সেই জন্য আপনাদেরকে আনন্দ প্রকাশ করতে হবে যে আপনারা এমন একটি দল পেয়েছেন যেই দল সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং যেই দলের ধমনীতে রক্ত সঞ্চার করেছেন আমাদের অত্যন্ত প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি অনেক কাজ করেছেন, কিন্তু সবচেয়ে বড় কাজ যেটি করেছেন সেটা হচ্ছে এদেশের মেয়েদেরকে শিক্ষার জন্য উদ্দীপ্ত করা, উদ্বেলিত করা। তিনি শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি প্রবর্তন করে গ্রাম বাংলার চেহারা বদলে দিয়েছেন। আমরা দেখেছি শত শত স্কুলগামী মেয়েরা পোশাক পরে স্কুলে যাচ্ছে। এই যে স্কুলে যাওয়ার যে মানসিকতা, এই মানসিকতার এই যে পরিবর্তন, এই পরিবর্তন ছিল ইমানসিপেটিং ফর দি উইমেন, লিবারেটিং ফর দি উইমেন, নারীদের মুক্তি এবং স্বাধীনতার জন্য এই প্রেরণা কাজ করেছিল। আজকে আমার অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারবো না, পাশে লোক দাঁড়িয়েছেন। তো যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর অনেক নিপীড়ন, অনেক অত্যাচার হয়েছে এবং সোনা আগুনে পুড়ে পবিত্র হয়। সোনার পরিচয় হল, স্বর্ণের পরিচয় হল আগুনে পুড়ে পরীক্ষিত হওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্যাতনের মাধ্যমে সেই স্বর্ণের মতো পরিশীলিত হয়েছে। পৃথিবীতে বহু অত্যাচারী শাসক বহু অত্যাচার ঘটিয়েছে। ইন্দোনেশিয়ার সুহার্ত 10 লক্ষ লোককে হত্যা করেছে। চিলির পিনোশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং তার হত্যার তালিকায় ছিল বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানীরা। পেরুর ফুজিমোরো, সেও অনেক লোককে হত্যা করেছে। আর আমাদের দেশে শেখ হাসিনা কি জুলুম করেছে, কি অত্যাচার করেছে, সেটার আপনাদের কাছে বর্ণনা করে বলার প্রয়োজন নেই। তার সবচাইতে প্রকৃষ্ট উদাহরণ আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি বিশ্বাস করতে চাই এই নির্যাতন এবং নিপীড়ন তাকে একটি সোনার মানুষে পরিণত করেছে, এবং আমি এটাও বিশ্বাস করতে চাই এই সোনার মানুষ এই দেশকে সোনার দেশে পরিণত করার জন্য তার জীবনের বাকি সময় যা হাতে আছে তা তিনি ব্যবহার করবেন। একই সঙ্গে আপনাদের প্রতি আমার আহ্বান, আমার করজোড়ে প্রার্থনা, আপনাদের মধ্যে কেউ যেন এমন কিছু না করেন যাতে আমাদের প্রধানমন্ত্রীর মুখ কালিমালিপ্ত হয়। এবং আপনারা যদি সবাই সৎ থাকতে পারেন, নিষ্ঠাবান থাকতে পারেন, সব ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকতে পারেন এবং অন্যদেরকে খারাপ কাজ করা থেকে বিরত করাতে পারেন, তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যেই শক্তি আপনাদেরকে পরাজিত করতে পারে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি আবারও একটি কথা বলবো, সেটা হচ্ছে দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন, আপনারা বোঝেন, এবং আপনারা যদি দিবানিশি, অহর্নিশি এই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে চোখ কান খোলা না রাখেন, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বিপন্ন হতে পারে। সেই জন্য আপনারা এই 48তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সচেতন হবেন, সাবধান হবেন এবং দেশকে রক্ষা করার অজেয় সৈনিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। দীর্ঘ পাঁচ মাস অসুস্থতা নিয়ে যিনি চিকিৎসাধীন ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব মির্জা আব্বাস এমপিকে।
2: সবচেয়ে প্রথম কৃতজ্ঞতা জানাই পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার নিকট, তিনি আমাকে আজকে এই সভায় উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। আমি জানি যে আমি সভায় আসতে পারবো এবং বক্তব্য রাখতে পারবো। আজকে এই সভার সামনে সভাপতি উপস্থিত, আজকের সভার প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আজকে এই গৌরবের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি মহান স্বাধীনতা ঘোষক বহুজাতিক গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, গভীর শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে স্মরণ করছি গণতন্ত্রের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদিয়াকে। প্রিয় ভাইরা, বিএনপি শুধু একটি দলের নাম নয়, বিএনপি মানে স্বাধীনতা চেতনা, বিএনপি মানে গণতন্ত্র, বিএনপি মানে মানুষের অধিকার। 48 বছরের দীর্ঘ পথ পেরিয়ে আমরা আজ একই আদর্শ অটল। ঝড় হয়েছে আমরা ভেঙে পড়িনি, নির্যাতন হয়েছে আমরা মাথা নত করিনি, কারণ আমরা শহীদ গিয়া সৈনিক। আজকের দিনে আমাদের শপথ, দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, থাকব, জনগণের পাশে থাকব, গণতন্ত্রের জন্য লড়ব। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে, গণতন্ত্র শক্তিশালী করতে, মানুষের বাংলাদেশ করতে আমরা আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আজকে আমি তো দীর্ঘ প্রায় পাঁচ মাস অধিক, সাড়ে পাঁচ মাস সময় আমি একেবারে অস্থির হয়ে দেশে চলে এসেছি, যদিও আমি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করিনি। এর মধ্যে আমি দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, এ দেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদিয়ার সন্তান আমাদের নেতা তারেক রহমানের। উনি রেগুলার যোগাযোগ রেখেছেন, খোঁজখবর করেছেন, খুব ভালো লেগেছে। যদিও আমার কিছু করার ছিল না, শুধুমাত্র শুনেছি আমি, তখন ফোন করার মতো অবস্থা ছিল না, কথা বলার অবস্থা ছিল না, খুব ভালো লেগেছে। একজন কর্মী দলের কাছে কি আশা করে, এটুকুই তো। নেতারা খোঁজখবর রাখবেন, নেতারা ভালোবাসবেন, বিপদে বলে পাশে দাঁড়াবেন, অথবা নয়তো একটা অন্তত সিম্পেলি জানাবেন, সেটা আমি পেয়েছি, চূড়ান্তভাবে পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদিয়া, আমাদের যেমন স্নেহ ভালোবাসা পেয়েছিলাম, তেমনি পেয়েছি আমাদের নেতা তারেক রহমানের অখণ্ড সমর্থন সহযোগিতা। সব দিক থেকেই উনি সাহায্য করার চেষ্টা করেছেন, যেটা আমাকে অত্যন্ত মানসিক শক্তি যুগিয়েছে নিঃসন্দেহে। আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই, অনেক ষড়যন্ত্র হচ্ছে এই দলের বিরুদ্ধে, অনেক ষড়যন্ত্র হবে এই দলের বিরুদ্ধে, অনেক ষড়যন্ত্র হবে মাননীয় নেতা আপনার বিরুদ্ধে। আপনি দয়া করে সাবধান থাকবেন, এবং আপনি অনেক উদার জানি নিঃসন্দেহে, তবে সবসময় সব জায়গায় উত্তর হয়ে যাবে না, এটুকু আপনাকে আমি বলতে চাই। বহু কর্মী আছে, নেতা আছে, যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে কিন্তু ভালো কথা বলে না। তো আমি আপনাকে কথাটা খুব, কিন্তু কখনো আমাকে একাকিত্বে জিজ্ঞেস করেন, আমি আপনাকে আপনাকে বলব, কিন্তু বিষয়গুলা সম্বন্ধে আপনার একটু সাবধান হওয়া উচিত, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু স্বাভাবিক মৃত্যু না হয়নি। নেসরাত বেগম খালেজিয়া উনি বলতে পারি আমরা যে স্বাভাবিক না, খালেজিয়ার মৃত্যু অন্তত আমার কাছে স্বাভাবিক নয়। ওনার কাছে আমি ওনার সঙ্গে ওনার স্নেহে লালিত হয়েছি, ওনার সঙ্গে বহুদিন থেকেছি, বহু কাজ করেছি রাজনীতিতে, ওনাকে আমি চিনি। উনি ওনার মৃত্যু নিঃসন্দেহে কেউ হত্যা করেনি, এটা এটা ঠিক আছে, কিন্তু উনি যেভাবে মারা গেছেন এটা আমাদের কাম্য ছিল না। যাই হোক, আমি আপনার সামনে বসে আপনার অনেক প্রশ্ন করতে চাই না, ইতিমধ্যে বহু প্রশ্নের কাজ আপনি করেছেন, কিন্তু বাস্তব কথা কি জানেন, আপনার সমস্ত ভালো ভালো কাজগুলো কতগুলো খারাপ লোকের খারাপ কথায় খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা একটু দয়া করে আপনি লক্ষ্য রাখবেন, এটা আপনি লক্ষ্য রাখবেন। আজকের এই মিটিংয়ে আমি আসছি, কেন আসছি জানেন, এটা আসছি নিহায়ত বিবেকের তাড়নায়। আমি একটা দল করি, 48 বছরে বিশেষ কোনো কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া আমার কোনোদিন এই দিনটা মিস হয়নি, আমি পালন করেছি। আরও বিএনপির অনেক সমস্ত সব কাজ মিস হয়েছে, কিন্তু বিএনপির অনেক কাজ আমি মিস করিনি, করবো না কোনোদিন। আমি পরিশেষে একটি কথা বলব, আমি কোনো দল করি নাই, কোনো দল থেকে আসি নাই, আর কোনো দল কোনো কোথাও যারও আমার জায়গা নেই, আমি যাবো না কোনোদিন ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে হাতে রাজনৈতিক দীক্ষা নিয়েছিলাম, দেশনেত্রী খালেজিয়ার হাতে লালিত হয়েছি, আপনার সঙ্গে রাজনীতি করি, আমার রাজনৈতিক জীবন শেষ করতে চাই। এখানে কোনো কোনো কিছু সুযোগ নাই, আমাকে আপনার কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার থাকতে পারে। রাজনীতিতে অনেক সমস্যা থাকে, অনেক ষড়যন্ত্র থাকে, তবে এখানে কোনো ষড়যন্ত্র কাজ করবে না আমি আশা করি। শারীরিক কারণে, বয়সের কারণে হয়তো সব সময় যেমনি শহীদ আশুজির সঙ্গে ছিলাম, যেমনি দেশের তিনি খালেজিয়ার সঙ্গে ছিলাম, হয়তো হয়তো আমি জানি না, শারীরিক কারণে হয়তো ওরকম না হতে পারে, কিন্তু কখনোই আপনি আমার কাছ থেকে কিংবা আমি আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। তো যাই হোক, আমি অনেক কথা আগে বেরিয়ে আবেগের ছলে বলে ফেলেছি, আমাকে দরকার ক্ষমা করবেন। আমি ভুলে থাকলে আমার সকলে ভাইরা যারা সামনে আছেন কিছু কথা বলেছি আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলতে বাধ্য, আমাকে বলতেই হবে, যেটা আমাকে না বললেই হবে না, প্রয়োজন পড়লে আমি আরও কথা বলবো যেগুলো আমি জানবো। যে আগে যেমনি দেশনেত্রী বেগম খালেজিয়ার কাছে গিয়ে সামনাসামনি বলতাম, হয়তো সেই সুযোগ আর সময়টা হবে না, কিন্তু যেগুলো আমি জানবো, যেগুলো যে দলের জন্য ক্ষতিকর হবে, যে দেশের জন্য ক্ষতিকর হবে, সেগুলো আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ। এই দলের জন্যে অনেক শ্রম দিয়েছি, অনেক ঘাম দিয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের সময় থেকে আমার রাজনীতি শুরু। আর আমি বিএনপি থেকেই আমার রাজনীতি ইনশাআল্লাহ শেষ হবে, এর মধ্যে অনেক কিছু হবে হচ্ছে, সব কিছু আপনার কানে যায় না, তো আমাদের এখানে যায় আসে, যেগুলো আসে ওগুলো আমরা ইনশাআল্লাহ আপনাকে জানাবো। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এখন পর্যন্ত দলের ভিতর থেকে হচ্ছে, দলের বাইরে থেকে হচ্ছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা যারা আছেন, আমার ভাইরা, আপনারা এখানে যারা আছেন, আমি মনে করি সকলেই মোটামুটি দেশপ্রেমিক এবং দল প্রেমিক, যেগুলো আপনি জানবেন ওগুলো কথায় এবং কাজে নেতাকে জানিয়ে দেবেন, কারণ কোনো কিছু গোপন থাকলেই সব কিছু শেষ হয়ে যায় না। আর হাত দিয়ে রাতের অন্ধকার কিংবা দিনের আলো ঠেকিয়ে রাখা যায় না, একে প্রকাশ হবেই। তো ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সহকর্মী ভাইয়েরা, আপনারা নেতাকে ফাঁকি দেওয়া মানে দেশকে ফাঁকি দেওয়া। আমার অনেক নেতা কর্মী আছে যাদের জন্য দল কিছু মনে করবেন না, আমি খোলাখুলি বলি, কিছু ই হচ্ছে, বদনামি হচ্ছে। আপনাদের বয়সটা আমাদের ছিল, শহীদ রাষ্ট্রপতি আমার সঙ্গে ওনার সঙ্গে থেকে রাজনীতি করেছি, রাজনীতি শিখেছি, দেশের তিবিক খালেদার সঙ্গে থেকে রাজনীতি করেছি। কিন্তু আমাদের সময়ের দু একজন হাতে গোনা লোক ছাড়া এই দলের কোনো বদনামি আমাদের মাধ্যমে হয়নি। তো আমিও আশা করব আপনারা যারা আছেন একবার, এখন যারা আছেন এখানে, এরা অন্তত সীমিত সংখ্যক হাতে গোনা লোক আছেন, আপনারা যদি আপনারা সঠিক নেতৃত্ব দেন এবং সঠিক বিষয়গুলো নেতার কানে তুলে ধরেন, তাহলে নিশ্চয়ই দলটা আজকে 48 বছর হয়েছে। দল চিন্তা করে দেখেন, একটা দল 48 বছর হয়েছে, একটা দলের প্রতিষ্ঠাতা যিনি যাকে হত্যা করা হয়েছে, এই দলের উপরে অত্যাচার কম হয়নি, দেশ নেতৃত্ব খালি জেল খেটেছেন, আমরা জেল খেটেছি, দলটা এখন ঠিক আছে, দলটা আরও ঠিক থাকবে। এই দলটা মরে যাওয়ার জন্য আসে নাই, ভেঙে যাওয়ার জন্য আসে নাই। সুতরাং দু একজন লোকের জন্য দলটা বদনাম হতে পারে না, এটা একটু আপনার খেয়াল রাখবেন। আমি মনে করি আমি কি বলেছি এটা আমার নেতা বুঝেছেন এবং আপনারা ভালো করে বুঝেছেন। দয়া করে যে যা করেন না করেন, দলটাকে বাঁচিয়ে রাখবেন, এই দলটা দেশটাকে বাঁচিয়ে রাখবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, আমার বক্তব্য যদি কিছু খারাপ কিছু বলে থাকি, কাউকে যদি আহত করে থাকে, আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি কাউকে আহত করার জন্য, দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য এ কথা বলিনি। দলটাকে অনেক ভালোবাসি, অনেক আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। আমরা নামাজের আগে প্রোগ্রামটি শেষ করতে চাই, দয়া করে সবাই সময়ের দিকে খেয়াল রাখবেন, বিনয়ের সহিত আমি সকলকে অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় মহিলা শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এমপিকে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের সভার সভাপতি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে।
3: আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আমাদের 48তম আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, এই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, এই দল 48 বছর বেঁচে আছে, টিকে আছে, অনেক ঝড় ঝঞ্ঝা টর্নেডো এর উপর দিয়ে বয়ে গেছে, কিন্তু এই বৃক্ষের একটি পাতাও ঝরে পড়েনি, একটি ডালও ভাঙেনি। তাই বন্ধুরা আমার, আমরা আর কেউ বক্তব্য এখন আর রাখবো না, সময়ও নেই, এখন যার জন্য প্রতীক্ষা করছেন, আপনার প্রতীক্ষার শেষ হোক, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ধন্যবাদ।
1: এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সবার প্রধান অতিথি, সকলের শ্রদ্ধেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এমপি।
4: বসতে হবে, সবাইকে বসতে হবে, দয়া করে সবাই বসবেন, দয়া করে সবাই বসবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে অন্তত এই দয়াটুকু করেন, সবাই একটু শান্ত হয়ে বসেন। এ ভাই আমি কি বলছি শুনছ? প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে এই দয়াটুকু একটু করো, আমাকে বসে শান্ত হয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের উপস্থিত প্রিয় নেতা ও কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এবং এই ঘরের বাইরে বহু মানুষ নিচে আরো খুব সম্ভবত দুটি হলে যারা সকল সহকর্মীবৃন্দ যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমার পূর্বে যে সকল বক্তারা এখানে বক্তব্য রেখেছেন, প্রত্যেকটি মানুষ তাদের বক্তব্যে খুব সুন্দরভাবে ছাত্রদলের রাকিব থেকে শুরু করে আমার আগে পর্যন্ত যে বক্তা বক্তব্য রেখেছেন, প্রত্যেক বক্তা খুব সুন্দরভাবে উপস্থাপন করে গিয়েছেন যে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, এই দুটো বিষয়ের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখছিলাম। তো ভিডিওতে একটি আলোচনা অনুষ্ঠানে, আলোচনা মানে একটি ভিডিও কন্টেন্ট ছিল সেটি, সেখানে যেটা যে ব্যক্তি উপস্থাপন করছিলেন, অনেকগুলো কথার মধ্যে, খুব সম্ভবত এটা বোধ হয় প্রতিষ্ঠা বার্ষিকীর দিন দেখছিলাম আমি কোনো এক সময়, তো উনি অনেকগুলো কথা বলেছেন, সেই কথাগুলোর মধ্যে কয়েকটি কথা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি। উনি ওনার ভাষায় বলছিলেন, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান বলে উনি কতগুলো কথা বলছিলেন। কি সেই কথা? সেই কথাটি হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা, বিএনপি কিভাবে বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সো ইট ইজ ডান, এটাকে কোনোভাবে যে যতই চেষ্টা করুক, আইন আদালত যা দিয়ে চেষ্টা করুক, কোনোভাবেই এটাকে মুছে ফেলা যাবে না। বহুদলীয় গণতন্ত্র, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ কি সেই গণতন্ত্রের স্বাদ পেয়েছিল যেটার জন্য লক্ষ লক্ষ মানুষ অকাতরে জীবন দান করেছিল 1971 সালে? স্বাধীনতা যুদ্ধের পরে আমরা দেখেছি মানুষ স্বাধীনতা লাভ করলেও গণতন্ত্রের স্বাদ মানুষ পায়নি, বরং মানুষ দেখেছে কিভাবে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব ভার পান, উনি একটি কাজ করলেন, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান, অর্থাৎ উনি বহুদলীয় গণতন্ত্র দেশে চালু করলেন আবার। এটি কি কোনোভাবেই আর কেউ পাল্টে দিতে পারবে না। আমরা যদি দেখি এই মুহূর্ত পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে ছেড়ে গিয়েছিলেন, তারপর থেকে বহু কিছু ঘটেছে দেশে। পদ্মা যমুনার বহু পানি গড়িয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত গর্ব করি আমরা, মূল অনেকগুলো গর্বের মধ্যে দুটো মূল গর্বের বিষয় বাংলাদেশের, একটি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স, এটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করে গিয়েছিলেন। অর্থাৎ আবারও বলতে হয়, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান, যে যত পরবর্তীতেই কথা বলুক না কেন, দেশের এখনো বৈদেশিক মুদ্রার যে চালিকা শক্তি, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটির একটি প্রধান ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। ঠিক একইভাবে আমরা যদি দেখি গার্মেন্ট শিল্প, যেটিকে নিয়ে আমরা গর্ব করি সারা বিশ্বে, যেটির কারণে এখন সারা বিশ্বের বলা যায় মানুষ বাংলাদেশকে চেনে, সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই চালু করে গিয়েছিলেন। সেই শিল্পকে গড়ে উঠতে সকল প্রকার সহযোগিতার প্রয়োজনীয়তা উনি তৈরি করে গিয়েছিলেন। একইভাবে যদি আমরা দেখি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই জন্যই বলছি বাংলাদেশের স্বাধীনতা বলুন, দেশের গণতন্ত্র বলুন, বাংলাদেশের মানুষের চাওয়া গণতন্ত্র বলুন, ওতপ্রোতভাবে বিএনপি জড়িত। সংসদীয় গণতন্ত্র, এই গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া পুনঃপ্রবর্তন করলেন বাংলাদেশে, অর্থাৎ হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান। আসুন, আমরা প্রায় বলি যে দেশের অর্ধেক জনসংখ্যা নারী, আমরা যদি এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গিয়েছেন, দেশনেত্রী খালেদা জিয়া বলে গিয়েছেন, আমরাও আমাদের বিভিন্ন কথাবার্তায় বিভিন্নভাবে এই কথাগুলো তুলে ধরি যে দেশের অর্ধেক জনসংখ্যা নারী। এখন অর্ধেক জনসংখ্যা নারী, এত বড় অর্ধেক জনসংখ্যা, আজকে যদি জনসংখ্যা 20 কোটি হয়, অর্ধেক 10 কোটি, পৃথিবীর যে কোনো দেশের জনসংখ্যা থেকে বড় আমাদের অর্ধেক জনসংখ্যা। আমরা যদি সামগ্রিক বিগত নির্বাচনে যে ভোটার সংখ্যা দেখি, 12 কোটি প্রায়, তার 12.5 কোটি, 10 কোটি হচ্ছে নারী, অর্থাৎ অলমোস্ট ভোটারের কাছাকাছি অর্ধেক জনসংখ্যা। এই নারীকে রেখে তো কখনো দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু এই নারীকে যদি দেশ গঠনে ভূমিকা রাখতে হয়, সবচেয়ে প্রথম দরকার এই নারীকে শিক্ষার আলোয় আলোকিত করা। দেশটি খালেদা জিয়া প্রথম নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ব্যবস্থা করেছিলেন এই বাংলাদেশ। সো হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান। দেশটি খালেদা জিয়া কি করলেন, শহীদ জিয়াদ থেকে শুরু হয়েছিল, মধ্যখানে বাধাগ্রস্ত হয়েছে, দেশটি খালেদা জিয়া আবার তার সহকর্মীদেরকে নিয়ে আবার শহীদ জিয়ার সেই দেখানো পথে হাঁটা শুরু করলেন। অর্থাৎ এই দেশের নারী হোক পুরুষ হোক, শুধু গণতন্ত্র দিলেই হবে না, সাস্টেনেবল গণতন্ত্র হতে হবে। সাস্টেনেবল গণতন্ত্র হতে হলে যেমন কথা বলার অধিকার থাকতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে, গণতন্ত্র চর্চার উপায় থাকতে হবে, একইভাবে অর্থনৈতিকভাবে মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে। শিল্প বিপ্লব শুরু হলো, শিল্প স্থাপিত হলে দেশের আনাচে কানাচে। দেশনেত্রী খালেদা জিয়ার সময় বাংলাদেশ এমার্জিং টাইগার হিসেবে পৃথিবীর কাছে পরিচিতি লাভ করল। যদিও পরবর্তী থেকে সেটিকে বিভিন্ন কারণে যারা দায়িত্বে পরবর্তীতে যেভাবেই হোক দায়িত্বে এসেছে, তারা আবার এই বিকশিত হওয়ার পথটিকে রুদ্ধে দিয়েছিল। আসুন বাংলাদেশের মানুষের কাছে যে নির্বাচনী ব্যবস্থা সবচেয়ে প্রিয়, সেটি হচ্ছে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যেটির গ্রহণযোগ্যতা দেশে বিদেশে সব জায়গায়। দেশনেত্রী খালেদা জিয়াই এই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন। কাজেই আজকে আমরা যদি বলি, তাহলে কোনো না যে কোনোভাবেই বলুন আপনি, প্রত্যেকভাবে প্রমাণিত হয় এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্রের সাথে বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়ার নাম দুটি ওতপ্রোতভাবে জড়িত। এরপরে আসুন আমরা যদি দেখি বক্তব্যের প্রসঙ্গে আমাদের অনেক নেতাকর্মীরাই বলেন কি, সেটি হচ্ছে দেশ স্বাধীনের পর থেকে প্রত্যেকটি সংকটকালীন অবস্থার পরবর্তী দেখেন বিএনপির উপরে দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা যদি দেখি 75 সালের পরে সেই দুর্ভিক্ষ, যার ছোট্ট একটি ভিডিও ক্লিপিং আমরা আমাদের এই আজকের ডকুমেন্টারিতে দেখেছি, 8 থেকে 10 লক্ষের মতন মানুষ যেখানে না খেয়ে মারা গিয়েছে, সেই দুর্ভিক্ষের পরে যখন 1975 সালের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে দেশের দায়িত্বভার পড়ল, ঠিক সেই সংকট থেকে কিভাবে, বটমলেস বাস্কেট থেকে কিভাবে একটি খাদ্য রফতানির দেশে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে শহীদ জিয়া বাংলাদেশকে পরিণত করেছিলেন। ঠিক পরবর্তীতে আবার যদি দেখেন স্বৈরাচার, 90-এর স্বৈরাচারের পতনের পরে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সব কিছুকে কিভাবে দেশের মানুষের সমর্থন নিয়ে যখন দেশমন্ত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, সেই বিএনপি কিভাবে আবার দেশকে ধীরে ধীরে ধীরে ধীরে সামনে দিকে এগিয়ে নিয়ে গেল, অর্থাৎ প্রত্যেকটি সংকটকালীন অবস্থা। একইভাবে আমরা দেখেছি 1996 থেকে 2001 সাল, দুর্ভাগ্যক্রমে হয়তো 2001 সালের নির্বাচনের পরে আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করার পরে যখন সরকার পরিচালনার দায়িত্ব পেলাম, তারপরে হয়তো রিপোর্টটি প্রকাশিত হয়েছে, কিন্তু এটা ধারাবাহিকতা শুরু হয়েছিল সেই 1996 সাল থেকে। দুর্নীতির কলঙ্ক চেপে দেওয়া হলো এই দেশের কপালে। দেশনেত্রী খালেদা জিয়া অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 2006 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, তখন সেই কলঙ্ক থেকে, দুর্নীতির কলঙ্ক থেকে বাংলাদেশ থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিলেন খালেদা জিয়া। অর্থাৎ প্রত্যেকটি সংকটকালীন দেশের স্বাধীনতা, দেশের গণতন্ত্র, দেশের অর্থনৈতিক মুক্তি, এই সকল কিছু যা কিছুই আমরা বলি না কেন, প্রত্যেকটি ক্ষেত্রে, সংকটকালীন ক্ষেত্রে জিয়াউর রহমান, খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশকে সামনের দিকে নিয়ে গেছে, দেশকে বের করে নিয়ে এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, ঠিক একইভাবে আমরা যদি বিগত 16 বছরের আমাদের যে ফ্যাসিস্ট স্বৈরাচার ছিল তার বিরুদ্ধে যদি আন্দোলন দেখেন, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ দেখেন, এই সকল কিছুকে সংগঠিত করে দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি এগিয়ে গিয়েছিল শত অত্যাচার নির্যাতন উপেক্ষা করে। এই ঘরে যে মানুষগুলো আজকে উপস্থিত আছেন, এই ঘরের বাইরে অন্য ঘরগুলোতে যে মানুষ উপস্থিত আছেন, যে নেতাকর্মীরা উপস্থিত আছেন, বাইরে আমাদের যে সকল নেতাকর্মী উপস্থিত আছেন, খুব সম্ভবত হয়তো বা এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে, আমাদের সারা দেশে ছড়িয়েছে, থেকে হাজারো লক্ষ নেতাকর্মী হয়তো এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন, যারা দেখছেন প্রত্যেকটি মানুষ বিগত ১৭ বছর ১৬ বছর কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন, কোনো না কোনোভাবে নির্যাতিত। এই মঞ্চে যে সকল নেতৃবৃন্দ বসে আছে, প্রত্যেকটি মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে গত ১৬ বছর সেই স্বৈরাচারের দ্বারা। দেখুন, বিএনপি রাজপথে ছিল, বিএনপি অন্য কোনো ভূমিকা গ্রহণ করেনি, বিএনপি লুকিয়ে কিছু করেনি, গুপ্তভাবে কিছু করেনি। বিএনপি যা করেছে দেশের অধিকার নিয়ে, দেশের মানুষের অধিকার নিয়ে, বুকের সাহস নিয়ে বিএনপি রাজপথে বুক চেতিয়ে দাঁড়িয়েছিল, বুক চেতিয়ে বিএনপি মানুষের দাবি আদায় সোচ্চার ছিল এবং জনগণকে সাথে নিয়ে বরাবরই আমরা বলেছি ২৪শে যে আন্দোলন, এর সফলতার সম্পূর্ণ ক্রেডিট ২৪শের আন্দোলনের সফলতার মাস্টার মাইন্ড দেশের জনগণ। বিএনপি জনগণকে সাথে নিয়ে সে আন্দোলন সফল করেছিল। পরবর্তীতে আমরা কি দেখেছি, যে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মানুষের সামনে, সে নির্বাচন যখন হাজির হয়েছিল, যেহেতু দেশের জনগণ দেখেছে, দেশের জনগণই সাক্ষী, হ্যাঁ আমাদের অনেক লিমিটেশন যা ছিল, আমাদের লিমিটেশন বর্তমানেও আছে, আমরা চেয়েছি অনেক কিছু, ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে হয়তো আমরা সেটি সফল হতে পারিনি ক্ষেত্র বিশেষে, কিন্তু তারপরেও সকল কিছুর বিচার বিশ্লেষণে বাংলাদেশের জনগণ দেখেছে, দেশের জনগণের স্বার্থ যদি রক্ষা করে একটি রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলটির নাম বিএনপি। দেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটিকে যদি কেউ নিশ্চিত করে থাকে কোনো রাজনৈতিক দল, যুগ যুগ ধরে মানুষ দেখেছে সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সে কারণেই আপনারা খেয়াল করে দেখবেন, যে কটি নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে একইভাবে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ হিসাবে বিবেচিত হয়েছে, সেই প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে পালন করতে গিয়ে আমরা আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমাদের মাঝ থেকে হারিয়েছি। আজকে এখানে অনেকেরই হয়তো উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আজ আমাদের এই অনুষ্ঠানে তারা উপস্থিত নেই। শুধু আমাদেরই সহকর্মীরা না, বাংলাদেশের বহু আরো অনেক রাজনৈতিক দল আছে যারাও বিশ্বাস করে এই দেশের মানুষের বাক স্বাধীনতায়, যাদেরও বিশ্বাস এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারে, যারা আমাদের মতন বিশ্বাস করে এই দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতায়, তাদেরও বহু নেতাকর্মীকে তারা হারিয়েছে। আজকে এই যে বিগত নির্বাচনে আজকে বিএনপি দেশ পরিচালনা করছে ৬ মাসের কিছু বেশি সময় হয়েছে, দেশের মানুষ আজকে সাক্ষী আছে, দেশের ভেতরে দেশের বাইরে সকল বাংলাদেশি দেখেছে বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেশ কিভাবে পরিচালিত হয়েছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলুন, কথা বলার অধিকার বলুন, অর্থনৈতিক স্বাধীনতা বলুন, কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল, দেশকে কিভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল, কিভাবে আমদানি নির্ভর করে দেওয়া হয়েছিল, এই সকল কিছুই মানুষ পর্যবেক্ষণ করেছে। এবং সেই জন্যই বিগত নির্বাচনে দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে, মেজরিটি মানুষ সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপিকে দেশের মানুষ এই জন্য দায়িত্ব দিয়েছে, যে কথাটি একটু আগে বললাম, দেশ স্বাধীনের পর থেকে প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে দেখবেন দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি তার নেতৃত্বকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে দেশের সংকট কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করেছে, কাজ করেছে দেশের মানুষকে সাথে নিয়ে, এবং সংকট থেকে ধীরে ধীরে দেশকে বের করে নিয়ে এসেছে। আজ একই প্রত্যাশা নিয়ে, একই বিশ্বাস নিয়ে দেশের মানুষ বিগত নির্বাচনে বিএনপিকে সেই দায়িত্ব অর্পণ করেছে। আমরা সরকার গঠন করার পরই একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি আমরা, আমরা সরকার গঠন করার পরই সাথে সাথে একটি যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। আমরা সরকার গঠন করার সাথে সাথে আমরা দেখেছি শুধু ভঙ্গুর অর্থনীতি নয়, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা সহ এইরকম বহুবিধ সমস্যা আমরা ইনহেরিট করেছি। এই মুহূর্তে যদি বলতে হয় বাংলাদেশের সবচেয়ে বড় কি সমস্যা, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আনফর্চুনেটলি যেটা আমরা ইনহেরিট করেছি সেটা হচ্ছে জ্বালানি সমস্যা বাংলাদেশের। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে, বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুতের কষ্ট পাচ্ছে, জ্বালানির ক্ষেত্রে কষ্ট পাচ্ছে মানুষ, আমরা সেটা অস্বীকার করছি না। এবং যেহেতু বিএনপি জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার, সেই জন্য বিএনপি একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। হ্যাঁ, কর্মপরিকল্পনা গ্রহণ করতে একটি সময়ের প্রয়োজন, বাস্তবায়ন করতে আরও কিছু সময়ের প্রয়োজন, কিন্তু বিএনপি সেভাবেই তার কর্মপরিকল্পনা গ্রহণ করছে যে ভবিষ্যতে আবারও বিশ্বে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, এবং সমস্যা তৈরি হলে যেন দেশের মানুষকে এই জ্বালানি সংকটে পড়তে না হয়, দেশের মানুষকে, সেভাবেই বিএনপি তার কর্মপরিকল্পনা তৈরি করছে। আজকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে আছে, আজকে বহু মানুষ, বহু শিল্প কলকারখানার মালিক সহ সাধারণ বহু মানুষ যে বিদ্যুতের কষ্টে বা জ্বালানি কষ্টে আছেন, তাদের সকলের কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। তবে একই সাথে আমি বলছি, আমরা যে বিষয়গুলো স্বৈরাচারে রেখে যাওয়া, যেই সমস্যাগুলোর কারণে আজ দেশ এবং দেশের মানুষ কষ্ট ভোগ করছে, আমরা শুধু এটি এক্সকিউজ হিসেবে বলে দিতে চাই না, বরং এক্সকিউজ না দিয়ে আমরা বাস্তবতা তুলে ধরতে চাই মানুষের কাছে, এবং একই সাথে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করতে চাই যাতে করে দেশের মানুষ ভবিষ্যতে এই সমস্যার মধ্যে আর না পড়তে হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বরাবরই চেষ্টা করেছি আমাদের প্রথম থেকে, দলের সৃষ্টির প্রথম থেকে আমাদের চেষ্টা হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে দেশকে একটি গণতান্ত্রিকভাবে পরিচালিত করা, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রাখা। আমি সেটি এখনো বর্তমানে দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি, কারণ এই গণতন্ত্রের জন্যই আমাদের শত হাজারো নেতাকর্মী জীবন উৎসর্গ করেছে। কিন্তু প্রিয় সহকর্মী বৃন্দ, আমরা একই সাথে বলি আমরা একটি মানবিক রাষ্ট্র তৈরি করতে চাই, আমরা একটি এমন গণতন্ত্র আমরা দেশে রাখতে চাই যেখানে প্রত্যেকটি মানুষ, সেটি রাজনৈতিক দলের মানুষ হোক, সেটি একটি সাধারণ নিরপেক্ষ মানুষ হোক, প্রত্যেকে যাতে তাদের বক্তব্য তুলে ধরতে পারে, কাউকে তাদের বক্তব্য

আমরা খেয়াল করছি। আমরা বরাবরই বলছি, মাত্র কিছুক্ষণ আগে আমি বললাম যে সকল সমস্যা আমরা ইনহেরিট করেছি, স্বৈরাচারই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সে সকল সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই আমরা কখনোই বলছি না, সমস্যা আছে অবশ্যই, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে, কিন্তু এই সমস্যাগুলোকে পুঁজি করে আমরা খেয়াল করছি যে কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এবং বিভ্রান্তি তৈরির মাধ্যমে দেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। যারা বিভ্রান্ত তৈরির চেষ্টা করছেন, যারা অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন বিভ্রান্তি ছড়ার মাধ্যমে, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার। অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখব, গণতান্ত্রিক যেটি নীতি নৈতিকতা আছে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আপহোল করার জন্য, কিন্তু কিন্তু কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায় অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কিভাবে অরাজকতাকে কন্ট্রোল করতে হবে। কাজে সরকার হিসাবে, এবং শুধু সরকার হিসাবে নয়, একটি নির্বাচিত সরকার হিসাবে, জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসাবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার। প্রিয় সহকর্মীবৃন্দ, স্বৈরাচার সময় আমরা দেখেছি একটি রাজনৈতিক দল গুপ্ত বেশ ধারণ করেছিল, তারা স্বৈরাচারের ভেতরে গুপ্তভাবে লুকিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি তাদের নিজেদের লোকজনই বেরিয়ে এসে নিজেরাই স্বীকার করেছে, বলেছে। আমরা খেয়াল করছি বেশ কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা মাত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই বিভ্রান্তির মাধ্যমে যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ এদেশ থেকে বিতাড়িত করেছে, তারাও এই বিভ্রান্তের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এমনও তো হতে পারে যে স্বৈরাচার সময় যে সকল গুপ্তরা স্বৈরাচারের আড়ালে লুকিয়েছিল, এখন কি সেই গুপ্তদের ভিতরে কি স্বৈরাচার লুকিয়ে থেকে এই অরাজকতাকে উস্কে দিতে চাইছে? তাই যদি হয় তাহলে তো বলতে হবে যারা গুপ্ত তারা সেই স্বৈরাচারকেই আবার সামনে নিয়ে আসার কাজ করছে। কারণ কয়েকদিন আগে তো আমরা দেখলাম যে গুপ্তদের একজন নেতা বলেছে যে তারা আসলে আমাদের কোনো আপত্তি নেই। তো তাহলে তো দেখা যাচ্ছে একজন আরেকজনকে বিভিন্নভাবে গুপ্ত রাখার চেষ্টা করছে। কাজেই আমার সকল জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে আহ্বান করব, আসুন আমরা জনগণকে আরো সচেতন করি, কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিচ্ছে সেটি জনগণের সামনে আমরা উন্মুক্ত করে দেই। কারণ এই ভাইস ভার্সা যে গুপ্ত বাহিনী, এরা 71 সাল থেকে আমরা দেখেছি বছরের পর বছর, যুগের পর যুগ, বিভিন্ন সময় অসময়ে একজন আরেকজনকে আড়াল করেছে, একজন আরেকজনকে আশ্রয় দিয়েছে। সেটি 71 সাল হোক, সেটি 86 সাল হোক, সেটি 96 সাল হোক, সেটি গত এক যুগ হোক, সেটি বর্তমানে হোক না কেন, বিভিন্ন সময় তারা একজন আরেকজনকে আড়াল করে দিয়ে আড়াল দিয়ে চলছে। কাজেই আজ তাদের এই রাজনীতি জনগণের সামনে তুলে ধরতে হবে, জনগণকে পরিষ্কার করে দিতে হবে। একই সাথে আপনাদেরকে আরেকটি কথা আমি মনে করার জন্য অনুরোধ করব, এই যে 6 মাস আগে মাত্র যে নির্বাচনটি আমরা পার করে আসলাম, এই নির্বাচনে আমরা জনগণের সামনে কতগুলো ওয়াদা করেছিলাম। আমরা বলেছিলাম জনগণকে যে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব, আমরা বলেছিলাম কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা কৃষক কার্ড দেব, আমরা বলেছিলাম আমাদের ইমাম খতিব মুয়াজ্জিম সহ অন্যান্য ধর্মে যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে স্বাবলম্বী করার জন্য

0: সরকার তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে একটি সম্মানের ব্যবস্থা করবে। আমরা বলেছিলাম কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চাই, আমরা বলেছিলাম আমরা কিভাবে আমাদের উদ্যোগ থাকবে এই দেশের মানুষের, গ্রামের মানুষের পাশে, গ্রামের মানুষের কাছে দোরগোড়ায় স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে চাই। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন আমরা প্রত্যেকটি কাজ শুরু করেছি যে সকল কথাগুলো আমরা বলেছিলাম। আমরা একটি যুদ্ধ সামাল দিয়ে চলছি, বিধ্বস্ত অর্থনীতি তো আছেই তার উপরে, বিধ্বস্ত অর্থনীতির ভিতরে একটি যুদ্ধকে সামাল দিয়ে আমরা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, জনগণের উপর যাতে কোনোভাবেই চাপ না পড়ে, যতটা কম সম্ভব চাপ পড়ে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়লেও যে পরিমাণ বেড়েছে, ইউরোপ সহ প্রত্যেকটি প্রায় 65 দেশে পৃথিবীর জ্বালানির দাম বেড়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি যতটুকু সহনে পচে না বাড়লে নয়, আমরা বাধ্য হয়ে তারপরেও চেষ্টা করেছি যতদিন না বাড়িয়ে চলা যায়, শেষ পর্যন্ত যখন সম্ভব হয়নি আমরা সেই জ্বালানির দামটা কিছুটা বৃদ্ধি করেছি। আমরা চেষ্টা করেছি, আমরা বাজেট যে পাশ করা হয়েছে কিছুদিন আগে, সেই বাজেটে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 60টি এমন পণ্য ছিল, যেই 60টি পণ্য যা সরাসরি সাধারণ মানুষ, প্রত্যেকটি মানুষ, বিশেষ করে সাধারণ মানুষের উপরে যাতে চাপ না পড়ে, নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপরে কোন রকম ভাবে ট্যাক্স বাড়ানো তো হয়নি, বরং প্রায় 60টি পণ্যের উপরে ট্যাক্সের 60টি না 62 ছিল জানি, 60টি পণ্যের ট্যাক্স আমরা আরো কমিয়ে দিয়েছি। এই সবগুলো কাজ কেন করা হয়েছে? প্রত্যেকটি কাজ করার লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে এই বাংলাদেশের জনগণ। কাজেই ভালো করে যদি আপনারা খেয়াল করেন, মনে করে দেখুন যে আমরা যখন জনগণের সামনে এই ম্যানিফেস্টোগুলি উপস্থাপন করছিলাম, এই ম্যানিফেস্টোর আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো উপস্থাপন করছিলাম, আর কোনো রাজনৈতিক দল কিন্তু সেভাবে তাদের কোনো ম্যানিফেস্টো উপস্থাপন করেনি। হ্যাঁ, তারা কিছু গায়েবী টিকিট বিক্রি করেছে, তারা কিছু গায়েবী প্রমিস মানুষকে দিয়েছে, আরো বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু কংক্রিট যদি কোনো কিছু থেকে থাকে, কংক্রিট যদি জনগণের সামনে উপস্থাপন করে থাকে, সেটি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপস্থাপন করেছিল। এবং এ কারণেই বলছি যে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি সংকটকালীন অবস্থায় বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে, বিএনপি পরিকল্পনা বাস্তবায়ন করেছে, যার ফলাফল আলটিমেটলি জনগণ, শুভ ফলাফল জনগণ ভোগ করেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজেই আজকে প্রমাণিত হয়েছে, এটি গত 48 বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রমাণিত হয়েছে, যেদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে গণতন্ত্রের রক্ষার জন্য কাজ করে এসেছে, যেদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়েছে সেদিন থেকে এই দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যাতে প্রতিষ্ঠিত হয় সেটির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া, দেখিয়ে যাওয়া পথ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া, দেখিয়ে যাওয়া যে পথ, সেই পথেই আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি পরিচালিত হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এখানে নেতৃবৃন্দ কিছু বক্তব্য রেখে গিয়েছেন, সেই বক্তব্যের একটি অংশ ছিল, ওনাদের বক্তব্যের মধ্যে একটি অংশ ছিল, দয়া করে অনেক বড় দল, লক্ষ লক্ষ নেতাকর্মী, এই স্বৈরাচারের সময় আমাদের প্রায় 50 লক্ষের উপরও নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবী মামলা ছিল। পৃথিবীর বহু দেশের জনসংখ্যাই, অনেক দেশ আছে যাদের জনসংখ্যাই 50 লক্ষের কম। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, হতে পারে কেউ হয়তো কোনো জায়গায় কিছু করে থাকতে পারে যা দেশ দলকে বিব্রত করেছে। আজকে আপনাদের কাছে যেটি নেতৃবৃন্দের কারো কারো বক্তব্যে ফুটে এসেছে, আজকে সবাইকে একটি দলের পক্ষ থেকে সবাইকে হয়তো এমপি বানানো সম্ভব না, সবাইকে মন্ত্রী বানানো সম্ভব না, সবাইকে বিভিন্ন পদ পদবি দেওয়া হয়তো সম্ভব না, অধিকাংশ দলের নেতাকর্মী অধিকাংশ কর্মী হিসেবেই রয়ে যায় অনেক অধিকাংশ সময়, তবে আজকে জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, আমরা যদি সত্যিকারভাবে শহীদ জিয়াকে নেতা মেনে থাকি, সত্যিকারভাবে যদি দেশনেত্রী খালেদা জিয়াকে মা মেনে থাকি রাজনীতি হিসাবে, তাহলে আমি আপনাদের কাছে, আপনাদের ভাই হিসাবে আজকে একটি আহ্বান জানাতে চাই। দয়া করে যারা নিজেদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী মনে করবেন, আপনি কয়েকটি কাজে নিজেকে অংশগ্রহণ করাতে পারেন, কয়েকটি কাজে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি যেরকম নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন যে এই দলের আপনি একজন জাতীয়তাবাদী দলের একজন সাচ্চা কর্মী, একইভাবে আপনি এই দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন। সেটি আপনি প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মী হন, প্রত্যন্ত অঞ্চলের একজন নেতা হন না কেন, এখন জিজ্ঞেস করতে পারেন কি সেই কাজ বা সেই কয়েকটি কাজ আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। যেমন আমরা বলেছি যে এই দেশের পরিবেশ রক্ষার জন্য বর্তমান সরকার, আপনাদের সরকার আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সারা দেশে লক্ষ কোটি যে নেতাকর্মী ছড়িয়ে আছে, আমরা প্রত্যেকে যদি প্রতি বছর 5টি করে গাছের চারা রোপণ করি, তাহলে কি আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া বৃক্ষরোপণ অভিযান, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া বৃক্ষরোপণ অভিযান এবং আপনার বর্তমান আপনার সরকারের 25 কোটি গাছ রোপণের যে অভিযান বা পরিকল্পনা, সেটিকে নিঃসন্দেহে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনি এইভাবে আপনার সরকারকে আপনি সহযোগিতা করতে পারেন। প্রিয় সহকর্মীবৃন্দ, শহীদ জিয়ার একটি বিখ্যাত কর্মসূচি, খাল খনন কর্মসূচি, যা দিয়ে গ্রামের প্রতিটি মানুষ শহীদ জিয়াকে চেনেন। আমরা আপনার এই বর্তমান সরকার শহীদ জিয়ার সেই কর্মসূচিকে আবার চালু করেছে। আগামী 5 বছরে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই। খালের কি কারণে করতে চাই সেটি বিস্তারিত, সেটি আমি আর আজকাল বলছি না। আপনি বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, আপনি নিঃসন্দেহে আপনার এলাকায় যখন খাল খনন হবে, সেই খাল খনন কর্মসূচিতে আপনি গৌরব অহংকার নিয়ে অংশগ্রহণ করতে পারেন। এই অংশগ্রহণের মাধ্যমে নিজেকে আপনি নিজের মনের কাছে, নিজের বিবেকের কাছে আপনি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে গড়ে তুলতে পারবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, 55,126 বর্গমাইল, কিন্তু 20 কোটি জনসংখ্যা, বিশাল জনসংখ্যার বিবেচনায় বিশাল একটি দেশ। আমরা বলি আমাদের এই দেশটি শস্য, সবুজ শস্য শ্যামলা সুন্দর একটি দেশ। এই দেশটিকে যদি সুন্দর সত্যি করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটি মানুষকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সরকার তো আপনার, এই দলটিও আপনার, আপনার দলটি বর্তমানে সরকার পরিচালনা করছে। আপনার এই দলকে যদি আপনার সহযোগিতা করতে হয় এবং দলের মাধ্যমে যদি সরকারকে সহযোগিতা করতে হয়, আসুন না আমরা চেষ্টা করি। আজকে এখানে ছাত্রদল আছে, যুবদল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, তাঁতি দল আছে, আইনজীবী দল আছে, মৎস্যজীবী দল আছে, সহ আমাদের 11টি অঙ্গ সহযোগী সংগঠন আছে, মূল দল তো আছেই। আমাদের প্রতিটি বাংলাদেশের গ্রামে, ইউনিয়নে, ওয়ার্ডে, উপজেলায়, পৌরসভায়, প্রত্যেকটি জায়গায় আমাদের কমিটিগুলো আছে। আমরা তো চেষ্টা করতে পারি যেখানে যেখানে ময়লা আছে, আবর্জনা আছে, এইগুলোকে সুন্দরভাবে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে আমরা আমাদের দেশটাকে পরিষ্কার করে তুলি। আমরা এই কাজটিও করতে পারি। প্রিয় সহকর্মীবৃন্দ, 4টি কাজের কথা আমি উল্লেখ করতে চেয়েছি এখানে, 3টি করেছি, আর 1টি করে আমার বক্তব্য শেষ করব। শেষ যেই আহ্বানটি আপনাদের কাছে করব, সেই আহ্বানটি হচ্ছে আজকের এই 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসুন আমরা প্রত্যেকে সতর্ক হই, জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী সমগ্র বাংলাদেশে সতর্ক হই। কোন ব্যাপারে সতর্ক হই? যাতে আমার এই প্রিয় দলের নাম ব্যবহার করে কেউ দলকে বিব্রত করতে না পারে। আমার এই প্রিয় দলের নাম ব্যবহার করে কেউ যাতে এমন কোনো কাজ করতে না পারে যা সাধারণ মানুষের কষ্টের কারণ হতে পারে। আসুন আজকের এই 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের শপথ। পরিশেষে বক্তব্য শেষ করার আগে 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি শ্রদ্ধা ভরে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে নেত্রী গ্রামের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে বিএনপি বার্তাকে পৌঁছে দিয়েছিলেন, সেই নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া সহ দলের শুরু থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সমগ্র বাংলাদেশে বিভিন্ন সময় আমাদের যে সকল নেতাকর্মী আহত হয়েছেন, যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে যে সকল নেতাকর্মী আহত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
1: নেতৃবৃন্দ সবাই বসবেন, নামাজের বিরতি, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিরতির পর।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভাটি সরাসরি সম্প্রচার করা হলো। আজকের অনুষ্ঠানে ধারা বর্ণনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহিনী। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ শামী মাহমুদ, স্ত্রী তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও মোহাম্মদ খসরু সিদ্দিকী। সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
3: এতক্ষণ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
4: এতক্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তন ঢাকায় বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনা হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আলাউবকের সানে হামদ এবং নাতে রাসুল।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আগামী 6 ও 7 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ তারিখে ঠাকুরগাঁও জেলা সফর করবেন। 6 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকাল 3:30 ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন এবং 7 সেপ্টেম্বর 2026 সোমবার বেলা 11:00 ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া কিছুক্ষণের মধ্যে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা।

0: বাতাস বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। সাড়ে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 70%, সন্ধ্যা 6টায় 68%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:42, অস্ত যাবে সন্ধ্যা 6:12। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river pools well till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Rajshahi, Dhaka, Mamensingh and Sylhet divisions and some places of Khulna, Borishal and Chattogram divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gust of wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Potuakhali, 34.1 degrees Celsius, and the minimum was at Sylhet, 23.7 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 33 degrees Celsius and minimum 27.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 70% and at 6 p.m. 68%. Sunrise over Dhaka tomorrow at 5:42 a.m. and sunset at 6:12 p.m. And that's all we have for weather for this time.
2: Yonushchan, Bangladesh Betare Shokol Kendra Theke Ek Juge Prajarito Holo.
3: ঢাকা কেন্দ্রে থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্যবার্তা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস জনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। তীব্র জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশিতে ব্যথা, শরীরে লালচে দানা ইত্যাদি ডেঙ্গু রোগের লক্ষণ হলেও সাম্প্রতিককালে এর ব্যতিক্রম পাওয়া যাচ্ছে। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। ডেঙ্গু দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে। এই রোগের বাহক এডিস জাতীয় মশা। এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে, তাই বাহক মশার দমনই হচ্ছে ডেঙ্গু রোগ প্রতিরোধের একমাত্র উপায়। আপনার ঘরে এবং আশেপাশে যে কোনো পাত্রে বা জায়গায় জমে থাকা পানি তিন দিন পরপর ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যাবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারির সেল, রেফ্রিজারেটর, এসির পানি ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে। এসব পাত্রে যাতে পানি জমতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাই কমোডে হারপিক ঢেলে ঢাকনা বন্ধ রাখতে হবে। লো কমোডের প্যানে হারপিক ঢেলে বস্তা বা অন্য কিছু দিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে। জ্বরে আক্রান্ত রোগীদের মশারির ভেতরে রাখুন। মজা পুকুর, ডোবা, গাড়ির গ্যারেজ পরিষ্কার রাখুন। অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। যথাসম্ভব লম্বা পোশাক পরিধান করুন। দিনের বেলায় ঘুমানোর ক্ষেত্রেও মশারি ব্যবহার করুন। জ্বর হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ও ডেঙ্গু জ্বরের পরীক্ষা করুন। জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত মারাত্মক জটিলতা দেখা দিতে পারে, তাই সতর্ক থাকুন ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ করুন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন একটি দেশাত্মবোধক গান। মোহাম্মদ রফিকুজ্জামানের কথায়, রফিকুল আলম ও শাম্মী আক্তারের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা দৃশ্যতবধূ গানটি শুনলেন মোহাম্মদ রফিকুজ্জামানের কথায়, রফিকুল আলম ও শাম্মী আক্তারের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার, তাই দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তিনি আজ মাগুরার মোহাম্মদপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সেলাই মেশিন ও গাছের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, ধর্ম বা অন্য কোন বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। বাংলাদেশে বসবাসকারী কোন জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে আর সংখ্যালঘু হিসেবে পরিচিত হওয়ার দরকার নেই, আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য আরও উন্নত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী, ফলে মানুষের কল্যাণ নিশ্চিত হলে সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ নিশ্চিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দলীয় নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ২০ জন নারীর মধ্যে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন ও উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মোহাম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিরোধী দল হিসেবে লং মার্চের নামে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ৬ মাসে তারা কতটুকু সফল হয়েছে তা পর্যালোচনা করা উচিত। তিনি আজ কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কথা বলে লং মার্চ শুরু হলেও এতে প্রায় ১,০০,০০০ লিটার জ্বালানি তেল পূর্বে, যা জাতীয় সম্পদ নষ্ট ও জনগণের ভোগান্তি সৃষ্টি করবে। তিনি আরো বলেন,
2: সংবিধান সংশোধনের মাধ্যমেই তো আমরা সংস্কারটা করতে চাচ্ছি, এবং সেই সংবিধান সংশোধনী কমিটিতে তার বিরোধী দলকে আহ্বান জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত সেখানে অংশগ্রহণ করছে না, পার্টিসিপেট করছে না। আবার ওইদিকে তারা লং মার্চের নামে একটা জনগণের ভোগান্তি সৃষ্টি করছে, জ্বালানি সংকটের সময় তারা জ্বালানি অযথা পোড়াচ্ছে, নষ্ট করছে। তাহলে আমি বলবো যে সরকার হিসেবে আমরা ব্যর্থ বা সফল কিনা সেটার আগে বিরোধী দল হিসেবে তারা কতটুকু সফল হয়েছে ৬ মাসে সেটা এখন আপনাদের পর্যালোচনা করা উচিত। থ্যাংক ইউ।
1: এর আগে প্রতিমন্ত্রী খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন। এছাড়া তিনি এতিম ও হাফেজদের মাঝে কোরআন শরীফ, বিভিন্ন ইউনিয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ যশোরের শাসা উপজেলার কাশীপুরে তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নুরুদ্দিন আহমদ এতে প্রধান অতিথি ছিলেন। ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশীপুর ক্যাম্প কমান্ডার শওকত আলী, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের মেয়ে হাসিনা খাতুন, পুত্র নিয়ামুল ইসলাম, নাতি তাহেরা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার আজ ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে দক্ষ জনশক্তি রপ্তানি ও বৈধ পথে বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর ক্ষেত্রে বিদেশ গমনেচ্ছু ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ এতে প্রধান অতিথি ছিলেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঝিনাইদহের অধ্যক্ষ মোহাম্মদ রুস্তাম আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি সেমিনারে উপস্থিত ছিলেন। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি আয়োজিত এই সেমিনারে জেলার বিভিন্ন এলাকার বিদেশে গমনেচ্ছু তরুণ যুবকরা অংশগ্রহণ করেন। কৃষি ব্যাংক সমূহের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের এক সম্মেলন আজ সাতক্ষীরার মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়। কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু হাশিম মিয়া এতে প্রধান অতিথি ছিলেন। মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুমের সভাপতিত্বে খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, উপব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা সহ শাখা ব্যবস্থাপকগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীরমুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্টের আজকের কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলা ডিসিপ্লিন 3-0 গোলে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনকে এবং এফএমআরটি ডিসিপ্লিন টাই ব্রেকারে 4-3 গোলে ইউআরপি ডিসিপ্লিনকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলা হিজুলবাড়িয়া ফুটবল মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ কল্যাণপুর ফুটবল একাদশ 1-0 গোলে রামনগর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাকিল স্মৃতি আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ঘুলিয়া ফুটবল একাদশ 2-1 গোলে বালিয়াডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
3: শোনো, এই তোমরা পুঁটি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ করতেছো। তোমার গো বাবি হঠাৎ করে সকালে কইল আমার খুব ট্যাংরা মাছ খেতে মন চাইছে। যে কওয়া সেই কাজ, সই লাগালাম বাজারে, যায়া দেখি যে লক লক করতেছে ট্যাংরা মাছ লাফাই কিনলাম কিনা। তারপর কিনলাম বেগুন আর আলু, বড় কইলাম একেবারে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ চরচরি করো।
4: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
4: এই টকটক করে লটকেছিল ট্যাংরা মাছ, আবার বেগুন আর আলু দিয়ে রান্না করেছে। আরে বাবা, এই তো মুখের মধ্যে তো এখনই খাবারের চিন্তা হলো। সন্ধ্যারাতে না, এখন আর খাওয়া যাবে না। আর তোমরা কি নিয়ে কথা কচ্ছিল? ও পুঁটি মাছ, ছোট মাছ, খুব ভালো। কারণ হচ্ছে যে ছোট মাছ খাওয়া কিন্তু চোখের জন্য খুব উপকার। এ আমার ডাক্তাররা কয় না বাচ্চাদের বেশি করে খাওয়া। আর ট্যাংরা মাছের কথা আর কি কব, ইশিরে থাক। আজকে কি যাবা নাকি তোমরা? না না, আজকে আর যাবো না, আরেক দিন। তুমি বইলো আজকে তো বাসায় আবার অন্য কিছু হয়েছে, এজন্য আর কলাম না। তো চলো, যে ট্যাংরার কথা যে কইলে, তো আমরা একটু বুঝে শুনে নি যে ট্যাংরা মাছের চাষ কেমনে করবো, এর পদ্ধতিটা কি, এই বিষয়টা জানার দরকার। তাহলে হয়তো আমরাও আমাদের ছোটখাটো পুকুরে করতে পারি। এইটা এই বিষয়ে বলতেছেন মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা কয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা। চলো শুনে নি।
5: আচ্ছা শুন।
6: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমরা আলোচনা করব ট্যাংরা মাছ নিয়ে, আর ট্যাংরা মাছের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এজন্য আমাদের আসরে আজ উপস্থিত রয়েছেন মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন ঢাকার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। শুরুতেই যেটা বলবো যে ট্যাংরা মাছ অত্যন্ত সুস্বাদু একটা মাছ, এবং ছোট মাছের দিকে যদি আমাদের কারো একটা ভালো লাগার থাকে তাহলে অনেকেই আমরা ট্যাংরা মাছের কথা বলি। তো আসলে ট্যাংরা মাছ নিয়ে আপনার কাছে একটু জানবো, তারপর ধাপে ধাপে আরো অনেক কিছু জানবো।
7: আমরা জানি ট্যাংরা মাছটি একটি ছোট প্রজাতির, আমরা যে বলি স্মল ইন্ডিজিনাস স্পেসিস বা ছোট প্রজাতির দেশীয় মাছ। এই মাছটি অত্যন্ত সুস্বাদু এবং আমাদের খাল বিল সর্বত্র এই মাছটি পাওয়া যায়। মাছটি সুস্বাদুর কারণে এই মাছটি এবং কাঁটাও কম থাকে, এবং এই জন্য সকলের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। আমাদের যে খাল বিলগুলি রয়েছে সেখানে এটা অ্যাবান্ডেন্স অনেক বেশি প্রাচুর্যতা। তবে বর্তমানে কীটনাশক বা বিভিন্ন কারণে, মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে, এই কারণে মাছটির প্রাচুর্যতা প্রাকৃতিকভাবে কমলেও এখন বর্তমানে সুসংবাদ হলো এই ট্যাংরা মাছটি এখন চাষ হচ্ছে।
6: সেক্ষেত্রে পুষ্টি গুণাগুণের বিষয় তো জানতেই হচ্ছে।
7: জি, আমি আবারও বলছি যে আমাদের দেশের এর পুষ্টিগুণ, এর আগেই বলি যে আমাদের দেশের ডাক্তাররা রক্তশূন্যতা হলে কিন্তু ট্যাংরা মাছটি খেতে বলেন। এটাতে প্রতি 100 গ্রাম ট্যাংরা মাছে 2 মিলিগ্রাম আয়রন পাওয়া যায়, এবং 144 কিলো ক্যালোরি আপনার শক্তি আপনি একটা মাছ থেকে পাবেন। কেন যে এখানে প্রায় 20% প্রোটিন থাকে, 6.5% মানে 6.5 ভাগ হচ্ছে চর্বি থাকে, এবং 277 মিলিগ্রাম ক্যালসিয়াম যেটি হচ্ছে আমাদের বিশেষ করে নারী এবং ছোট বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী একটি মাছ।
6: মানে এক কথায় বলতে গেলে পুরো পরিপূর্ণ পুষ্টি গুণাগুণ রয়েছে। সেক্ষেত্রে এখন আমরা এই ট্যাংরা মাছের প্রজনন, আপনি বলছিলেন যে এখন চাষ করাও হচ্ছে, সেক্ষেত্রে কৃত্রিম প্রজনন বা একটু ট্যাংরা মাছ আসলে কিভাবে করে চাষ করা হয় একটু যদি বিস্তারিত বলতেন।
7: জি ধন্যবাদ। আসলে ট্যাংরা মাছটি তিন মাস হলে, একটা মাছ তিন মাসেই প্রাপ্তবয়স্ক হয় প্রজননের জন্য। মে মাসের শেষ থেকে প্রায় জুন প্রায় আগস্ট পর্যন্ত এই মাছটি প্রজনন করে থাকে। তাহলে এই মাছটি প্রজনন কৌশল নিয়ে যদি আমরা বলি, তো আমরা ব্রুড মাছকে প্রায় 8-10 গ্রাম ওজনের ট্যাংরা মাছকে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই প্রজননের জন্য আগে রেডি করা হয়, তারপরে পুকুরে নিয়ে এসে কৃত্রিম প্রজনন করা হয়। হ্যাঁ, তারপর একটি সিস্টার্নে প্রথমে আমরা পুরুষ এবং মহিলা যে মাছগুলি থাকে এগুলোকে আমরা সিস্টার্নে নিই, সেখানে নিয়ে মজুদের প্রায় হচ্ছে 2:1, পুরুষ হচ্ছে 2 ভাগ, নারী হচ্ছে 1 ভাগ হিসেবে আমরা হচ্ছে এখানে রেখে আমরা সিস্টার্নে আমরা

0: ব্যবস্থা করে থাকি। তারপরে স্ত্রী মাছের ক্ষেত্রে প্রতি কেজিতে 30-40 মিলিগ্রাম এবং পুরুষের ক্ষেত্রে কেজি প্রতি 15-20 মিলিগ্রাম হারে পিজি, পিজি যেটা হচ্ছে থাকে পিটিউটারি গ্ল্যান্ডের যে দ্রবণ, সেই মাছটি ট্যাংরা মাছের বক্ষ দেশে পাখনার নিচে ইঞ্জেকশন দেওয়া হয়। এবং এই ইঞ্জেকশন দেওয়ার 8-9 ঘন্টা পর এবং তার ডিমটি অত্যন্ত আঠালো, এবং এই আঠালো হওয়ার কারণে ডিমগুলো হাপার চারপাশে লেগে যায়। ডিম দেওয়ার পর হাপাগুলো থেকে ব্রুটগুলো আগে সরায় নিতে হবে প্রথমে, যাতে করে ওগুলাতে মিক্সচার না হয়ে যায়। ডিম ছাড়ার 20-22 ঘন্টা পরে এবং এই ডিম ফোটার প্রায় 48-72 ঘন্টা পর আমরা এই পরে আমরা এটা খাবার দিতে থাকি। 6 ঘন্টা পর পর 4 বার ডিমের কুসুম গুলিয়ে এটি আমরা দিয়ে থাকি। আর নার্সারি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথমে যে আমাদের পুকুর প্রস্তুতির যে বিষয়টি থাকে, এর গভীরতা সবসময় 1 মিটার আমরা বলি, যে কোনো মাছের ক্ষেত্রেই বলি, এবং এর পুকুরের আয়তনটা যদি 4-8% হয় সেক্ষেত্রে বেস্ট হবে। এবং এই নার্সারিতে 7 দিন বয়সের যে রেণুগুলি থাকে, প্রতি শতাংশে 8,000-12,000 রেণু মজুদ করা যায়। হ্যাঁ, রেণু মজুদ করার পরে আমরা খাদ্য প্রয়োগ করব। আমরা খাদ্যর জন্য যেটি বললাম যে 3-5% বডি ওয়েট, মানে
1: ওজন
0: মাছের ওজনের এই এই হারে আমরা সাধারণত খাবার দিয়ে থাকি। এবং 55-60 দিন পরে এগুলি রেণু থেকে আঙ্গুলি পোনাতে পরিণত হবে, এবং এগুলার বাঁচার হার প্রায় 70-80% যদি ভালোই থাকে তাহলে সেক্ষেত্রে করতে পারি। এবং আমাদের ভালো পরিচর্যা এটা প্রত্যেক নিতে তো হবেই। সেক্ষেত্রে পোনা উৎপাদন আহরণের ক্ষেত্রে যে আমরা বললাম 55-60 দিন পর এই যে মাছটা আঙ্গুলি পোনা হবে সেটা হচ্ছে শুকিয়ে নিতে হবে, তখন 5-6 সেন্টিমিটার হবে। এই মাছগুলি তুলে তখন আমরা পরবর্তীতে আমরা মাছটি চাষের জন্য
1: প্রস্তুত হয়ে যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের যারা কৃষিজীবী ভাই ও বোনেরা রয়েছেন, আজ আপনার দেয়া এই তথ্য থেকে অনেক উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ। সেই সাথে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
2: শুনলে তো
3: অনেক কিছু জানলাম,
2: ট্যাংরা মাছের চাষ পদ্ধতি শুনলাম। তো এই শোনো, এই আমরা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আমরা কিন্তু গ্রামে গঞ্জে ট্যাংরা ছোট মাছ চাষ করার ব্যাপারটা কৃষি মৎস্য অধিদপ্তর আছে না, মৎস্য যারা আমাদের পরামর্শ দিবে তাদের কাছে যাওয়া লাগবে। তাহলে আমরাও কিন্তু এই গ্রামে তোমার এই ছোট মাছ খাওয়ার একটা চাষ করে ছোট মাছ কিন্তু আরামে খাতে নাকি গো। আচ্ছা, ওই যে একটা ব্যাপার যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতেছিলে তোমরা আসতে আসতে,
4: ছোট মামুর কথা মনে পড়ে গেল।
3: কি কি কি করছে
4: সে, করছে আমার পর্বটার নাকি? হ্যাঁ রে, কতবার করে কিছু তোমার বাড়ির আশপাশে ঝাড় জঙ্গল পরিষ্কার করো, ডোবা পানির
2: রাজা ভাই, এই যে ধরো যে ওই পাপ্পু নকরক আছে, তারপরে গিয়াস আছে, রাকিব আছে, এর পলাশ ভাই আছে, এরা কিন্তু বলতেছিল যে আমার এই গ্রাম থেকে কিন্তু আমরা এই যে এডিস মশা তাড়াবো, তো এই ছোট মেয়ার কারণে আমরা কিন্তু বিপদে পড়তে পারি। তো এটা কি কি এবার কদিকে কি হয়েছে
4: শোনো,
3: আমারও সকালে এসে একেবারে কল দিয়ে গেছে, সে করবো আজকে,
4: আজকে কিন্তু আর গেলাম না,
3: আজকে যাও না, কালকে সকালে বলছে একেবারে ফকফকা করে ফেলবে,
2: একেবারে সত্যি। আর কালকে যদি দুপুর বেলা যায় দেখি যে সে করে না,
3: আবার বলছে তো
2: করবে না,
3: কথা দিচ্ছে,
2: কথা দিচ্ছে,
4: তাহলে রাজা হারুন ভাই আর গেলাম না।
2: আচ্ছা ঠিক আছে, আজকে দেখো যেহেতু জরিনা বুক হয়েছে আমরা মাইনে নিলাম। তো ছোট মিয়া তুমি তো অনুষ্ঠান শোনো, বিপদে পড়ো না, পরে কিন্তু সবাই মিলে তোমাকে ঠাইসে ধরবিনি, তোমার কারণে এলাকায় সবাই অসুবিধায় পড়বি, রোগ বালাইয়ের মধ্যে পড়বি, এটা তো আমরা মানবো না, এই ব্যাপারে কিন্তু সিরিয়াস আমরা। তো চলো আমরা এই ডেঙ্গু নিয়েই একটা গান শুনি। হ্যাঁ, ডেঙ্গু থেকে যদি বাঁচতে চাও, শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার ডক্টর নাসরিন সুলতানা রুমা আর সুরকার মকসুদ জামিল মিন্টু। চলো আমরা শুনি। ছোট মিয়া তুমি কে, সবাই মিলেই শোনো।
3: আচ্ছা শুনি।

0: তো ডেঙ্গু বিষয়ে গান শুনলে তো?
1: হ্যাঁ শুনলাম।
0: তো শোনো, কিন্তু শুনলে হবি না, আমাদের সবাইকে পয় পরিষ্কার, সবাইকে সুন্দর থাকতে হবি, এবং গ্রাম ইউনিয়ন এবং সেই সাথে উপজেলা এবং জেলা, সেই সাথে সারা বাংলাদেশ ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই তো চাই না? আর একটা বিষয়, যে গাছগুলো আমরা লাগাইছি, এই গাছগুলো তো যত্ন আত্মি করতেছি তো?
2: হ্যাঁ যত্ন আত্মি করতেছি, তারপরে সব প্রতিদিনই খেয়াল রাখতে।
0: আচ্ছা, এগুলো খেয়াল রাখতে হবে, যাতে এই গাছগুলো যদি বাইরে ওঠে তাহলে আমার কিন্তু অক্সিজেনের ফ্যাক্টরি একেবারে ঘরের কাছে থাকবে নাকি? তো হ্যাঁ, তো জরিনাবু তুমি কিন্তু এই ব্যাপারে খেয়াল করবা ভালো করে।
1: আর
0: আচ্ছা, এই আসতে আসতে ওই যে মুরাদ আর ফারদিন, এই দুইজন মিলে বলতেছিল যে আজকে কৃষি ওই কিছু কিছু প্রশ্ন করেছে, তো শোনো মুরাদ ফারদিন তোমরা দুজনও শোনো, এবং বাকি আপনারা যারা বেতার যন্ত্রের সামনে আছেন তারাও শোনেন, চিঠিপত্র লেখেন আপনারা, তো আপনাদের চিঠিপত্রের জবাব কিন্তু আজকে আমরা দেব। সবারটা তো আর দেয়া সম্ভব না, অনেক চিঠি আসে, এই লটারি করে দুই তিনটে চিঠি, চারটে চিঠির উত্তর আমরা দিই, আর দেখেন ওই চিঠির যে উত্তরটা আমরা দিব তাও নিশ্চয়ই আপনার চিঠিও ওইটার মধ্যে থাকতেই পারে। তো শোনেন তাহলে, কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের মানে আপনাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভীন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আর উনি হচ্ছেন নারায়ণগঞ্জে আছেন, 2500 নারায়ণগঞ্জে। তো চলেন ওনার কাছ থেকে এই উত্তরগুলো শুনে নিই।
3: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব শরীফুল ইসলাম সাভার, ঢাকা থেকে। আপনি লিখেছেন আপনার বাড়ির পাশে কয়েকটি আমড়া গাছ আছে, কিছুদিন থেকে আমড়ার গাছের পাতায় বাদামি কালো দাগ হয়ে তা আস্তে আস্তে বড় হয় এবং ফল ফেটে যাচ্ছে, কচি ডাল ও ফলেও এরকম বাদামি কালো দাগ দেখা যাচ্ছে, এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার আমড়া গাছে ব্যাকটেরিয়াল ব্লাইট রোগ হয়েছে, এই রোগ হলে আপনাকে যা যা করতে হবে, সময় মতো প্রুনিং বা গাছ ছাঁটাই করে গাছের রোগাক্রান্ত পাতা ডালপাল্লা ও ফল কেটে পুড়িয়ে ফেলতে হবে, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গাছের গোড়া ও বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও আগাছা মুক্ত রাখতে হবে, গাছ ও বাগান পরিচর্যার সময় গাছ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, গাছের আলো বাতাস চলাচলের জন্য অতিরিক্ত এবং ঘন ডালপালা সেগুলো ছেঁটে দিতে হবে, ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা ফলের বোটা রোগ বা পোকা আক্রান্ত ডালপালা অতি ঘন ডালপালা ছাঁটাই করে পরিষ্কার করে দিতে হবে, রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে ব্যাকটিসাইড নিয়ম অনুযায়ী স্প্রে করতে পারেন, গাছে সুষম মাত্রায় জৈব এবং রাসায়নিক সার ব্যবহার করতে হবে এবং পরিমিত সেচ দিন। ধন্যবাদ, আবার লিখ। এর পরে চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান তাজহাট রংপুর থেকে। আপনি লিখেছেন আপনি এবার জমিতে ঝিঙ্গা চাষ করেছেন, কিন্তু বয়স্ক ঝিঙ্গা গাছের পাতায় এই রোগ দেখা যাচ্ছে, আক্রান্ত গাছের গায়ে সাদা বা হলদে থেকে বাদামি রঙের দাগ দেখা যাচ্ছে, ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ছে, এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আপনার ঝিঙ্গা ক্ষেতের গাছে ঝিঙ্গার ডাউনি মিলডু রোগ হয়েছে, এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে, ঝিঙ্গা গাছের আক্রান্ত এবং রোগাক্রান্ত পাতা লতা অবিলম্বে সংগ্রহ করে পুড়ে ফেলতে হবে বা মাটি চাপা দিতে হবে, অর্থাৎ আক্রান্ত এবং রোগাক্রান্ত অংশ ধ্বংস করে ফেলতে হবে, গাছের গোড়ায় যেন অতিরিক্ত আর্দ্রতা বা পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে, পর্যাপ্ত রোদ এবং বাতাস যেন চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। পরবর্তী মৌসুমে চাষের জন্য আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা যাবে না, আগাম বীজ বপন করলে ঝিঙ্গার এই ডাউনি মিলডিউ রোগ অনেকটাই কম হয়, সুষম সার ব্যবহার করতে হবে, রোগ প্রতিরোধী জাত যেমন বাড়ি উদ্ভাবিত অন্যান্য উন্নত জাতের চাষ করতে হবে, বিকল্প পোষক যেমন আগাছা পরিষ্কার রাখতে হবে, আক্রমণ বেশি হলে এ রোগের জন্য সঠিক কীটনাশক বাছাই করে সঠিক নিয়মে পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে, স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বাজারে বিক্রি করা যাবে না, এলোপাথারি কীটনাশক ব্যবহার করে পরিবেশ এবং জনস্বাস্থ্যের ক্ষতি করবেন না। ধন্যবাদ, আবার লিখ। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব সাদেক আলী বেলাবো নরসিংদী থেকে। আপনি লাল শাক চাষ করেছে। লাল শাকের প্রথমে পাতায় হলুদ রঙের দাগ পড়ে এবং পরে তা সাদা হয়ে যায়। দাগগুলো একসঙ্গে সম্পূর্ণ পাতাটি নষ্ট করে ফেলে। পরবর্তীতে ক্ষেতের গাছ মারা যাচ্ছে, এখন কি করণীয় এই ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার লাল শাক ক্ষেতের গাছে পাতায় দাগ রোগ হয়েছে। লাল শাকে এই সমস্যাটি মূলত পাতায় দাগ রোগ বা লিফ স্পট বা সাদা মরিচা নামক ছত্রাক জনিত কারণে হয়ে থাকে, যা বাতাস ও স্যাঁতসেঁতে আবহাওয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এর রোগ হলে আপনাকে যা যা করতে হবে, প্রথমে ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রোগাক্রান্ত পাতা তুলে নষ্ট করে ফেলতে হবে, আক্রান্ত পাতা বা গাছগুলো তুলে দ্রুত মাটিতে পুড়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে ফেলতে হবে। আক্রমণ বেশি দেখা দিলে এই রোগের জন্য সঠিক কীটনাশক বাছাই করে সঠিক নিয়মে বাগানে স্প্রে করতে হবে, আর স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বিক্রি করা যাবে না। আগাম বীজ বপন করলে লাল শাকের এই পাতায় দাগ রোগ অনেকটাই কম হয়। সুষম সার ব্যবহার করতে হবে। ধন্যবাদ, আবার লিখবেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি মৎস্য প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার, মাটি আমার, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেলও করতে পারেন, বেতার.কৃষি@gmail.com।

0: কোপতে
1: হেইয়ো
0: আর জোরে কোপতে বদরদ্দি জলদি কাট কাইটি কাইটে সব কটা আম গাছ মিশাইয়ে দে ওই গাছ আমি আর দেখতে চাই না বদরদ্দি এই বছর ওই গাছ আমারে ফতুর করে ফেলাইছে
1: অনেক দিনের পুরনো গাছ মিয়া কুড়াল তো জোরেই মারতেছি কিন্তু গাছের উপর লাগতেছে না
0: আরে জোরে মার
1: হেইয়ো
0: ওই আম গাছ কাইটে এই ভিটা বাড়িতে এবছর পাটের চাষ করবো বাজারে পাটের অনেক দাম ফিরেছি আম চাষের ক্ষতি পাট চাষ করে পোষায় দেব সালা কুড়াল সালা
1: হেইয়ো হেইয়ো
2: আরে আরে আরে ইডা কি করতেছো বদর অমন বাহারের আম গাছটা কাইতে ফেলাচ্ছো
1: সামাদ ভাই যে কষছেন
0: কাট বদর কাইটে কাইটে একেবারে সাফ কইরে দে
2: আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে সামাদ এমন ঝাঁকালো বড় আম গাছ তুমি কাইটে ফেলাচ্ছো
0: ওই বোঝা এই বিটেতে রাইখে ক্ষতির পরিমাণ আর বাড়তে চাইতে সালাম ভাই আম তো মেলায় হয়েছে কিন্তু বাজারের দাম খুবই কম তাই
2: মনের দুঃখে গাছ কাটতে চাইছো তাই তো কামটা ঠিক করতেছ না সামাদ পাটের চাষ করতে চাও করবা তোমার বাগানেও তো অনেক জায়গা জমি খালি পড়ে রয়েছে দুই গাছের মধ্যখানেও বেশ ফাঁক ইচ্ছে করলি যে কোনো ফসল তুমি ফলাতে পারো সেখানে
0: সেও কি সম্ভব
2: হ্যাঁ সামাদ উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নাও তিনি তোমারে বুদ্ধি দেবেন কোন কোন ফসল এই আমবাগানের খালি জায়গায় বোনা যায় দরকার হলি পারে তিনি তোমার এই বিষয়ে কৃষি ব্যাংকে ঋণও পাওয়ার ব্যবস্থা করে দেবেন
0: তাহলে গাছ আমি কাটবো না
3: না সেতুর বাপ এমন লক লইকে আমের গাছ আপনি কাটাবেন না সেতুর স্কুলের মাস্টার সাহেবও মানা করেছে তিনি বলেছে ভিটেতে আমের গাছ রাইখেও অন্য ফসল করা যায় তাই তো আমি এসেছি কথাটা আপনারে শুনায়ে
2: ভাবি যান ঠিকই কয়েছেন সামাদ আজই তুমি কৃষি অফিসারের কাছে যাও তার পরামর্শ নিয়ে কাজ করো
3: মাস্টার সাহেব একই কথা কয়েছে পারলে বেশি করে গাছ লাগাইতে বলেছে গাছ কাটতে সরকারও মারণ করেছে
0: তালি পরে কুড়াল থামারে বদর সবাই যখন কতিছে গাছ আর কাটবো না
3: হ্যাঁ সেতুর বাপ আমরা ভিটার খালি জায়গায় গাছ আরো লাগাবো
1: সে কথা আগে বলবেন তো ভাবি না
4: শুনলে তো গাছ কাইটে সাফা করে দে কষ্টছিল তাই না
5: যে ফলের গাছ কো দি
4: দেখো কত আম হচ্ছিল সে আমের দাম পাচ্ছে না বলে গাছ কেটে ফেলাবি
5: মনে কষ্ট
4: হ্যাঁ কিন্তু বড় একটা গাছ আরে তোমার এই সিজনে তুমি
3: মায়া লাগে
4: না তো এই সিজনে তুমি দাম পাও নাই পরে সিজনে পাবা নে আরে আম তো ধরতেছে
3: ধৈর্য তো ধরতে হবে
4: ধৈর্য ধরতে হবে নে কি সুন্দর বুঝা কইলো যে আপনার আশেপাশে জায়গা আছে ওখানে তুমি চাষ করো
5: অন্য
4: কিছু করো এটা গাছ গাছকে খাড়া করতে কম দিন লাগে
5: কত বছর লাগে
4: কত বছর লাগে
6: শোনো আরুন ভাই যে লোকগুলির মাথা মোটা বুঝছো বুঝে না ডাইন বাম হ্যারে হেই কাম করে
4: পলিথিন যে কত কষ্ট করে তার পকেট থেকে সরানো হয়েছে ওই যে লুঙ্গি টেরে রাখে কোনদিন পায়জামা পরে তার রাখে না
6: শোনো কয়লা দিলে ময়লা যায়
4: পরিবেশ রক্ষা করবে তার মাধ্যমে দেখবা যে ভালো কিছু হবি হয়তো আমরা আশা করি যাকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তার সাথে কথা হয়েছে আমরা সবাই মিলে এই দেশটাকে গর্ব নিরাপদ খাবার উৎপাদন করবো নাকি ধান বলো পাট বলো
5: ফলের গাছ বেশি বেশি করে লাগাম
4: আর ওই যে আগুরে যে সবজি চাষ করতেছি শীত এসে যাচ্ছে কিন্তু
5: আগাম সবজি
4: ভাবি তোমার ওই জমিতে কিন্তু ওগুলো একটু যত্ন
5: ওই যে আমি দেখো না লাভের উপর লাভ খুঁজি
4: তো যাই হোক অনেক কথা হইলো দেখা যাক আমরা আশা করি যে ছোট মিয়া ভালো হয়ে যাবেনি কাজ পরিষ্কার করবেনি নাকি তো চলো যাই যাওয়ার আগে জানাই দিই কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায় তো চলো আজকের মতো উঠা যাক
5: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনা নৌ ও বিমানবাহিনীর বীর সেনারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান দূরবার। দূরবারে আজ আপনাদের সাথে রয়েছে আমি শেখ মুরসালিন রহমান
1: এবং সুরাইয়া সুলতানা। দূরবারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথম গানটির শিল্পী রুনা লাইলা, গীতিকার মোহাম্মদ রফিকুল সামান, সুরকার খন্দকার নুরুল আলম। শুনব দেশের গান।

সৈনিক ভাইরে এবারে শুনবেন একটি আধুনিক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, গানটিতে সুর দিয়েছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। আল হাদিস, বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 6 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর 2026 পর্যন্ত নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জ কক্সবাজারে টেস্ট ফায়ারিং এবং বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিচালনা করা হবে। ফায়ারিং প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ফায়ারিংয়ে বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত, যার উত্তর সীমানা নিদানিয়া, দ্রাঘিমাংশ 92° 3′25″ পূর্ব অক্ষাংশ, 21° 16′50″ উত্তর থেকে, 315° ও দক্ষিণ সীমানা ইনানি, যার দ্রাঘিমাংশ 92° 3′15″ পূর্ব অক্ষাংশ, 21° 14′10″ উত্তর থেকে, 215° এবং ফায়ারিং এলাকার ব্যাপ্তি 15,000 গজ অথবা 8.5 মাইল সমুদ্রের আকাশ বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা 25,000 ফুট পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
4: আবার আমন্ত্রণ, রকমারি গানের অনুষ্ঠান যাওয়া পায়। এবারে নজরুল সঙ্গীত শিল্পী দিলরুবা আনম, চলুন শুনি।

সৈনিক ভাই বোনেরা, আপনারা দুর্বার অনুষ্ঠানে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শোনাব একটি ছায়াছবির গান, গানটি নেওয়া হয়েছে রজনীকান্ত বাণীচিত্র থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

0: এই গানের সাথে শেষ হল রকমারি গানের অনুষ্ঠান যাওয়া পাওয়া।
1: সুপ্রিয় সৈনিক ভাই বোনেরা, এরই সাথে শেষ হল আমাদের দুর্বারের জন্য নির্ধারিত সময়সীমা। এবারে বিদায়ের পালা। বিদায়ের আগে জানিয়ে দিই, দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত খেলায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত 6 উইকেটে ইন্দোনেশিয়াকে পরাজিত করে প্রথম জয় পেয়েছে। বাংলাদেশে দল ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকায় দলের মধ্যকার 3-ম্যাচ 1-দিনের সিরিজের প্রথমটি আগামীকাল অনুষ্ঠিত হবে। ব্লুমফন্টাইনে বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। 9 সেপ্টেম্বর কিম্বারলিতে দুদলের মধ্যে দ্বিতীয় এবং 11 সেপ্টেম্বর পসেস্ট্রমে তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বেলা 1:30 শুরু হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে এখন বেশ কয়েকটি খেলা শুরু হয়েছে। এতে ব্রেন্টফোর্ড, সান্ডারল্যান্ডের ব্রাইটন, লিডসের ফুলহ্যাম, ক্রিস্টাল প্যালেসের ম্যানচেস্টার সিটি, কভেন্ট্রি সিটির এবং নটিংহ্যাম ফরেস্ট টটেনহ্যামের মোকাবেলা করছে। এছাড়া রাত 10:30 হাল সিটি অ্যাস্টন ভিলার বিরুদ্ধে খেলতে নামবে। এদিকে স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাও এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াবে। রাত 10:30 রায়ো ভায়োকানোর রেসিং স্যান্টান্ডার বিপক্ষে খেলতে নামবে। ইতালিয়ান সিরিয়া লিগে ইন্টার মিলান ও নাপোলির মধ্যকার ম্যাচটি রাত 10:00, এএস রোমা ও আটলান্টার মধ্যকার ম্যাচটি রাত 14:45 মাঠে গড়াবে। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব বিশ্ব এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আগামীকাল বাংলাদেশ তাদের তৃতীয় শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5:00 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ প্রথম খেলায় স্বাগতিক উজবেকিস্তানের এবং দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে পরাজিত হয়েছে। চীনে অনুষ্ঠানরত অনূর্ধ্ব বিশ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে আগামীকাল বাংলাদেশ পুরুষ দল মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 3:00 খেলা শুরু হবে। গতকাল অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক চীনের কাছে বাংলাদেশ 3-2 গোলে হেরে যায়। পরের ম্যাচগুলোতেও বাংলাদেশ দল কাজাকিস্তান ও পাকিস্তানের বিপক্ষে খেলবে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে ষষ্ঠ স্থান অর্জন করতে পারলেই যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রস্তুতি শুরু করছে। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় প্রধান কোচ টমাস ডোলির অধীনে 28 ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের ফিফা এশিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসে 19 তারিখে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 25 সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী বুধবার বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্ট পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ও চীনের ইউনান মিনঝু বিশ্ববিদ্যালয়ের 14 সদস্যের একটি দল এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে আজ বিকেএসপিতে এসে পৌঁছেছে। চীনা প্রতিনিধি দলে 11 জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, 2 জন প্রশিক্ষক এবং 1 জন দোভাষী রয়েছেন। 2 সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইউনান মিনঝু বিশ্ববিদ্যালয়ের 11 জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করবেন। অন্যদিকে চীনা বিশ্ববিদ্যালয় থেকে আগত 2 জন প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোসায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাঁদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনুর্ধ্ব বিশ্ব হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এই মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

যখন গরম তার ভীষণ দাপট খাটায়, মনে হয় এ বুঝি গ্রীষ্ম। আবার যখন মেঘ বৃষ্টির দাপাতাপি চলে তখন বুঝি বর্ষার রেশ কিন্তু বেশ রয়ে গেছে। অন্যদিকে দিগন্ত জোড়া মাঠে সবুজ ফসলের মন ভোলানো রূপ দেখে ফসলের ঋতু হেমন্তের কথা স্মরণে আসে। বলা যায় অনেক ঋতুর বৈচিত্র্যময় মিলন মেলা বসে শরৎ প্রকৃতির মাঝে। তারপরও শুনিল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা

0: শৈশব কৈশোর পেরিয়ে সময়ের ভেলা একসময় ভেড়ে তারুণ্যের ঘাটে, আর উচ্ছল প্রাণবন্ত সেই তরুণ একদিন হয়ে ওঠে দায়িত্বশীল যুবক, যাদের কর্মচাঞ্চল্যে বদলে যেতে থাকে সমাজ ও দেশের চেহারা। ভবিষ্যতের কাণ্ডারি আজকের এই তরুণ যুবকদের কাঁধে ভর করেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে, উন্নতির শিখরে। এক্ষেত্রে শিক্ষিত তরুণ সমাজের কোনো বিকল্প নেই। যুগোপযোগী শিক্ষা অর্জনের সাথে সাথে তারা যাতে সমাজ সচেতন ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে ওঠে সেদিকে খেয়াল রাখার দায়িত্ব আমাদের সকলের। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় প্রথমে রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক নানান বিষয়ে সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ, সঞ্চালনা ও সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
1: দূরের কাছের শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি, আমি সজীব দত্ত। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে এ পর্যায়ে এসেছি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়, চৌহালী উপজেলা পরিষদ সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সিরাজগঞ্জের এই চৌহালী উপজেলা চর বেষ্টিত উপজেলা এবং এখানকার আশেপাশেই কিন্তু চর অঞ্চল। এখানকার মানুষের নদীর সাথে যেন মিতালি করে তাদের বেঁচে থাকা, যুদ্ধ করে বেঁচে থাকা, সংগ্রাম করে বেঁচে থাকা, এর মধ্য দিয়েও তারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন তারা বাস্তব করতে চায়। আমরা বলতে চাই, যদি আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের পথে সত্যিকারের হাঁটি, তবে একদিন স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, কানে কানে এসে বলে যাবে আমি কিন্তু বাস্তব হয়ে গেছি। তো যদি সেই বাস্তব করতে হয়, আমাদেরকে বাস্তব করবার মতো শক্তি নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। আমার শুভেচ্ছা এই চৌহালীর সকল শিক্ষার্থী ভাই বোনদের প্রতি। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে অংশ নিয়েছে খাসকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলুন তাদের সঙ্গে কথা বলি। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমার নাম মোসাম্মা তাহমিনা খাতুন, আমি দশম শ্রেণীতে পড়ি।
1: আমরা বাল্য বিবাহ বলতে কি বুঝি?
2: বাল্য বিবাহ বলতে মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহকেই বোঝানো হয়।
1: ধন্যবাদ। আমরা পরের বন্ধুর কাছে যাবো। এবারে কে রয়েছে আমাদের সঙ্গে? আমরা রয়েছি উপজেলা পরিষদ সভাকক্ষ চৌহালীতে এবং এটি সিরাজগঞ্জ জেলায়। আমাদের বন্ধু এবারে কে? তোমার নাম বলবে, তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমার নাম মুসাম্মাত মারিয়া শিকদার, আমি খাসকোয়েলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি।
1: আমাদেরকে তুমি জানাবে যে বাল্য বিবাহ কেন হয় বা মা বাবা কেন বাল্য বিবাহ দেবার চেষ্টা করেন?
3: বাল্য বিবাহের কারণগুলো হলো দারিদ্রতা, ইফটিজিং, যৌতুক প্রথা।
1: তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহ হচ্ছে, তুমি কি পদক্ষেপ নেবে?
3: আমি অবশ্যই আমার শিক্ষককে জানাবো, তারা পদক্ষেপ নেবে।
1: তোমাদের শিক্ষকরা তোমাদেরকে বাল্য বিবাহ, বাল্য বিবাহের কুফল, বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে কাজ করা যায়, এই সকল বিষয়গুলো নিয়ে তোমাদের শিক্ষকরা কি তোমাদেরকে বিভিন্ন ক্লাসে অবগত করেন?
3: হ্যাঁ।
1: তোমার আশেপাশে যারা মানুষরা রয়েছে যারা জানেন না যে আমাদের এই বাল্য বিবাহ করা যাবে না, আমাদের বাল্য বিবাহ করলে একটি মেয়ের ক্ষতি হতে পারে বা ক্ষতি হয়ে যায়, এগুলো তোমার কি জানানো উচিত তাদেরকে?
3: হ্যাঁ অবশ্যই।
1: তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে?
3: ডক্টর।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ তোমার জন্য, শুভকামনা। এর পরের বন্ধুর কাছে আমরা যাব। আমরা রয়েছি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়, চৌহালী উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। কি নাম তোমার এবং তুমি কোন ক্লাসে পড়ো?
4: আমার নাম জান্নাতুল্লাহ শফি মনি, আমি নবম শ্রেণীতে পড়ি।
1: মনির পরিবারে কে কে আছে?
4: আমার বাবা আছে, মা আছে আর ভাই বোন আছে।
1: বাবা কি করেন?
4: মাস্টার।
1: আচ্ছা, অন্য ভাই বোনেরা কিসে পড়ে?
4: একজন এক্স টেনে পড়ে আর একজন ক্লাস সেভেনে পড়ে।
1: আমাদের জন্য বাল্য বিবাহ কি আশীর্বাদ?
4: নো।
1: কি আমাদের জন্য?
4: বাল্য বিবাহ হচ্ছে আমাদের জন্য একটা ভয়াবহ একটা
1: অভিশাপ। বলো তোমার মুখ থেকে।
4: বাল্য বিবাহের কারণে অনেক মানুষ আছে যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে না, তাদের অনেক বড় স্বপ্ন থাকলেও তারা সেটি পূরণ করতে পারে না। আবার বাল্য বিবাহের কারণে মা ও শিশু অকাল মৃত্যুবরণ করতে পারে। বাল্য বিবাহের কারণে যে মেয়েটিকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে, সেই মেয়েটি ভবিষ্যতে অনেক বড় একজন দেশের একটা সেবা করতে পারত। তা ফ্যামিলি থেকে বা অন্য কোনো কারণে যদি তাকে বিয়ে দেওয়া হয়, তাহলে দেশের একটা বড় একটা ক্ষতি হতে পারে।
1: অনেক ধন্যবাদ মনি, খুব চমৎকার বলেছে। মনি আমাদেরকে জানাবে তোমার জীবনে কোনো স্বপ্ন আছে?
4: হ্যাঁ, আমার জীবনে অবশ্যই স্বপ্ন আছে। আমার জীবনের স্বপ্ন হচ্ছে আমি বড় হয়ে একজন ডাক্তার হব।
1: বাহ, অসাধারণ। তোমার স্বপ্ন পূরণ হোক, তেমনটাই আমাদের প্রত্যাশা। আমরা পরের বন্ধুর কাছে যাব। চলুন দেখি আমাদের সঙ্গে এবার

0: কে রয়েছে প্রিয় বন্ধুরা? এবারের বন্ধু তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমার নাম মোছাম্মদ মারুফা, আমি দশম শ্রেণীতে পড়ি।
0: মারুফা, বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি?
1: সভা সেমিনার করে, বন্ধুদের জানিয়ে, গ্রামের সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করে।
0: অনেক ধন্যবাদ, তুমি চমৎকার বলেছো। আমরা সভা সেমিনার করতে পারি। আমরা আমাদের সমাজে যে সকল মানুষরা আছেন যে অনেক বেশি অসচেতন, তারা বুঝেন না, তাদেরকে তুমি একজন শিক্ষার্থী হিসেবে কি মনে করো আমাদের জানানো উচিত কিনা?
1: তাদের অবশ্যই জানাতে হবে, তাদের এই সম্পর্কে সচেতন করতে হবে, যাতে তারা অল্প বয়সে মেয়েদের বিয়ে না দেয়।
0: তুমি কি জানো যে আমাদের কিছু হটলাইন নম্বর রয়েছে, যে নম্বরে হটলাইন নম্বরে ফোন করে বাল্যবিবাহ বন্ধ করা যায়?
1: জি স্যার, 333-109-1098।
0: অনেক ধন্যবাদ। 333-109-1098 নম্বর গুলোতে ফোন করে এটি কিন্তু বাল্যবিয়ে বন্ধ করা যায়। সেন্ট্রালি নাম্বার এগুলো এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বরাবর মেসেজের মাধ্যমে এই বাল্যবিবাহের সম্পর্কে তথ্য যায়, তখন সংশ্লিষ্ট প্রশাসন বাল্যবিবাহ বন্ধে উদ্যোগ গ্রহণ করেন। আজকে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, তুমি কি ওনাকে ভয় পাও?
1: না।
0: তুমি তোমার কোনো সমস্যা, ইপটিজিং যদি কেউ করে, তুমি কি ওনাকে জানাতে পারবে?
1: অবশ্যই জানাতে পারবো।
0: আমাদের সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে এবং আমাদের সবার দ্বারাই সচেতনতা নিয়ে আমাদেরকে বাল্যবিবাহ বন্ধে উদ্যোগ নিতে হবে, তাই না? শিক্ষকরা তোমাদের ক্লাসে কি জানান এই বিষয়গুলো নিয়ে?
1: জি স্যার, জানায়। আমাদের যাতে অল্প বয়সে বিয়ে না হয়, মানে আমরা যাতে গার্জিয়ানদের এইসব বিষয় নিয়ে সচেতন করি, যাতে আমাদের অল্প বয়সে বিয়ে না দেয়।
0: অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এবং আজকে শিক্ষার্থীরা তারা কিন্তু চমৎকার ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে তাদের নানামুখী কার্যক্রমের কথা জানান। আমরা রয়েছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা পরিষদ সভাকক্ষে। এবারে তারুণ্যের কণ্ঠে আমরা শিক্ষার্থীদের কথা শুনেছি। আমরা এ পর্যায়ে কথা বলবো জনাব মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার চৌহালি। আমরা চলুন তার কাছ থেকে আরেকটু বিশদে জানার চেষ্টা করি যে বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে প্রশাসন কাজ করছে, তরুণদের সঙ্গে কিভাবে প্রশাসনের একটি সংযোগ হয়েছে এবং আমরা সমন্বিতভাবে কিভাবে বাল্যবিবাহ বন্ধে উদ্যোগ গ্রহণ করতে পারি। আপনি সহকারী কমিশনার ভূমি থাকা অবস্থা থেকে অদ্যাবধি অসংখ্য বাল্যবিবাহ বন্ধ করেছেন, আমরা জানি। পত্র পত্রিকায় আপনার সম্পর্কে আমরা দেশবাসীও জেনেছে, একটু আমাদের জানাবেন যে কত সংখ্যক বাল্যবিবাহ বন্ধ করেছেন?
2: যে আমি এই সিরাজগঞ্জ জেলায় এখন পর্যন্ত 375টি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে।
0: আপনি এই যে দীর্ঘ বাল্যবিবাহ বন্ধ করেছেন, একটি বড় অংশ, একটি বড় সংখ্যা, আপনার কাছে কি মনে হয় আসলে পিতামাতা কেন বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা করেন?
2: আসলে আমার মনে হয় প্রথমত পিতামাতারা আসলে সচেতন না। তারা এখন পর্যন্ত আমাদের দেশে যে সামাজিক প্রেক্ষাপট রয়েছে, এখনো মেয়েদেরকে বোঝা মনে করার কারণেই কিন্তু এই বাল্যবিবাহ নামক অভিশপ্ত একটা ঘটনা এখনো বাংলাদেশে চলছে। কারণ তারা আজকে এটা তারা বিবেচনায় আনেন না যে আমার মেয়েকে আমরা যদি পড়াশোনা করাতে পারি তাহলে কোন পর্যায়ে যেতে পারে, তাদের দিয়ে আমাদের সামাজিক কি পরিবর্তন হতে পারে। সেই অর্ধেক নারী গোষ্ঠীকে যদি আমরা অশিক্ষিত রাখি, তাদেরকে অর্থনৈতিক স্রোতধারা থেকে বাইরে রাখি, তাহলে কিন্তু আসলেই সুখী ও সমৃদ্ধ দেশ হওয়া আমাদের জন্য এই বাল্যবিবাহের কারণে সমস্যা হয়ে দাঁড়াবে।
0: আমাদেরকে সচেতন হতে হবে এবং বাল্যবিবাহ যে কতটা ক্ষতিকর এটি আমাদের আরো বেশি জানতে হবে। একটি জীবন অনেক বেশি মূল্যবান, একটি মেয়ে বা একটি ছেলের স্বপ্ন অনেক বেশি মূল্যবান। এই চৌহালি উপজেলায় কি অবস্থা বাল্যবিবাহের?
2: চৌহালি উপজেলা আপনারা জানেন যে আসলেই একটা নদী ভাঙ্গন কবলিত উপজেলা। এখানে যেহেতু আমাদের শিক্ষিতের হারও কিন্তু 70%, যেটা হয়তো অন্য উপজেলা কিন্তু আরো বেশি, অর্থাৎ যেহেতু শিক্ষার হার কম এখানে, এখানে কিন্তু বাল্যবিবাহের প্রচলনটাও কিন্তু বেশি। এবং নদীর চরাঞ্চলে অনেক জায়গায় দেখা যায় আসলে আমাদের উচ্চ শিক্ষিত লোকজনের সংখ্যা খুব কম, এই জন্য এখানে বাল্যবিবাহ বেশি সংগঠিত হয়। এবং আমরা যখনই বাল্যবিবাহের কোনো তথ্য পাই, সাথে সাথে কিন্তু প্রশাসন আমরা খুবই অ্যাক্টিভ, আমরা সেটা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করি।
0: আপনাকে আমাদের শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে শুনছে সারা দেশে, কিভাবে দেখছেন বিষয়টিকে?
2: জি অবশ্যই, এটা আমাদের দেশের জন্য একটা ইতিবাচক দিক। কারণ তরুণ সম্প্রদায় এগিয়ে না আসলে কিন্তু আসলে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। এবং আমি বাল্যবিবাহ বন্ধের বিষয়ে যদি আমি তরুণ প্রজন্মকে দেখে থাকি, তাহলে আসলে আমাদের বাল্যবিবাহের যতগুলো মেসেজ আমার কাছে সরাসরি আসে, সেখানে কিন্তু আমরা ম্যাক্সিমামই পাই যে তরুণরাই কিন্তু আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করছে। অতএব আমরা অবশ্যই এটাকে ইতিবাচক হিসেবে দেখি।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌহালি সিরাজগঞ্জ। আমরা আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা সবাই সুরক্ষিত থাকি, আমাদের সচেতনতাই পারে আমাদেরকে নিরাপদ রাখতে। আমরা সবাই যেন সচেতন থাকি।
3: এতক্ষণ শুনলেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক নানান বিষয়ে সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। বন্ধুরা, এবারে আপনাদের দেব জনসংখ্যা বিষয়ক গানের সুরেলা পরশ, জি এম রহমান রনি ও স্মৃতি রানী সমাদ্দারের পরিবেশনায়। কথা সাজিয়েছেন আসমা বেগম, সুর করেছেন সজল দাস।

0: সুপ্রিয় শ্রোতা, ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকা চাই। বাড়ির ভেতরে, বাইরে ও আশেপাশে কোথাও যেন একটানা তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক নজর রাখুন। মশার উৎপত্তি স্থল ধ্বংস করুন, পরিবেশ সব সময় পরিচ্ছন্ন রাখুন আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
1: আমার মন ভালো না গো, পরাণ ভালো না, বন্ধু কেন ফিরাইলো না? আমার মন ভালো,
2: বন্ধু কেন ফিরাইলো না? এত বেলা পর্যন্ত ঘরের মধ্যে বইয়া ভ্যান ভ্যান করতেছে, মন তো ভালো লাগতেছে।
1: বালা না লাগলে কানে তুলা দিয়ে রাখো।
2: কানে তো তুলা দিয়ে থাকুমি, বেডা মানুষ ঘরের মধ্যে আরে দিন হুইয়া বইয়া থাকলে কেমন লাগে কন?
1: আরে শুইয়া বইয়া থাকলে তোমার সমস্যাটা কি?
2: যে না, আমার কোনো সমস্যা নাই, সমস্যা আপনের। দিনে দিনে কুইরার বাদশা হইয়া যাইতেছেন, হাত পাও লাড়াচাড়া না করলে শরীরটাও তো ভালো থাকে না।
1: কয় কি হাত পাও লাইরা কি আমি নাচুম নাকি? আরে খেতের কাম শেষ, বাড়িতে আইসা বইসা পড়ছি, শুয়ে পড়ছি।
2: চালাকির কথা বাচ্চা কইেন না তো, পোলাডারে খেতের কামে লাগাইয়া দেয়া নিজে ঘরে আসা মাদুর বিছায়া হইয়া রয়েছেন। দুনিয়াদারি কেমনে চলতেছে, সংসার কেমনে চলতেছে, সেই দিকে কোনো নজর আছে আপনার?
1: সংসারের আবার কি হইলো? সংসার তো গড়গড়াইয়া চলতেছে,
2: গড়গড়াইয়া চলতেছে। আপনার লগে, ধুর, আপনার লগে কথা কইতে আমার মনই চায় না।
1: কেন, কি অশুদ্ধ কথাটা আমি কইলাম?
2: কথা ছাড়া জানেন কি আপনি, দুনিয়ার সব কামে আলসেমি, কথা কওয়ানোর সময় তো কোনো আলসেমি দেখেনি।
3: আপা,
1: এই কাটা
3: দুলা ভাই।
1: আরে আরে বিউটি,
3: আরে
2: বিউটি,
3: আসসালামু আলাইকুম।
2: দুলা, ওয়ালাইকুম আসসালাম।
3: কেমন আছেন আপনারা?
1: ভালো, ভালো আছি।
2: এতদিনে মনে পড়লো বোনের কথা?
3: আরে ছুটিতে বাড়ি এসেছি তো, ব্যাগটা বাড়িতে ফেলেই তোমাদের এখানে চলে এসেছি।
1: ভালো করছো, খুব ভালো কাম করছো। বসো বসো, মোরা টুরো দাও, বোনের বইতে দাও।
3: আরে না না, লাগবে না, বসো তো আপা, তুমি এখানে বসো, আমি এই মাদুরেই বসছি। দুলা ভাই উঠেন তো, দুলা ভাই উঠেন, এই অসময় আপনি শুয়ে কেন?
2: এর আবার সময় অসময়, সুযোগ পাইলেই শুয়ে থাকে।
3: কেন
2: কেন আবার, জানোস না জমে আইসা।
3: দুলাভাই, এমন শক্ত সমর্থবান লোককে তো আলসামিতে মানায় না দুলা ভাই।
1: কি করুম, কাজ কাম নাই, তাই হইতে রইছি।
3: কাজ নাই মানে, দুনিয়াতে কাজের অভাব। আপনার বাড়ির চারপাশে এত জায়গা পড়ে আছে, এগুলোতে আবাদ করলেও তো পারেন।
1: এত আবাদ করে লাভ কি, যা আছে তাতেই তো চলতেছে, ডাল ভাত খাইয়া নিরাপদে থাকতে পারলেই হয়।
3: নিরাপদে আর থাকতে পারছি কই আমরা? দিন দিন পরিবেশের যে বিপর্যয় ঘটছে তাতে সারা দুনিয়ার মানুষ এখন আতঙ্কিত।
1: পরিবেশের আবার কি হইলো?
3: কেন, দিন দিন আমাদের দেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে পরিবেশের উপর চাপ পড়ছে। মানুষ যত বাড়ছে প্রয়োজনও তত বাড়ছে, পানি, তেল, গ্যাস, কাঠ, ইট সুরকির মতো দরকারি জিনিসের দরকারও প্রচণ্ড ভাবে বাড়ছে। এসবের অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ভারসাম্যের যে ক্ষতি হচ্ছে এটা বোঝেন না?
1: কিছু কি আর বুঝি না।
3: তাহলে তাহলে অলস সময় আর না কাটিয়ে পরিবেশের জন্য হলেও কিছু কাজ করেন।
1: পরিবেশের জন্য আমার কি করণের আছে?
3: আছে আছে, আপনার পতিত জায়গাগুলোতে গাছ লাগান, ফল ফলারির গাছ, ওষুধি গাছ, তাতে আপনার যেমন আর্থিক লাভ হবে তেমনি পরিবেশেরও উন্নতি হবে। শোনেন দুলা, গাছের প্রধান খাদ্য হলো মানুষের নিঃশ্বাস থেকে বের হওয়া বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড। গাছ এগুলো টেনে নিয়ে ফিরিয়ে দেয় টাটকা অক্সিজেন, যা ছাড়া মানুষ এবং অন্যান্য প্রাণী বাঁচতে পারে না। তাই গাছ লাগান, পরিবেশ বাঁচান।
1: কথাটা তো সত্য, সুন্দর নির্মল পরিবেশে বুক ভরা নিঃশ্বাস নিয়ে বাঁচবে আমার সন্তানেরা। না না না, আমি আর বসে থাকুম না।
0: সবার সুখময় জীবন কামনায় আগামীকাল সকাল 7:20 আমাদের পরবর্তী পরিবেশনা। সুখের ঠিকানা শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে শেষের কথাগুলো বলি। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সখী সংসার প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। দেশের চলমান সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। নাম ব্যবহার করে কেউ যেন বিএনপিকে বিব্রত করতে না পারে, সেজন্য প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। স্থানীয় জনগণের মাঝে উৎসবের আমেজ। কার্যকর সংসদ থাকা সত্ত্বেও রাজপথে লং মার্চ, গণ আকাঙ্ক্ষার পরিপন্থী মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের। আগামী এক বছরে 1,00,000 কেজি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ভোক্তারা পাবেন প্লাস্টিকের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে মস্কো পৌঁছেছেন মার্কিন শীর্ষ দুই প্রতিনিধি। ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত অন্তত 60। এবং চীনের মকিতে অনূর্ধ্ব 20 এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে 7-0 গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন দলকে বিব্রত করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। আরও শুনুন প্রতিবেদনে।
2: শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের যে কোনো সংকটের সময় জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে।
3: দেশ স্বাধীনের পর থেকে প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে দেখবেন দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি তার নেতৃত্বকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে দেশের সংকট কাটিয়ে উঠার জন্য পরিশ্রম করেছে।
2: অতীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সংকট মোকাবেলা করেছে বিএনপি, জানিয়ে তারেক রহমান বলেন, দেশের বর্তমান বড় সমস্যাগুলোর মধ্যে জ্বালানি সংকট অন্যতম। সরকার এই সংকটের বিষয়টি অস্বীকার করছে না, তবে বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেই এই সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
3: আজকে বহু মানুষ, বহু শিল্প কলকারখানার মালিক সহ সাধারণ বহু মানুষ যে বিদ্যুতের কষ্টে বা জ্বালানি কষ্টে আছেন, তাদের সকলের কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্যাগুলোর কারণে আজ দেশ এবং দেশের মানুষ কষ্ট ভোগ করছে, আমরা শুধু এটি এক্সকিউজ হিসেবে বলে দিতে চাই না, বরং এক্সকিউজ না দিয়ে আমরা বাস্তবতা তুলে ধরতে চাই মানুষের কাছে, এবং একই সাথে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করতে চাই যাতে করে দেশের মানুষ ভবিষ্যতে এই সমস্যার মধ্যে আর না পড়তে।
2: জ্বালানি সমস্যাকে পুঁজি করে কেউ অরাজকতার চেষ্টা করলে দেশের প্রচলিত আইনে তা মোকাবেলা করা হবে, জানিয়ে তারেক রহমান বলেন,
3: সমস্যা নেই আমরা কখনোই বলছি না, সমস্যা আছে, কিন্তু এই সমস্যাগুলোকে পুঁজি করে আমরা খেয়াল করছি যে কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কিভাবে অরাজকতাকে কন্ট্রোল করতে হবে।
2: তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয় সেজন্য দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটও দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামীকাল প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমিন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। তিনি আগামীকাল বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় দিন সোমবার রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে চলছে উৎসবের আমেজ। তাঁকে বরণ করে নিতে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, সাজানো হয়েছে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। তিনি আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছয়তলা বিশিষ্ট বার্ন ইউনিটের সার্ভিস ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী দ্রুততম সময়ে মামলার চার্জশিট প্রদান সহ বিচারকাজ শেষ হবে বলে আশা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান এবং সেবার পরিধি সম্প্রসারণে জরুরি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রয়েছে ঠিক সেই সময়ে আন্দোলনের নামে রাজপথে লং মার্চ করার মতো কর্মসূচি গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম 180 দিনের পর্যালোচনা, সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে। তিনি বলেন, এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য দেশি বিদেশি নানা অপশক্তি ওঁত পেতে বসে থাকে। সরকারের প্রথম 180 দিনের মূল্যায়ন তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিগত প্রায় দুই দশকের ফ্যাসিবাদের চর্চা, ভঙ্গুর সমাজ ব্যবস্থা ও দেউলিয়া অর্থনীতির চরম অচল অবস্থা থেকে দেশকে বের করে এনে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি সুনিশ্চিত করতে সরকার ইতোমধ্যেই সুনির্দিষ্ট নীতি নির্ধারণী পদক্ষেপ গ্রহণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের দ্বিবার্ষিক সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক এ সমাজে সকল শ্রেণীপেশার মানুষকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক শ্রমিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে এ নিয়ে আলোচনা চলছে। হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক থাকাই উচিত। মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে। আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিকে নেতিবাচক প্রভাব পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এই সিন্ডিকেট ভেঙে দিয়েছে, ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরকারের সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এ অনুষ্ঠানের আয়োজন করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক। অর্থনৈতিক কূটনীতির বিষয়ে তিনি বলেন, সরকার ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কাজ করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সেবা দিতে সরকার বাংলাদেশ ইনভেস্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে এবং কোম্পানি নিবন্ধন সহ বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়ায় ডিজিটাল সুবিধা সম্প্রসারণ করছে।
4: এমন একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যে বিদেশি ইনভেস্টার এবং শুধু বিদেশি ইনভেস্টার না, বাংলাদেশি যারা বিদেশে থাকেন, এনআরপি, উই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট যেখানে আমাদের বাংলাদেশিরাও ফেরত এসে এখানে ইনভেস্টমেন্ট করবে এবং বিদেশিরাও এখানে ইনভেস্ট করবে। আমাদের কৃষ্টি কালচার এগুলো মেইনস্ট্রিম ইকোনমিতে আনার জন্য এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য ক্রিয়েটিভ ইকোনমিটা একটি বড় ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।
0: এছাড়া নাগরিকদের সব তথ্য একটি একক ডেটাবেজে নিয়ে আসতে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড উদ্যোগের কাজ চলছে বলেও জানান শামা ওবায়দ ইসলাম। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। ময়লা আবর্জনা এখন আর শুধু বর্জনায় হতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিনিময় মূল্য। রাজধানীর কামরাঙ্গীর চরে ব্যতিক্রমী বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচিতে বর্জ্য দিয়ে মাছ, মুরগি, চাল, ডাল, সাবানসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ত করার পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়ানো। আগামী এক বছরে ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে 1,00,000 কেজি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএনসিসি। আরও শুনুন প্রতিবেদনে।
6: টাকা নয়, বর্জ্যই এখানে পণ্যের বিনিময় মূল্য। জমানো বর্জ্য জমা দিয়ে মিলছে মাছ, মুরগি, চাল, ডাল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। শনিবার কামরাঙ্গীর চরের আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে দেখা গেল এমনই ব্যতিক্রমী আয়োজন। আশেপাশের বাসাবাড়ি ও এলাকা থেকে সংগ্রহ করে আনা বর্জ্য জমা দিচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয়রা, আর বিনিময়ে নিচ্ছেন মাছ, মুরগি, চাল, ডাল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। বর্জ্যকে যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার অভ্যাস তৈরি এই কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও দেয়া হচ্ছে।
7: প্লাস্টিক তো সহজে প্রকৃতিতে হারিয়ে যায় না, এটা প্রায় 1,000 বছর প্রকৃতিতে এমনি রয়ে যায়।
8: জনসাধারণ যাতে বুঝতে পারে আমরা প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে ফেলবো না,
9: এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনার এই দিকটা থেকে আমরা অনেক সচেতন হতে পারবো।
10: আমাদের বাসার প্লাস্টিক আমরা নানান জায়গায় ফেলি, পরিবেশ দূষণ করি,
6: বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার অভ্যাস গড়ে তোলা এবং নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
11: এটা খাবার দেওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সচেতন করা যে আপনি যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। আপনার একটা পলিথিন দিয়ে একটা রাস্তার ড্রেনেজ বন্ধ হয়ে যেতে পারে, একটা পলিথিন একটা জায়গায় ড্রেন বন্ধ হয়ে গেলে পুরো জলাবদ্ধতার কারণ হতে পারে।
6: ডিএসসিসির লক্ষ্য এমন উদ্যোগের মাধ্যমে নগরবাসীকে শুধু বর্জ্য অপসারণের সুবিধাভোগী নয় বরং পরিচ্ছন্ন নগর গড়ার অংশীদার হিসেবে যুক্ত করা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গে 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 991 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে এ রোগে আক্রান্ত হয়েছে 843 জন। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর আগে গত শনিবার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুর পাটাতন এক ফুট পর্যন্ত ডুবে গেলে নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের ফলে প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি দ্রুত ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য। এই পরিস্থিতিতে সঠিক ও নির্ভরযোগ্য সমাজ গঠনে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের গুরুত্ব অপরিসীম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে বিশ্বজুড়ে গুরুত্ব পাচ্ছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই প্রক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ফলে সংবাদ মাধ্যম ও সাধারণ পাঠকের কাছে ফ্যাক্ট চেক এখন সময়ের দাবি হয়ে উঠেছে। ফ্যাক্ট চেক হল কোনো দাবি, বক্তব্য, ছবি, ভিডিও বা পরিসংখ্যানের সত্যতা যাচাই করার পদ্ধতি। রাজনৈতিক বক্তব্য থেকে শুরু করে সামাজিক গুজব, সব ক্ষেত্রেই তথ্যের উৎস, প্রেক্ষাপট ও প্রমাণ মিলিয়ে দেখা হয়। উদ্দেশ্য একটাই, তথ্যটি সত্য, আংশিক সত্য, বিভ্রান্তিকর নাকি পুরোপুরি মিথ্যা তা নির্ধারণ করা। ফ্যাক্ট চেকিং সাধারণত কয়েকটি ধাপে সম্পূর্ণ হয়। প্রথমে সন্দেহজনক দাবি বা কন্টেন্ট শনাক্ত করা হয়। এরপর ওই দাবির মূল উৎস খোঁজা হয়, কে বলেছেন, কোথায় প্রকাশিত হয়েছে এবং কোন প্রেক্ষাপটে। তৃতীয় ধাপে বিশ্বস্ত নথি, সরকারি তথ্য, গবেষণা প্রতিবেদন ও বিশেষজ্ঞ মতামত মিলিয়ে তথ্য যাচাই করা হয়। ছবি বা ভিডিও হলে রিভার্স ইমেজ সার্চ, মেটাডাটা বিশ্লেষণ ও সময় স্থান যাচাই করা হয়। সবশেষে প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়ে তা প্রকাশ করা হয়। ফ্যাক্ট চেকাররা সাধারণত সরজমিন তদন্ত করেন না। এছাড়াও ব্যক্তিবিশেষের মৌখিক সাক্ষ্যকেও তারা সাধারণত প্রমাণ হিসেবে নেন না। জনপরিসরে থাকা কোনো তথ্য সঠিক কিনা তারা তা যাচাই করেন সেকেন্ডারি ডেটা, অর্থাৎ জনপরিসরে থাকা অপরাপর তথ্যের সাপেক্ষে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্যাক্ট চেক শুধু সংবাদ মাধ্যমের দায়িত্ব নয়, সাধারণ ব্যবহারকারীরাও সচেতন থাকা জরুরি।
12: আপনার মোবাইলে, ল্যাপটপে অর্থাৎ ইন্টারনেট ডিভাইসের মাধ্যমে যে তথ্যগুলো আসছে, সেই তথ্যে থাকতে পারে নানা ধরনের মিথ্যা কিংবা ভ্রান্ত ধারণা। এই মিথ্যা বা ভ্রান্ত ধারণাগুলোকে সঠিক তথ্য দিয়ে রেফারেন্স চেকের মাধ্যমে সত্য ঘটনাটা তুলে আনার প্রক্রিয়া হচ্ছে ফ্যাক্ট চেক। এই যে সংবাদ মাধ্যমের ইচ্ছেকৃত ভুল অথবা না বুঝে ভুল, এই দুটো বিষয়কে পরিষ্কার করবার জন্য সারা পৃথিবীতে সাংবাদিকতার সবচেয়ে আধুনিক যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে ফ্যাক্ট চেক।
2: এছাড়া সন্দেহজনক তথ্য শেয়ার করার আগে উৎস যাচাই, শিরোনাম নয়, পুরো লেখা পড়া এবং নির্ভরযোগ্য মাধ্যম অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন তারা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুজন শীর্ষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জেয়ারেড কুশনার ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টা ত্বরান্বিত করার লক্ষ্যে আজ মস্কোতে পৌঁছেছেন। খবরে বলা হয়, এই সফরের পর আগামীকাল তারা ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য কিয়েভ যাবেন। একটি মার্কিন সংবাদ মাধ্যম জানায়, মার্কিন প্রতিনিধিরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। ট্রাম্প গতকাল সাংবাদিকদের জানান, ওই দুই প্রতিনিধি যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে গেছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী এবং হুথিদের মধ্যে সংঘর্ষে আজ 60 জনের বেশি নিহত হয়েছে। ইয়েমেনের তিনটি পৃথক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টার 26 জন সরকারি সেনা ও 31 জন হুথি নিহত হয়। উপসাগরীয় অঞ্চলে খার্ক দ্বীপের কাছে আজ ইরানের একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপের কাছে নোঙর করে থাকা ট্যাঙ্কারটির ওপর হামলা করা হয়। তবে ইরান কর্তৃপক্ষ হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও এই প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করেনি। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার 10 দিন পর আজ একটি সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনী জানায়, আপার ত্রিশুলি এক জলবিদ্যুৎ প্রকল্পের 225 মিটার দীর্ঘ একটি টানেল থেকে লু হাইতাওকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ভিন্ন সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে তিনি তৃতীয়। কর্তৃপক্ষের ধারণা, এসব সুড়ঙ্গে 900 মানুষ আটকা পড়ে থাকতে পারে। খেলার খবর হকি। চাইনিজ তাইপেকে হারিয়ে অনূর্ধ্ব ২০ এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী হকি দল দুর্দান্ত সূচনা করেছে। চীনের মকিতে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দল আজ চাইনিজ তাইপেকে ৭-০ গোলে পরাজিত করে। শুরু থেকে আক্রমণাত্মক খেলে চাইনিজ তাইপেকে ক্রমাগত চাপে রেখে ম্যাচটি নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ দল। বাংলাদেশ গ্রুপ ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে খেলবে। ফুটবল। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আগামীকাল বাংলাদেশ তাদের তৃতীয় শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে ভারতের বিপক্ষে পাকিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৪ ওভারে বিনা উইকেটে ২৩ রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশের চলমান সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। নাম ব্যবহার করে কেউ যেন বিএনপিকে বিবৃত করতে না পারে সেজন্য প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল নিজ জেলা ঠাকুরগামে দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। স্থানীয় জনগণের মাঝে উৎসবের আমেজ। কার্যকর সংসদ থাকা সত্ত্বেও রাজপথে লংমার্চ গণ আকাঙ্ক্ষার পরিপন্থী মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের। এবং চীনের মকিতে অনূর্ধ্ব ২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। খবর শেষ হলো।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে আলিশা ইসলাম। বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। সম্প্রতি দুটি ভিন্ন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এমপি গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে সরকারের এই দৃষ্টিভঙ্গি আবারও ব্যক্ত করেন। শুক্রবার নেত্রকোনার কেন্দুয়ায় এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের বাকস্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশ রয়েছে যেন মিডিয়া নিয়ন্ত্রণে কোনো চাপ না দেওয়া হয় বরং গণমাধ্যমের স্বাধীনতা আরও কিভাবে প্রসারিত করা যায় সে লক্ষ্যে কাজ করা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সংবাদকর্মীদের কল্যাণে গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি অবশ্য বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার বিষয়েও কাজ করছে সরকার। এর আগে গত বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দাবি করেন, গণমাধ্যম অতীতের যে কোনো সবাই চেয়ে বেশি স্বাধীন। তিনি বলেন, কেউ যদি কোনো সংবাদ পরিবেশন করার পরে বুঝতে পারেন যে সংবাদটা সঠিক নয় বা করা উচিত হয়নি, সেক্ষেত্রে তারা খবরটা সরে নিতে পারেন, সরকার এখানে হস্তক্ষেপ করে না। এটি একটি প্রতিষ্ঠিত বাস্তবতা যে মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্রের একটি অপরিহার্য স্তম্ভ যা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে এবং জনমত গঠনে সহায়তা করে। মূলত মত প্রকাশের স্বাধীনতা শুধু ব্যক্তির স্বাধীনতাই নয়, এটি অন্যের অধিকার সুরক্ষায় অন্যতম ভিত্তি। একটি স্বাধীন গণমাধ্যম দেশের প্রতিটি নাগরিকের কণ্ঠস্বরকে শক্তিশালী করে, ক্ষমতার অপব্যবহারের খোলস উন্মোচন করে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করে। বস্তুত একটি মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া মানবাধিকার রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মুক্ত চিন্তা, বিবেক, গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিশ্চিত করা আছে। তারপরেও সাংবাদিকরা সরকারি বা কর্পোরেট হস্তক্ষেপ, ভয়ভীতি বা সেন্সরশিপ ছাড়াই নির্ভয়ে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন, এমন ধরনের সংবাদ ব্যবস্থা নিশ্চিত করা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। স্বৈরাচার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সালের অগাস্ট পর্যন্ত নানা কৌশলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। বিএনপি নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করা আছে, কারণ বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণমাধ্যমের স্বাধীনতার বিকল্প নেই। অর্থাৎ একটি স্বাধীন সার্বভৌম ও পূর্ণ গণতান্ত্রিক দেশে গণমাধ্যম হবে স্বাধীন ও সর্বপ্রকার নিয়ন্ত্রণ ও চাপমুক্ত, যা বহু প্রত্যাশিত একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। এই বাস্তবতাকে সামনে রেখে সাংবাদিক, গণমাধ্যম মালিক ও সংবাদপত্র কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় অচিরেই একটি নতুন গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করতে চলেছে সরকার। এই কমিশন ও নীতিমালা তৈরির উদ্দেশ্য হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সরকার মনে করে, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোর মাধ্যমেই গণমাধ্যম আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারবে এবং এভাবেই তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
15: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
16: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশাত্মবোধক গান আবু জাফরের কথায়, ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন আবু জাফরের কথায়, ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এতক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণা ছিলাম আমি সুদীপ কুমার কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। সুপ্রিয় শ্রোতা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকালের নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন আবু জাফরের কথায়, ফরিদা পারভীন ও আবু জাফরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 598 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এতক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণা ছিলাম আমি সুদীপ কুমার কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে আমান রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। সুপ্রিয় শ্রোতা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকালের নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন আবু জাফরের কথায়, ফরিদা পারভীন ও আবু জাফরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 598 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এতক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণা ছিলাম আমি সুদীপ কুমার কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে আমানুর রহমান।

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন আবু জাফরের কথায়, ফরিদা পারভীন ও আবু জাফরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 598 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এতক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণা ছিলাম আমি সুদীপ কুমার কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে আমান রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। সুপ্রিয়তা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকালের নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা বিভাগের অনুষ্ঠান এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, নজরুল ইসলাম বাবুর কথায়, রুনা লায়লার কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন নজরুল ইসলাম বাবুর কথায় রুনা লায়লার কণ্ঠে। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতার, খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর দুই দিনব্যাপী ঠাকুরগাঁও জেলা সফর উপলক্ষে প্রচারিত অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে বিকেল 3:30। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা বেলা 2:30। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, বিকেল 4:50, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান পরিবেশন করবেন লিটন চক্রবর্তী দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা ঘোষের কণ্ঠে দুপুর 12:20। লোকগীতি পরিবেশন করবেন মণিমালা বিশ্বাস দুপুর 12:40। বাউল গানের অনুষ্ঠান সন্ধ্যে 6:10। রাগরং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান সকাল 9:45। এছাড়া এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার, খুলনা। এবারে তিলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল, তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।